그자로 노록바이 그릉가니바기 항파이쇼바게 노록비부코 그 마음은 어쩌라워 카클라요 노록 조토노 가함그릉 동바이네 히니 데이 가함그릉 동아니부코 거룩샤 구룩수께버 기시사 카목작도 가인게 그릉디승바이 디니니 꼭보토마 누쿵 누쿵으로 뜨이증 꼭람 샤라이네 누쿵 가샤시니바게 벨라이 꼬토름 플랫폼 অনুখুঙ্গ নুখুঙ্গি বার যেন যেতে নাই বিনি কতর মোলা যা তো হেদে আও থাংলাইনা সিনি তিনি পান্ডান রক্সাওই লকমুং রচাবুং ফাশিঙ্গ খানাদে ও লকমুং রচাবুং নরক যত্ন বাগাই

0: কোকটো খাই যাব জড়াব নাই নেলে না কোকটো চাব তো
1: হেল্ল' ইউ আর স্পিকিং উইথ
0: অ ককরে গরুনা নাই মানে গরুগে মানলিয়া আও নুখুং নুখুঙ্গ পুইলাচং বুয়াও ফানি নুখুঙ্গ দো আবনিয়াগুলো সাকনি নুখুঙ্গ দাবুলে নং তরখা দাবু নং নুখুংনি বার যান হারি মানকাহিনে জন জেফ্রু বার যাইয়া ফারো বা গতাল হালো খলাই খরকসা চলা এবার খরকসা বুড়ইন আও লামসগ নুখুঙ্গ আও বলে আনি নুখুংনি বার যান হার মানানো আনি নুখুনি যে তমং চামং বিন বিশিঙ্গ নগু বিন বিশিঙ্গ তঙ্গু

0: याफारे आनि नखुनि बारजा याफारे मानानै हिनैजों आबरावनो खाका मुंबाय नगद तुबुवै फायो हेदे हेलो
1: हेलो बायनो बेलाय से फुंका हम याफारो हल्का मानि पाना
0: फुंका हम ताखुनो
1: बेलाय से फुंका हम बायनो गांयां आनि सिनि मुंबासे चंद्र पारानि रविन्द्र देव रुमा মা বাবু নানা থাকো নগ নখুনি সেরাইফারা ফানাঙ্কা হে দেবা যত ফেমিলি কাকি খা খান তাকে সামং মা খাই হে দেবাই সামং খাইমানি পরে নাম ফল নক জানা হানিয়া দং নাই হানিয়া বন খা কী মন মই মানে খা গেরা খামা আন সঙ্গে যাবাই খা গেরা খাওয়া আন সুগুই নগ নখুন চলের গাহাম গরম খেলাই ফা বসা বুঝাব লেখা পড়া সরঙ্গিনি হিন্দি বেবা জাগান গাহামকে খাইগলাম নামায় সামন খাইনি পারং দেখাই দেবাই এব না আং সানা মতন আব না কোনো খাবাই জানাই করে সঙ্গ যত নগ নখুন ফ্যামিলি মা খাওয়াই দেবাই গাহাম হামিয়া তো দাও সঙ্গাম খাইনে মা থাকায় থা জানা থাকবাকে সঙ্গ নাশিগে বইনি সামন যত জাগানতা সঙ্গা মা ফরাই হাইবা ফ্যামিলি তো এবং মূল তো গবং মান বাকসা জাগা নকশা নক আরি গানা রক ওয়ালাই মান নব ফ্যামিলি তুই যাবাই পয়সা রক রে রক অমাহাই রকমের ขนาวตาอ่ะก็อบนอคงอมหายเห็นอยู่ซึ่งนอกนูคงเนี่ยออกราชินีอ่ะเสรายรอบบ่ซึ่งดอกนอกขาชินะนางนะขาทําซะแก่ซึ่งทําคลายนางนะให้ดบบายก็ซึ่งงงมานะก็อยากบ่นางสนมุทมะขาบนตาลกก็ดองนะซึ่งกะห้ําก็ซึ่งนอกนูคงก็กะห้ําก็ซึ่งตองอันเนี่ยบะก็ซึ่งขากุปรว่าจะยาสักไว้ซึ่งขาแลนึงไป
0: দেখো রবীন্দ্র অজরাব চাই গরমকা অজরাব হাইন হাই কক দো ফাইজ নাই না হ্যালো কক রে অজরাব কিছু সাথে নি নারক

0: salsa, ya salsa.
1: Hello. Hello.
2: Hello, kaham tungla.
1: Phong kaham ta khunau lam sho sin tini ni shal kama panda bo. Au kaham na tungwa. Tini nukhuno te kok shalai tung zeng. Haya di bana nukhung. Zeng tabung ni ojo ra wo. Zeng nukhung khana ni hine nukhung go hapoi na zeng nukhung go. Nuk zeng nukhung ni buba gra ung namu zung. Ba buba gra zeng ung namu zung. Haya di bana. O nukhung no tam hini wan shuk. Nung to koroksa nukung klai tungo nukung naikol nai koroksa. Zeng kaisa bufang jefro asaya bulai laini ni simisengo haya dibana phatsa khlaiye bufang tori thaya phatsa khlaiye bufang ni bedek bupra eya jeng buma bufani andaro jeng buma bufani kacharo tongoi jeng nukhung sengrawo abuni yagulo jeng buma bufani thani nukhung bobo hai khlai khlai অবনো নাশিগে অবনো শরঙ্গে সং বসকাং থানানে জং তাবুনি ও জরাবা কবাম মা বরক নগো হামজক জে কাতাল ফাইনে ওকেবা জে অব হাইনো জে নুকুং খানা থাকা হিগে ফাচা খলাই এডজাস্ট উঙ্গুই মাইয়া দেখা কাইসে ন কোন নুকুনি দেখ কাইসে জাগাব ফলাই ফাইয়ে বো খলাই ফাই মাইয়া বিনি মুচুং দুই আ জরাবো নুখুং দেরা উই থাংমারক নগো মাইক্রো ফেমিলি উঙ্গই থাংমানি নগো তাবুনি অজরা গবাং কুকলাই হাইয়া দে হ্যালো
3: হ্যালো
1: হ্যালো
3: ফুংকহাম ভাই
1: ফুংকহাম লামসগো চিন্তিনি ফুংকহাম তাহুনো লামসগো চিন্তিনি পান্দাবো

0: সাখামক্রাইনি কগ সাখামক্রাইনি কগ চিন তিনি কিছিসা নাইনেলেন সে সালপ্রুম নি তাবু নি যে চিনি তমং চামং আর চিসার ফেরমং নকজামাবাই চিনি বিশিঙ্গ নকজাব সায়াটিকা সায়াটিকা তামনহীন সায়াটিকা বেমার আবো বিসিমা নিসিমি চেঙ্গে ইয়াকং বরমায়াহাই এবাকেবা চিনি যে ইয়াকং রুয়াই মানে এবাকেবা ইয়াকং তখা চাওহিনী চে সালাই মানে অবো জেফ্রু নুজাগ গবাং কুখলায়ী আবোনো সায়াটিকা হিনজাগো বুড়িরংনি বিসঙ্গ অবো নুকমা উংমানি যে রিজন উকলগো যেন নুকজাগ জেরাইর উংফুর বোমা হিনজাগনাইর যে সাগ চেরাই গনাং অগ চেরাই গনাং দুই গবাংমা হিলিক হিলিক মানে তিসা থানে দেই গবাংমা লাগাত এবার কেবা আচুগুই যে সামু খাইনানি নাঙ্গ আফ্রু অকুং গোচং ইয়াকুং তখা জামানি র বেমার নুজামানে তৈব কতর কুক খাই নুকজামানি নগ আবো চেরাই আসাইমানি ইয়াগুলব আবো টংরগুই থাঙ্গ আবুনি লগে আবু সিমিয়া যেন আচুগুই টঙ্গই বসা খাইনিকে যে ইয়াকুঙ্গ জুরমানিয়া এবারেবা চিনি ইয়াফা তলার তলাও যেন জুরমায়া এবারেবা অবহাই যেন দই বসাইমায়া হিমৈমানিয়া উমানে নুকজাগো তে বিসিমানি সিমি রমই বসাং তলা জরা সামানি বেলাই খেলায়ে নুগো যেন ওয়াইসৌসে অবহাই খেলায়ে সায়াতিকা উমাবাই যেন কেব কেব বাক্সা বাক্সা নার্ভনি বিথিরক যাও ফিয়াবা বিথিরক তো যেন সাকনাই কলনাই রকনি সামানি মতে চানানি নামাই ফিয়াবা আবনি লগি যেন তুমুং চিনি সালপ্রুমনি লংমাবো তুমু কিজা কিজা খেলায় যোগা বা এক্সারসাইজ খেলাইকে যতনি গাহাম উংকুকাই তে কেব কেব স্পাইনালনি যে ডক্টর কইনাজাগে স্পাইনালনি যে অপারেশন রব বাক্সা বাক্সা খেলায় ফেবা অপারেশননি ফাইসিংও থানানি সেকাংন যেন তুমুং ডক্টর বাই কনসাল্ট খেলায় যেন বিধিপ্রাই যাও এক্সারসাইজ খেলাইমানি বিসিং চিনি বেমারনি যেন ইয়াকাক মানো তেই যেন আচকে আচক সিমি তংয়াবই সরাবজা বসাবো বা সরাবজা হিমো খেলায় তেই যেন যে জায়গাও আচকে হেঙ্গে চিনি কমফোর্টেবল হুঙ্গো আর জায়গাও রগ থাইও আচক খাইকে চিনি বাকে যতনি চাকুনা হিনে সাজাগো হাইকে আচক জরানোর খনাকা সায়াটিকা নতুই কক থাইজা থাইনি
1: আও ফাটিকে যেন থাংলাইনে তাবো ককথুম সিপাই জলা হাংকর ভারত বাংলাদেশ হায়ুংবিরেমনি আরিয়াম চাইও লুকুরংনি টংকচাং তাই বাইপচারিন মথাংনারংনা বাকি লুকুরংনি থাংলাইসু খাইথানি ও কিসাসক মানা খাইমং থলজাকা আবরংখা বিশালগড় তাই সুনামুরা বখাকস্তেনি আরিয়াম চাইনি বারা মিটার খবজাক থাইরগ হর দামচানি সিমি আচুক দাম বাজারব লুকরকনি থাংলাইসিথানি অবরজাকা বিএনএস নৈসাই নিশিথাম ওয়ান সিক্সটি থ্রি দারানরগৈ অ কেরং রাইডা থেপাজাকা আরও সাজাকা মিলিটারি প্যারামিলিটারি হাস্তে পুলিশ রংনি থাংলাইসিথানি তাই সিবাই জেলা হাংকর পুলিশ সুপার বাইক সিজাক সুনামুরা তাই বিশালগড় বাকস্তেনি নাইকলফাং বাইগ সিজাক কচিমুং মানজাক অমহাই লুকুরক থাংলা জুথানি তাই নাংকুকমা সামুঙ্গ থেপাজাক হাপাংনি সেবুক তাই টংকসং লুকুরংনি বেমার নাইথানি ও থাংলা জুথানি খাইথানি ও কেরং রাইদা থেপাজাক লাগ একবা আবুনি ফাতারও টংগান ও দাগিমুং গসিয়া ইয়াকবা মানিয়া অমহাই লুকুরগ্ন অংকে বিএনএস নৈসাই নিজিথাম নৈরা নিশিথাম কেরং রায়দানরগৈ মাজরা রাজাগান হে সাজাকা আবতঙ্গান বস্কাং ডিসেম্বর তালনি সাল চিনি সাল জরা ও কেরং রাজা

0: নেশ্যনেল ইনষ্টিটিউট টেকনোলজি এনে অথবা এন আই টি আগরতল হব কেসে বুক চাচুক থাইও লোকরকম বাকি তলাং জাগান বেবাগি তঙ্গ বুক চা আসুক থাই নন টিচিং গ বাচিসা আচুক থাই তাই জুদা জুদা গ্রুপ বি তাই গ্রুপ সিব তলাং জাগান আপন বিছিং তঙ্গ টেকনিক্যাল এসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার লাইব্রেরি এন্ড ইনফরমেশন এসিস্ট্যান্ট এস এস এসিস্ট্যান্ট ফার্মাসিস্ট সিনিয়র টেকনিশিয়ান টেকনিশিয়ান তাই ল্যাব এসিস্ট্যান্ট রগতলাং জানা হিনি সাজাক্ষা মূসুমাই লোকরং আজক থাই রগ অনলাইন মিছিংতে কয়বিলার বাকি সাজাকা কয়বিলার পাইথাক সালকে বসকাং ডিসেম্বর তালনি সাল চিনি অক্টোবর তালনি সাল নিজি সাল জরা অব চেঙ্গা ও সেপ্টেম্বর তালনি সাল নিশিনি সিমি অনলাইন খোলকজাকা তঙ্গান অক্টোবর তালনি সাল নিশি সাল জরা আবন বাকি অনলাইন বংনি অফিসিয়াল ওয়েবসাইটে নাইমানো কামকে সাইসক্রবি সিনাম সঙ্গে NITA ডট এক ডট ইন আর নাইন বাকি সাজাক্ষা
1: আও অজরাও চং চিনি ইয়াফাও তাকেসা তঙ্গ এসএস সিনি বখাক তৈ দিল্লি পুলিশ নি সাব ইন্সপেক্টর পোস্ট বরক তলাং জাগনাই অবনি বাকে কলবলাই রহনানি সালমারে চং জাকা পাইথাক সালমারে চং জাকা ও তাল নি পাইথাক থামসি সালমারি ও তালো নরক তৈব জরা তঙ্ক নরক গরঙ্গে মানায় অবনি বাকে রংমারি উংনানি নাংনাই জেসা হাবানকনি বাকে বখাকতে সাজাক গসিজাক পোস্ট গ্রাজুয়েট উংজাক রংমারি উংনানি নাংনাই তৈ উমর বিশি থামসি বানে বিশিঙ্গ উংনানি নাংনাই তৈ কইবলাই রহরথানি রং কিসিসা খাজাক দঙ্গ খখরা অবহাই তৈ অবনতই নরক তুমুন তৈব স্রাই স্রাই খেলায় সাইমানানি মজুগাই শিউইমানো এস এস সি ডট গভ ডট ইন ওয়েবসাইটে হাবই নোটিস অব এডভার্টাইজমেন্ট থাঙাই নাই গাইগে নরক স্রাই স্রাই খেলায় সাইমাননাই আপনি বাকে আমজগুব নাহার জাগনাই অ পোস্ট তলাংথানি তে ও যে সাব ইন্সপেক্টর নি যে পোস্ট আর ফিয়াবা পদ্রে পদ নি সাইজাক দঙ্গ বুড়ি রকব ও জায়গাব কইবলাই রহরি মাননাই আপনি বাকে সাকমাং বসুক কুচুক কলক উংনানি নাং আবরক যত্ন স্রাই স্রাই খেলাই নরক সাই মাননাই এস এস সি ডট গভ ডট ইন ওয়েবসাইট বিসিঙ্গ হাবই আপনি কারিব পি জি আই এম ই আর এবার পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ চণ্ডীগড়র নার্সিং অফিসার পোস্ট বরক শীতক জাগনাই আর ও বুকচা আচক থাই দঙ্গ নৈরা ব্রীজি থামহাই বরক তলাং জাগনাই বুকচা আচক থাই দঙ্গ তে ও পোস্ট তুমুন কেবল

আশিকজরা পাইথক খানা কে রেচা মং খরংরেখা জয়ন্ত জমাতিয়া আকাশবাণী আগরতলা অবনলগিনী পাখ্যা তিনি ফুংনি হাইন খরং পান্ডা যতন ফুং কাহা।

0: বিহীনত যিমান আই কং ইয়া সংকানি সুকানি ধুম আবুাইব জরাব বিহিক জরাব সাকামিয়াং ইমানো বা ছেলেও ইমানো আর জরাব ছোবা ছবু দিনালি আর ছেলে যাকানা আলবম বুম সঙ্গানি সঙ্গানি সঙ্গবাই সঙ্গছে না আদর কুমগ্রি ওই বুসাই হামিয়াং টমপ্রব জেফ্র বিনি আর সামগ সবাই মিয়া বিহিক আর সবা থাকি লাগে আপনার ঠিক সাই আইজং যেটা টং হালক গেলাই নাম লাইন নাগো আমি মতংলা নাগো বুঝলাই মতংলা নাগো আহেরক তাইক তাই যেসা যেন জালং বেসা কব আবো বিহি বুসাই কক সিয়া থাকে নামাই আর কক হুইতাই কক্রকি থাকাই আবো আবো গাইসা সেগলাই মানে উনি থাকা দেশা পান আবো বিহি কুসাই মানে দামা বরক দঙ্ক খরং নিয়ে বরক নই গাইসাছি বরফ গাইজাকলাইকা নকুম খালাইকা দিনী বরফ গাইসা নই গাইসা আপনি সাজাকো তো লিম্বা পক্ষের পঞ্জাব হাই যে সাদা মানে সেবা হাইসে আংকা বল নকুম বক্রক সাজাকো তাই যেন আবন সাইন বাক্সা তো সাকনা দমলা সাকনা আং থাইক্রেই সাইন গেলাই বরম বিজানি নাম গোসাই বিহিক বরম জানি নাগো তিনবা জেফ্রব বিনি যে সাম রগ আগ রগ বন আহ এরেন সাই সাকনা আং থাইক্রি যা যেন আপন কাজান কাজান খাই নকুমগো কাকথক নতকরি ফানো নকুমবা হামজাক মতই খাকম দমকাই মৈথগিয়া নংথন বেরম দৈফ খাই চালাইথন নকুমানো টংকথক খাকম মানে দো আবন নকুমগো কতান কতানগে থানানি বাকি মাসাই দায় নকজাগো তাবো রগো যে হামজাকলাই গাইজাকলাই তাই আর যে চেরাই আগে বরদেশ নংকা বরদেশ নকুম খাকা বর নকুমনি বরকুমি বাজা থাকলাই আর অন আর পাল্ল গে বাক্সা থাঙ্গে আগেও বেতা নঙ্গ তাও তাই বেড়াই থাঙ্গো তাই বাক্সা নুকজাক গ্লাম তাই আর নকুমগো আর বিহি গো দাঁপাই দায় ব সাইজ মানুষ যে নকুমনি বাংলা চাই দায় আর ড্রাগস না থাকে থাং দমুই থাঙ্গো আপনি হেরক সাইজন ইফানোতে বসলাইয়া দো গা নকুম আবার কমাইছিল সকসানা নাই আজি দমতই আজি চাষই আবহাই রক্তই মতানিয়া তাই চুকলিয়া আবু নকুমনি বাকি বাসনা নামায় আর নকুমনি বরকা আবো বাহাই নকুমন কাহাম খাইনাই সাবতই রকম বাহাই নামাই আবহাই রক্তা কিনা নামাই যা গাই যে আর যে বরং নকুমনি বক্রক রক আবু সাবতী বিশুতই কাহবাই বাকি বং থানো আবো কাইসিয়া দায়িত্ব দম তাই এসে কতান কতান খাই কগলাম সারাই বরক নকুমগো নাইছক নাকা খাই মানে যাচ্ছে
1: বেলাইখানে হামবাই আও নকুম আশক কলাইয়া নকুমগো যতনি নকুমগো ওয়ালাই মতো হিক সাইনি বিশিঙ্গ কেবনি নকুম গরেই হিক সাইনি বিশিঙ্গ ওয়ালাই লাইয়া কেবনি নকুমগো গরেই হিক বসাইনে খোদাই রিয়া বিহিক বসাইনে খোদাই রিয়া হাইয়া দে ফিয়াবা আবনি বিশিঙ্গ ফানো হিক সাইনি বিশিঙ্গ ওয়ালাই মং দাই ন আপনি বিশিঙ্গ ফানো খড়ক যাতে খড়ক যেন রেসপেক্ট বরং বিমানী বিশিংতেই ওয়ালাই মং দানি নাই ওয়ালাইকা থামচি দমকা যে খুব ফাইতেই সাবই রেখা হাইয়া তামনতই কংখা আবন বুজগৈ মাসানাই হিক হিনজাকব বসাই হিনজাকব কক সামানি ইয়াগুলো ওয়ালাইলাইমানি ইয়াগুলো কেব কেবাই কক সায়া তুমুন তখনগে ফিয়াবা অব বেলাইখেন যায় আও কয়ই মানো কয়লাই দমই মানো ফিয়াবা সালনাই সালতাম আশকনি বিশিঙ্গ আবনি সালানি কগিয়া আবনি সাই দগনানি কগিয়া হ্যালো তখন হলাম সব ফুঙ্কাহাম বজানি সাহরি দাম তাকুক কৌকরে তাকুক এসান হাইনহাই চাই গরংনানি চাই তক দি তামিকে নিনি কক কিছিসা নিনি কক কাহাম খাই স্রাই স্রাইকে খাই মানে উঙ্গ হ্যালো
2: হ্যালো
1: তখন হলাম

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাদনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা এবং সে কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম এর ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি গত রাতেই স্থলভাগে প্রবেশ করেছে, এর প্রভাবে আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা। এশিয়ান গেমসে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে, ইতিমধ্যেই আজ দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাদনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবাযাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17ই সেপ্টেম্বর এই যাত্রার সূচনা হয়েছিল। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণের কাছে পৌঁছে দিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন জেলা, শহর, তালুক ও গ্রামে যাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সরকারি পরিষেবা। এর অধীনে স্বচ্ছতা অভিযানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 7ই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সভায় শ্রী জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বে যে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, দক্ষিণী বিশ্ব তার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য L69 এবং C10 গোষ্ঠীর সদস্যরা ক্রমাগত সোচ্চার হচ্ছেন। উল্লেখ্য, L69 গোষ্ঠী হল উন্নয়নশীল দেশগুলির যৌথ মঞ্চ, যার লক্ষ্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সর্বাত্মক এবং জরুরি সংস্কার। অন্যদিকে C10 বা কমিটি অফ 10 হল আফ্রিকা 10টি রাষ্ট্রকে নিয়ে গঠিত একটি কমিটি, যার মূল লক্ষ্য নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে আফ্রিকার যৌথ অবস্থান এবং দাবিকে বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরা। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। গত সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ সভার অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেছেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দিয়েছে তাকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বর মাসে মায়ামিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নিউ ইয়র্কে গতকাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানান। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, এই সম্মেলনে পুতিন শুধু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নয়, অন্যান্য বিশ্বনেতার সঙ্গেও মতবিনিময়ের সুযোগ পাবেন। তিনি রুশ প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন। পাঁচ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগের মধ্যেই মার্কিন

যুক্তরাষ্ট্রের এই আমন্ত্রণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা এবং সে কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। ভারত বলেছে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং নাগরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বিদেশ মন্ত্রক বলেছে ভারতে আসা বাণিজ্যিক জাহাজ এমভি কেপদাওতে থাকা 20 জন ভারতীয় ক্রু সদস্যের মধ্যে 19 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে বাঁচানো যায়নি। মাস্কটে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ভারতীয় নাবিকদের দ্রুত ফিরিয়ে আনতে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে ওমান কর্তৃপক্ষের সঙ্গে, যদিও কে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। জম্মু কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার ওআইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেমের ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দপ্তর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে পণ্য পরিষেবা শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সরকারি ক্রয়ের স্বচ্ছতা, দক্ষতা এবং ব্যয় সাশ্রয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যে সব দপ্তর ও সংস্থাকে অবিলম্বে জেমে অনবোর্ডিংয়ের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর, ডিআরআই এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় 17 কোটি টাকা মূল্যের এই সোনা উদ্ধার করা হয়। চলতি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের কাছে বিএসএফ জওয়ানরা দাবিহীন অবস্থায় প্রায় 3 কেজি 1500 গ্রাম ওজনের 27টি বিদেশি সোনার বার উদ্ধার করে। পরে কাস্টমস আইন অনুযায়ী সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি গত রাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে দিয়ে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করেছে। অগ্রভাগটি স্থলভাগে প্রবেশ করার পর ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় 2 ঘণ্টা ধরে চলতে থাকে। এটি আগামী 12 ঘণ্টায় অতি গভীর নিম্নচাপ হিসেবে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তী 24 ঘণ্টায় তা ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে ওড়িশার দক্ষিণের জেলাগুলিতে আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়া। এদিকে বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত। মোতায়েন করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলে 33টি দল। দুর্যোগপূর্ণ জেলাগুলির স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আজ ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার। এদিকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 2 চব্বিশ পরগনা সহ একাধিক উপকূলীয় জেলাগুলিতে, বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে। ইতিমধ্যেই আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াও ঝ্যাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রশিবিনা দেবী রূপো পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রোয়ার্স সতনাম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। পুরুষদের ডাবল স্কালস বিভাগে এটিই ভারতের প্রথম পদক। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের বলরাজ পানওয়ার অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন। আজ একাধিক বিভাগে ভারতীয় খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতার জন্য নামছেন। ক্যানয় স্প্রিন্ট ইভেন্টে পুরুষদের কোয়াক 4 500 মিটার ফাইনালে নামছে ভারত। খেলা শুরু সকাল 8:10 রাজু রাওয়াত এবং জ্ঞানেশ্বর সিং পুরুষদের ক্যানয় ডাবলসে সকাল 8:30 খেলতে নামবেন। হকির পুল এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে ভারতীয় পুরুষ দল। খেলা শুরু সকাল 11:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে বাদনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার

অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ গত রাতেই স্থলভাগে প্রবেশ করেছে। এশিয়ান গেমসে আজ ইতিমধ্যে দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের আওতায় ভাতনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। 17 সেপ্টেম্বর শুরু হওয়া এই যাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজ্য, জেলা, তালুক ও গ্রামে পরিচ্ছন্নতা অভিযান, জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভাতনগর থেকে বারাণসী পর্যন্ত এই যাত্রায় 10টি দল অংশ নিয়েছে এবং যাত্রাটি আগামী 7ই অক্টোবর পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রীর জনজীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বৃহত্তর সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে যুব সমাজের অংশগ্রহণ ও জনসংযোগ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসব অনুদানের হার বৃদ্ধি করেছে। গতকাল মহাকরণে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা জানান। তিনি জানান, এর ফলে নিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মী মিলিয়ে 1,48,501 জন এবং 85,916 জন পেনশনভোগী পারিবারিক পেনশনভোগী উপকৃত হবে। এবছর উৎসব অনুদান বাড়ানো হয়েছে 300 টাকা করে। এই বাবদ রাজ্য সরকারের ব্যয় হবে 47,16,00,000 টাকা। অর্থমন্ত্রী জানান, গ্রুপ সি গ্রুপ ডি অর্থ দপ্তর অনুমোদিত স্থির বেতনের গ্রুপ সি গ্রুপ ডি কর্মী DRW কর্মীরা উৎসব আগাম হিসেবে 20,000 টাকা করে নিতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা হোমগার্ডদের জন্য এই আগামের পরিমাণ হবে 5,000 টাকা এবং NHM-এর আশাকর্মীরা আগাম হিসেবে 2,000 টাকা পাবেন। ADC-র ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তোলাশেখর ব্লকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসার বিশ্বদেব বর্মা গতকাল জানান, ব্লকের 23টি ভিলেজ কমিটির মধ্যে 16টিতে মোট 57টি আসনে নির্বাচন হবে। ভোটগ্রহণের জন্য রয়েছে 28টি পোলিং স্টেশন। শান্তিপূর্ণ ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেহালাবাড়ি ও ভারত সর্দার পাড়া স্কুলে BSF এবং রাজনগরের TSR জওয়ান মোতায়েন করা হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন সহ সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে প্রায় 40টি নতুন উদ্যোগ চালু করা এবং বিশেষ নিবিড় সংশোধন বা SIR সহ বিভিন্ন নির্বাচনী সংস্কার করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। কমিশনের মতে, আলোচনার সময় মতপার্থক্য স্বাভাবিক এবং তা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারই অংশ। কমিশন আরও জানিয়েছে, তাদের সমস্ত সিদ্ধান্ত ও নির্দেশিকা প্রতিষ্ঠিত বিধিবদ্ধ প্রক্রিয়া মেনেই জারি করা হয় এবং ECI নেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর তথ্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আসন্ন শারদোৎসবকে সামনে রেখে আগরতলা যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে গতকাল বৈঠক করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানান, পুজোর সময় অবৈধ পার্কিং এবং রাস্তায় বড় গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় যানজট বাড়ে। সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়েছে। পরবর্তী সময়ে শহরের অন্যান্য বাজার, ইউনিয়ন ও মোটরস্ট্যান্ডেও একই ধরনের বৈঠক করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে যাচ্ছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। MyGov ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো হবে যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামীকাল রাত 11:45 পর্যন্ত। প্রাকৃতিক চাষের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে কৃষকদের সচেতন করতে সোনামুড়া টাউন হলে গতকাল এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্সনগর কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই

কর্মসূচিতে সোনামুড়া ও বক্সনগর এলাকার প্রায় 90 জন কৃষক অংশ নেন। কৃষকদের রাসায়নিক সারমুক্ত ও সুস্থায়ী প্রাকৃতিক চাষে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পূর্ণেন্দু শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল বয়েজ। গতকাল ফাইনাল ম্যাচে সাবরুমের রয়্যাল বয়েজ 1-0 গোলে সোনাইয়ের টাইগার কিং দলকে পরাজিত করে। আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরের পশ্চিম, মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম অংশে উদ্ভূত গভীর নিম্নচাপের প্রভাবে আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের পশ্চিম, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বর্ষণ ছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের 11 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ভিডিও কনফারেন্সিং নি সেবাই সেবা সংকল্প অভিযান নি বিশিং ওয়াতনগর নি সিমি বারাণসী জারা সেবা যাত্রা মানজাকাই রকবাই ককলাম সালাইয়ান অ তাল নি চিসনি শালমারি নি সিমি চেংজাকমানি অ যাত্রা ও মানজাকাই রক জুদা জুদা হাস্তে হাঙ্কর তাই কামিন খবুই জুদা জুদা থাই স্রাই স্রাই ক্লাইমা তাং বতাং লুকু রকবাই ককলাম সালাইমান খবুই হদানি হামক্রাই রকজাক সামু বতাঙ্গ মানজাকি দঙ্গ অ হিমলাইমা ও কাইচি বদল মানজাকা বসকাং তালনি স্নি শালমারি জরা তঙ্গানো অ হিমলাইমুং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি নাইকলমুং বিশি নৈচি বা পুংমানো রগৈ যুগালিজাক সেবা সংকল্প অভিযান নি বখা গো শিকলা দফানো মানজাক রুমুং বাংরনা তে লুকু মানজাক মুং বাংরনা ও অ তাং বুতাং নি নাহার মুং বুবাক চংবাড়ি কমিশন শাখা ভোটার লিস্ট নাম ফিরমা খবুই যত ককচাপ মুং যতনি গসি মুং নাহারিন খ্লাইজাগানো কমিশন শাখা সাল কিসা সুকাং হাকতর গনাঙ্গই কবাংমা ককচাপমা ব্রীচিসে কতাল সাকথারমানো চল খ্লাইনা তৈ আলাইদা এস আই আর খবুই কবাংমাস নাম ফিরমুং খ্লাইজাখা কমিশন সাল কিসা সুকাং বিহার কেরল তামিলনাডু পুডুচেরি অসম তৈ পশ্চিমবঙ্গ ও নাংকুকমা গনাং চংবাড়ি তৈ করংজাক চংবাড়ি নি সামুং বতাং কাহামখেন পাইসক রেখা হাস্তে হাপাংনি সেবুকতাই পেনশনার্স রকনি বাকি বসকাংনি অসামতাইন রগৈ তেরনি এক্সগ্রেসিয়া রানানি বাংরেখা মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম রংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই অ কক ন সাকলাইখা বসাকা আবুবাই গ্রুপ সি গ্রুপ ডি ডিআরডব্লিউ পার্ট টাইম ওয়ার্কার ক্যাজুয়াল ওয়ার্কার কন্ট্রাকচুয়াল অঙ্গনওয়ারি ন খবুই কুবুনি সেবুক রক যতই খকসা রাশাই ব্রীচি চার সাই বারাশা খরক চার চি বা সাই চুকুরা চিদক পেনশনার্স তাই পেনশনার রগনি নুখুঙ্গ হামক্রাই অংবায়ান তাকলাই তেরনি এক্সগ্রেসিয়া বাং রাজাখা রং খক থামরা খ্লাইয়ে আবুনি বাকি হাস্তে হাপাংনি রং বায়ানো খক ব্রীজিসনি রাজাক চিদক রাশাই রংমন্ত্রী শাখা গ্রুপ সি গ্রুপ ডি রং নাইখুংনি গসিমুং মানজাক ফিক্স পে গ্রুপ সি গ্রুপ ডি সেবুক ডিআরডব্লিউ সেবুক রগব তেরনি এডভান্স রং খক নই চি সাই খ্লাইয়ে নাহারি মানবায়ানো অঙ্গনওয়ারি সেবুক তৈ হেল্পার হোমগার্ড ডগনি বাকি অ এডভান্স খক বা সাই তৈ এন এস এম নি আশা কর্মী রগব এডভান্স রং খক নই সাই খ্লাইয়ে মানবায়ানো এডিসি ভিলেজ কমিটিনি ইলেকশনস ডিউটি বোর্ড তিনি পাইসগানো হাস্তে চংবাড়ি কমিশননি তাংফাং অনুরাগ সেন ছাকা মিয়াতাই তিনি যতই ব্লক থামচি চারো ইলেকশনস ডিউটি বোর্ড পাইসগানো তিনি পাইথাক সালো ব্লক কায়দক ইলেকশনস ডিউটি বোর্ড নাহার জাগানো এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি নবসকাঙ্গ তনি ওই তুলাশিকর ব্লকব বেবাক বেরেমনি যুগালি মুং পাইরাজাখা রিটার্নিং অফিসার বিশ্বদেব বর্মা মিয়া সাইখনারেকা ব্লক নি কাই নই চি থাম ভিলেজ কমিটিনি বিশৃঙ্গ কাই চিদক নি বেবাগৈ কাই বা চিসনি আচুক থাই চংবাড়ি ইয়াসাক জাগানো চংবাড়ি ইয়াসাকানি বাকি কাইনৈ চি চার পোলিং স্টেশন দঙ্গ টংকচাংনি বিশিংতৈ চংবাড়ি পাইরিনানি বাকি ক্রাক নাই মতংনি যুগালি মুং খ্লাইজাকা বেহেলাবাড়ি তৈ ভারত সদরপাড়া রংনকনি রংনগ বিএসএফ তৈ রাজনগর টিএসআর জওয়ান মরকমাবো তনিজাকা বসকাং তালনি অ তালনি নৈচি চার শালমারি ও বোট

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। ক্যালেন্ডারের পাতায় কিছু কিছু দিন নিছক একটি তারিখ হয়ে থাকে না, কোনো কোনো তারিখের সঙ্গে জড়িয়ে থাকে কিছু মুখ, কিছু কণ্ঠ আর কিছু সৃষ্টির স্মৃতি। 24শে সেপ্টেম্বর ঠিক তেমনই একটি দিন, যেদিনে জন্মেছিলেন বাংলা সংস্কৃতির দুই ভিন্ন ধর্মী অথচ সমান স্মরণীয় মানুষ, অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী এবং চলচ্চিত্র পরিচালক অসিত সেন। একজন তার অভিনয়ের আবেগ দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, আর অন্যজন ক্যামেরার ভাষায় মানুষের অনুভূতি, সম্পর্ক এবং জীবনের সূক্ষ্ম টানা পোড়েনকে পর্দায় তুলে ধরেছিলেন। তাদের পথ আলাদা, মাধ্যম আলাদা, কিন্তু দুজনের সৃষ্টি বাংলা চলচ্চিত্রের স্মৃতিতে আজও আলাদা আলো জ্বেলে রেখেছে।
1: মহুয়া রায়চৌধুরী বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল অথচ অসময়ে নিভে যাওয়া নক্ষত্র। 1958 সালের 24শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই বাংলা চলচ্চিত্রে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তার অভিনয় ছিল এক ধরনের স্বাভাবিকতা, যা দর্শককে মনে করিয়ে দিত পর্দার চরিত্রটি যেন কোনো দূরের মানুষ নয়, আমাদেরই খুব পরিচিত কেউ। তার চোখের ভাষা, সংলাপ বলার ভঙ্গি, অভিব্যক্তির সহজাত শক্তি সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় মুখ।
0: মহুয়ার অভিনয়ের বিশেষত্ব ছিল তার আবেগ প্রকাশের ক্ষমতায়। হাসি, অভিমান, ভালোবাসা, কষ্ট কিংবা প্রতিবাদ, প্রতিটি অনুভূতিকে তিনি এমনভাবে ধারণ করতেন যে দর্শক চরিত্রটির সঙ্গে নিজের অজান্তেই একাত্ম হয়ে যেতেন। বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রের জনপ্রিয় ধারার মধ্যেও তিনি কিন্তু অভিনয়ের নিজস্ব ছাপ রেখে যেতে পেরেছিলেন।

0: তার অভিনীত বহু ছবি এবং চরিত্র আজও বাংলা চলচ্চিত্র প্রেমীদের স্মৃতিতে জীবন্ত।
1: কিন্তু জীবন কখনো কখনো অসমাপ্ত গল্পের মতো। মাত্র 30 বছর বয়সে 1988 সালের 22 জুলাই এক মর্মান্তিক দুর্ঘটনায় মহুয়া রায়চৌধুরীর জীবনাবসান ঘটে। যে শিল্পী আরও বহু চরিত্রে অভিনয় করতে পারতেন, আরও বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারতেন, তার যাত্রা থেমে যায় অকালে।
0: কিন্তু শিল্পীর শরীর থেমে গেলেও শিল্প কিন্তু থেমে থাকে না। মহুয়ার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তার অভিনীত চরিত্রগুলো আজও তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়।
1: আর 24 সেপ্টেম্বরের আর এক স্মরণীয় নাম অসিত সেন। 1922 সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরিচালক হিসেবে তিনি এমন সব গল্পকে পর্দায় এনেছেন যেখানে মানুষের মন, সম্পর্ক, ভালোবাসা, সামাজিক বাস্তবতা এবং অন্তর্লোক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
0: অসিত সেনের চলচ্চিত্র ভাবনার অন্যতম বৈশিষ্ট্য ছিল অনুভূতিকে গুরুত্ব দেওয়া। তার পরিচালিত দ্বীপ জেলে যাই, উত্তর ফাল্গুনি, মমতা কিংবা হিন্দি খামোশি, এই ছবিগুলোর মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন চলচ্চিত্র কেবল দৃশ্যের সমষ্টি নয়, চলচ্চিত্র মানুষের মনেরও ভাষা, বিশেষ করে সম্পর্কের সূক্ষ্মতা, নীরব আবেগ এবং মানুষের অন্তর্দ্বন্দ্বকে তিনি ক্যামেরার মাধ্যমে অত্যন্ত সংবেদনশীলভাবে প্রকাশ করেছেন।
1: আজ 24 সেপ্টেম্বর, একই তারিখে জন্ম নেওয়া দুই শিল্পীকে স্মরণ করার দিন। একজনের জীবন ছিল স্বল্পায়ু অথচ উজ্জ্বল, অন্যজন দীর্ঘ সৃষ্টিযাত্রায় বাংলা ও ভারতীয় চলচ্চিত্রে রেখে গেছেন গভীর ছাপ। সময় তাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু তাদের সৃষ্টিকে কেড়ে নিতে পারেনি।
0: ক্যালেন্ডারের পাতায় তাই 24 সেপ্টেম্বর শুধু একটি তারিখ নয়, এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শিল্পীর জীবন হয়তো সীমিত, কিন্তু শিল্পের আয়ু অনেক দীর্ঘ। মহুয়া রায়চৌধুরীর চোখের অভিব্যক্তি আর অসিত সেনের ক্যামেরার ভাষা দুটি আলাদা শিল্প ভুবনের স্মৃতি হয়ে আজও আমাদের সাংস্কৃতিক স্মৃতিতে বেঁচে আছে।
1: জন্মদিনে তাই তাদের প্রতি শ্রদ্ধা, কারণ কিছু মানুষ চলে যান কিন্তু তাদের কাজ থেকে যায়, আর সেই কাজই একদিন পরের প্রজন্মকে বলে যায় একসময় এই বাংলায় এমন কিছু মানুষ ছিলেন যারা তাদের শিল্প দিয়ে সময়কে একটু বেশি সুন্দর করে তুলেছিলেন।

0: among mine.
1: এবারে চলে যাব আজকের ইতিহাসের পাতায়, আর দেখব আজকের ইতিহাসের পাতায় কি কি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। 1726 ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাস ও বোম্বাইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশন ও মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায় আজকের এই দিনে। 1789 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হয় জুডিশিয়ারি অ্যাক্টের মাধ্যমে। একই বছর ব্রিটেনে ডাক ব্যবস্থার সূচনাও ঘটে বলে বিভিন্ন ইতিহাস সংকলনে উল্লেখ রয়েছে। 1861 সালের আজকের দিন অর্থাৎ 24শে সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নারী বিপ্লবী ভিকাজি রুস্তম কামা, যিনি ইতিহাসে ম্যাডাম ভিকাজি কামা নামে পরিচিত। 1932 সালের আজকের এই দিনে ভারতীয় ইতিহাসের এক বেদনাময় অধ্যায় রচিত হয়। চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশদের হাতে ধরা পড়ার পরিবর্তে আত্মবলিদানের পথ বেছে নেন। তার আত্মত্যাগ বাংলার স্বাধীনতার সংগ্রামে নারী বিপ্লবীদের ভূমিকার এক স্মরণীয় প্রতীক হয়ে আছে। 1932 সালের আজকের এই দিনে পুনা চুক্তি স্বাক্ষর হয়। এই ছিল আজকের ইতিহাসের পাতা।

আজকের দিনটি আরও একটি বিশেষ কারণে বেশ স্মরণীয়। আজকের দিনটি কিন্তু পালিত হচ্ছে জাতীয় বিরাম চিহ্ন দিবস হিসেবে, অর্থাৎ ন্যাশনাল পাঞ্চুয়েশন ডে হিসেবে। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হলেও বর্তমানে কিন্তু বিশ্বজুড়েই লেখালেখিতে বিরাম চিহ্নের যে সঠিক ব্যবহার এবং সচেতনতা তা বাড়াতেই দিনটি উদযাপিত হয়। আসলে বাংলা ভাষায় আধুনিক রূপায়ণে এবং বিরাম চিহ্নের প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর তার আগে কিন্তু বাংলা লেখায় শুধুমাত্র এই নারী চিহ্নটি ব্যবহৃত হতো। তিনি প্রথম ইংরেজি ভাষার অনুকরণে কমা, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদির সফল প্রয়োগ শুরু করেছিলেন।

0: এবারে চলে যাচ্ছি আজকের লিখছি তোমায় পর্বে। আর এই মুহূর্তে দেখার পালা, আজকের প্রথম চিঠি কে লিখে পাঠিয়েছেন। আজকের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন বাঁকুড়া থেকে ডলি দেবী বন্দ্যোপাধ্যায়। প্রিয় বিজ্ঞাপন, মা এসেছেন, মোদের মা এসেছেন, মণ্ডপে মণ্ডপে বাঁচে কাসর ঘণ্টা, মায়ের আগমনের হরষে ধরিত্রী সাজে, সবার খুশিতে ভরে ওঠে আনন্দে মনটা, খণ্ড খণ্ড সাদা মেঘের হরেক ভেলায় নদীর তীরে কাশের বনে সাদা কাশ ফুল, মৃদু বন্দ বাতাসে তো আনন্দে মাথা দোলায়, মা এসেছেন, মা এসেছেন আনন্দময়ী মা, আনন্দ থাক ভরে সবার ঘরে সবার ঘরে, বিভেদ কলহ জাত পাত সব ভুলে খুশিতে সবাই মাতুক শারদ উৎসবে আপন করে। এতে ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া।
1: লিখছি তোমায় পর্বে এবারের চিঠিখানি লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট থেকে। তিনি লিখছেন, কাশফুলের গন্ধ আছে কিনা জানি না, তবে পুজোর একটা আলাদা গন্ধ আছে। রথ, জন্মাষ্টমী সব পেরিয়ে গণেশ চতুর্থী, এবং তারপরেও রইল আর মাত্র এক মাস। কত ঠাকুর, প্যান্ডেল, আলো, অনেক মানুষ, বিভিন্ন খাবারের দোকান, নতুন জামা কাপড়, জুতো, বাড়ি সারানো এবং রং করা সব প্রস্তুতি চলছে। বিশ্বকর্মা পুজো ঘুড়ি উড়ানোর পালাও শেষ। বিশ্বকর্মা পুজো সাধারণত বাড়িতে হয় না, উনি যন্ত্রের দেবতা বলেই কারখানায় এই পুজো হয়ে থাকে। বিভিন্ন অফিসেও এই পুজো হয়, তবে বিশ্বকর্মা পুজো হবে আর ঘুড়ি উড়াবো না, এটা তো হয় না। আরও একটা পুজো রয়েছে, যেমন রান্না পুজো, অনেকেই সেরে ফেলেছেন। আমি বলছি মনসা পুজোর কথা, যে পুজোতে অনেক সময় বিভিন্ন রকম ভালো রান্না করে পরের দিন দেবী মনসার পুজো করে ওই আগের দিনের রাতের রান্না করা খাবার দেবীকে নিবেদন করা হয়, পরে বাড়ির সকলে ওই খাবার খেতে হয়। রান্না পুজো এক এক বাড়িতে কিন্তু খুব জাঁকজমক করে হয়ে থাকে, এর মধ্যেই রান্না পুজোর দিনও শেষ। আজ চাপড়া ষষ্ঠী, মানে পরের মাসে ঠিক এই সময়েই দুর্গা ষষ্ঠী হবে। হিসেব অনুযায়ী আজকাল মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো আর ভালো ভালো খাবার খাওয়া। কত মানুষের জীবন যে পুজোর সাথে জড়িত তা কিন্তু বলে বোঝানো যাবে না। যদিও এবার দুদিন ধরে সপ্তমী পুজো হবে, সন্ধি পুজো হবে, আর সকালের দিকেই পড়েছে সপ্তিথি। এটা বাধ্যতামূলক নয় যে পুজোয় নিয়মিতভাবে অনেক কিছু কিনতে হবে, তবে বছরে দুবার দুর্গাপুজো হলে আশ্বিন মাসের রামায়ণের রামচন্দ্রের করে যাওয়া অকাল বোধনী কিন্তু এখন পর্যন্ত জনজীবনে আনন্দের ঢেউ তোলে অনেক বেশি বেশি করে। সম্প্রতি নেপালের ঘটে যাওয়া বিপর্যয়কে আমি প্রকৃতির দেওয়া সমুচিত শিক্ষা বা জবাব বলে যদি ধরি, তবে মানুষের উচিত প্রকৃতি মায়ের পুজো করা। প্রকৃতি মা বারবার সতর্ক করে জানিয়ে দিচ্ছেন, মানুষ এবার সংযত হও, নয়তো ধ্বংস অবশ্যম্ভাবী।

0: এবারে চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিখানি লিখে পাঠিয়েছেন অদিতি দে চট্টোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বিজ্ঞাপন, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে তোমার মনোরম বিষয়টিকে কেন্দ্র করে লিখছি তোমায় আমার মনের কথা, আমার অনুভূতির মর্মগাথা, আমার ছন্দে। মা আসছেন। মন বাঁধা পড়ে পাড়ার পুজোর টানে, মনের ঠিকানা আমাদের পাড়াখানি। চেনা পরিবেশ, চেনা আগমনী গানে, চেনা মণ্ডপ ডাকে দিয়ে হাতছানি। ছুটে যাই সেই অনিবার আহ্বানে, বড় পরিচিত সোনালি প্রেক্ষাপটে। রঙের পশরা নবীনের কলতানে, নতুন ছন্দে আলোকিত বেলাতটে। পাড়ার পুজোয় মনোরমা মৃন্ময়ী, সন্ধ্যা আরতি দেবী বোধনের সাজে। দশপ্রহরণী সজ্জিতা দৃশ্যজয়ী, শঙ্খ ঘণ্টা ঢাকের বাদ্য বাজে। পুষ্পাঞ্জলি অষ্টমীর প্রাতে, পুণ্যমন্ত্রে ভরে যায় চারিধার। পত্রপুষ্প সকলের জোড়হাতে, পাড়ার পূজায় আনন্দ পারাবার। অষ্টোত্তর শত প্রদীপের শেখা, ষোড়শোপাচারে সন্ধি পূজার খনি। অকাল বোধনে প্রদীপ্ত আলোলিকা, বিজয় চেতনা জেগে ওঠে এই মনে। সন্ধ্যাবেলায় কত মানুষের ঢল, নয়নাভিরাম থিমের পূজার জাঁকে। জগনমণির একি অপরূপ ছল, মন যে আমার পাড়াতেই পড়ে থাকে। মণ্ডপে বসে দেখি মানুষের ভিড়, রকমারি সাজে পূজার নতুন গন্ধ। নব আনন্দে ভরে জীবনের নীড়, পার্বণী দিনে লাগে না কিছুই মন্দ। নবমীর রাতে জনহীন মণ্ডপে ঢাকের বাদ্য বেজে চলে তালে তালে। অনাড়ম্বর প্রশান্ত ঘেরা টোপে, অবিচল মন বাঁধা পড়ে মায়া জালে। প্রতি মণ্ডপে শারদ মহোৎসব, মন লোভা থিমে জনগণ ওঠে মেতে। বিবিধ আবহে সেই একই অনুভব, পাড়া ছেড়ে তাই পারি না কোথাও যেতে। শুভেচ্ছান্তে অদিতি জে দে চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষিকা গোকুলচন্দ্র বিধানচন্দ্র বিদ্যাভবন, ইন্দা খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।
1: মা আসছেন, আমরা সবাই জানি মা আসছেন। আর এ বিষয় নিয়ে এবার

এর চিঠিখানি লিখেছেন রাত্রি ভট্টাচার্য, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় বিজ্ঞাপন, মা আসছেন, মা আসছেন, বাতাসে পুজোর গন্ধ ছড়ায়, ধসে বন্যায় হারিয়ে যাওয়া মানুষগুলো খুঁজে বেড়ায়। মা আসছেন, মা আসছেন, কাশের বুকে লাগলো দোলা, ফুটপাতের ওই মানুষগুলোর ভাগ্যে কেবল অবহেলা। মা আসছেন, মা আসছেন, শিউলি যত ঝরে পড়ে, অসুরের আক্রমণে আজও কত কন্যে মরে। মা আসছেন, মা আসছেন, শিশির ভেজা ঘাসে, বৃদ্ধ হলে দেখে না কেউ সারা রাত কাশে। মা আসছেন, মা আসছেন, আকাশে পুঞ্জ মেঘ ভাসে, ছেঁড়া জামায় ছোট্ট পুটি, তবু দেখো কেমন হাসে। মা আসছেন, মাঝে আসছেন, সবার কষ্ট হোক দূর, সবার প্রাণে বেজে উঠুক আগমনীর সেই সুর। রাত্রি ভট্টাচার্য, বরানগর জেলা, উত্তর চব্বিশ পরগনা।

জানিয়ে দিচ্ছি একটি তথ্য। আসন্ন দুর্গাপূজা 2026 উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও কিন্তু অত্যাবশ্যকীয় পরিষেবা, সরকারি দপ্তর, সংবাদমাধ্যম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশা ও পরিষেবার সঙ্গে যুক্ত অফিস, সংগঠন এবং ব্যক্তিবর্গের গাড়ি বা দ্বিচক্রযানের প্রয়োজনীয়তা বিবেচনা করে পূজোর দিনগুলিতে আগরতলা শহরের অভ্যন্তরে চলাচলের জন্য ভেহিকল পাস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আবেদনপত্র আগামী 25 তারিখ এবং 28 সেপ্টেম্বর থেকে 30 তারিখ পর্যন্ত জমা করতে পারেন। সময় বলে দেওয়া হয়েছে সকাল 9টা থেকে বেলা 1টা এবং বিকেল 4টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। সরকারি ভাড়ার গাড়ি অথবা ব্যক্তিগত মালিকানাধীন যানবাহন উভয় ক্ষেত্রেই প্রতিটি গাড়ির জন্য কিন্তু আলাদা আলাদা আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সেসব যানবাহনের কিছু জেরক্স কপি সংযুক্ত করতে হবে, যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স। চালক নিজে গাড়ির মালিক না হলে যান মালিকের সম্মতিপত্র।

0: ক্ষেত্র এবং ভেহিকেল পাসের প্রয়োজনীয়তার যথাযথ সুনির্দিষ্ট কারণ জানাতে হবে। তাহলে আবেদন জমা করার শেষ তারিখটা আরও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আগামী 25 তারিখ, আবার 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত।
1: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশন দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। মোট শূন্য পদ 1871টি। পদের নাম: দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, পুরুষদের জন্য 205টি শূন্যপদ, মহিলাদের জন্য 112টি শূন্যপদ। সিএপিএফএ সাব ইন্সপেক্টর জিডি 1320টি শূন্যপদ। সিআইএফএ তে সাব ইন্সপেক্টর ফায়ারে পুরুষদের ক্ষেত্রে 234টি শূন্যপদ রয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী 30 সেপ্টেম্বর 2026।

0: অনলাইনে ফি প্রদানের শেষ তারিখ 1 অক্টোবর 2026। যোগ্যতার মানদণ্ডে বলা রয়েছে দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর এবং সিএপিএফ এর সাব ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। যে সকল প্রার্থী স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারাও আবেদন করতে পারবেন। দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর পদে যোগ্য হতে হলে পুরুষ প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও পরিমাপ পরীক্ষার নির্ধারিত তারিখে হালকা মোটরযানের জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যে সকল পুরুষ প্রার্থীর এলএমভির জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই তারা শুধুমাত্র সিএপিএফ এর সাব ইন্সপেক্টর পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বয়সীমা সাব ইন্সপেক্টর ফায়ারের জন্য ন্যূনতম বয়স 18 থেকে এবং সর্বোচ্চ 30 বছর অতিক্রম করা যাবে না। 1 অগস্ট 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স 20 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 25 বছর অতিক্রম করা যাবে না। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা প্রযোজ্য। প্রার্থীদের লিখিত পরীক্ষার পর শারীরিক মান পরীক্ষা, শারীরিক সহনশীলতা পরীক্ষা এবং বিস্তারিত চিকিৎসা পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। 100 নম্বরের পত্র 1, তাতে রয়েছে প্রযোজ্য ক্ষেত্রে 25 নম্বরের সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তিবিদ্যা, 25 নম্বরের সাধারণ জ্ঞান ও সাধারণ সচেতনতা, 25 নম্বরের পরিমাণগত যোগ্যতা এবং 25 নম্বরের ইংরেজি বোধগম্যতা। দ্বিতীয় পত্রে রয়েছে 320 নম্বর বেতন। আবেদনপত্রের ফি হচ্ছে 100 টাকা। বিস্তারিত জানতে দেখতে পারেন ssc.gov.in এই ওয়েবসাইটটি। এই ছিল আজকের কাজের খবর।
1: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 33.6 ডিগ্রি এবং 23.9 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 75%। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 11 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু বলছে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা,
0: আমি অম্বালিকা।

0: আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।
1: আকাশবাণী প্রেজেন্টস মর্নিং নিউজ। Good morning, I'm Sarabjit Kaur. The headlines. Prime Minister Narendra Modi to interact with participants of Seva Yatra from Varanagar to Varanasi under Seva Sankalp Abhiyan this morning. Delhi government approves Durga scheme aimed at providing safe, clean and dignified employment opportunities to women in national capital. Bharat Taxi launched in Lucknow, Gorakhpur, Varanasi, Kanpur and Prayagraj in Uttar Pradesh. All banks, including regional rural banks, to remain open this Sunday for convenience of customers. India's Roshibina Devi bagged silver medal in Wushu at Asian Games in Japan. Satnam Singh and Salman Khan secure bronze in rowing men's double sculls. And India beat

নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জ্বলতে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু আর চম্পালিকা। শুরু করছি আজকের ধুমায় গান শোনাবো। কখনো কখনো ক্যালেন্ডারের একটি দিন আমাদের জীবনে বিশেষ হয়ে ওঠে, আর কিছু কণ্ঠস্বর থাকে যাদের গান শেষ হয়ে গেলেও কণ্ঠের রেশ শেষ হয় না। কিছু গায়ক থাকেন যারা শুধু গান গেয়ে যান না, সময়ের বুকের উপর রেখে যান এক একটি সুরের চিহ্ন। সেই চিহ্ন মুছে যায় না, প্রজন্ম বদলায়, রুচি বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু কোনো এক অলস বিকেলে পুরনো রেডিও থেকে ভেসে এলে সেই কণ্ঠস্বর হঠাৎ মনে করিয়ে দেয় সুরেরও স্মৃতি আছে। সুবীর সেন ছিলেন তেমনই এক কণ্ঠের অধিকারী, স্বপ্নময়, মায়াময়, কোমল অথচ গভীর। বাংলা ও হিন্দি আধুনিক গান, চলচ্চিত্রের গান এবং রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন ধারায় তাঁর স্বাতন্ত্র্যপূর্ণ উপস্থিতি বাংলা গানের ইতিহাসে তাকে একটি আলাদা জায়গা দিয়েছে। আজ তোমায় গান শোনাবো পর্বে শুনব তাঁরই গাওয়া কিছু অসাধারণ গান। প্রথমেই তার কণ্ঠে এই সুপরিচিত গানখানি আপনাদের জন্যে।

1934 সালের 24 জুলাই অসমের ডিব্রুগড়ে জন্ম সুবীর সেনের। তার বাবা শৈলেশচন্দ্র সেন ছিলেন চিকিৎসক এবং মা লিলি সেন। তাদের পারিবারিক শিকড় ছিল পূর্ববঙ্গের ঢাকার সোনারঙে। বাবার পেশার পাশাপাশি পরিবারের একটি ফার্মেসিও ছিল গুয়াহাটিতে। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি সুবীর সেনের গভীর আকর্ষণ তৈরি হয়। গুয়াহাটি থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁর জীবনের পথ তাকে নিয়ে আসে কলকাতায়, গানের সন্ধানে, সুরের সন্ধানে, নিজের কণ্ঠকে খুঁজে পাওয়ার সন্ধানে। কলকাতা তখন বাংলা সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র। গান, সাহিত্য, নাটক, চলচ্চিত্র সব মিলিয়ে এক অসাধারণ সৃষ্টিশীল সময়। সেই পরিবেশেই ধীরে ধীরে নিজের জায়গা করে নেন সুবীর সেন। তার কণ্ঠে ছিল এক ধরনের স্বচ্ছতা, কোমলতা এবং স্বপ্নময় আবেশ। তার গায়কিকে গভীর রোমান্টিক এবং আকর্ষণীয় বলে বর্ণনা করা হয়েছে। পশ্চিমী সঙ্গীতের প্রতিও তার আগ্রহ ছিল। বিশেষ করে জিম রিভস এবং ন্যাট কিং কোলের গান তাকে প্রভাবিত করেছিল। এই পশ্চিমী সুরবোধ এবং ভারতীয় সঙ্গীতের মেলবন্ধন তার কণ্ঠে একটি আলাদা মাত্রা তৈরি করেছিল। সুবীর সেনের গানের জগতে সেই সময়ে প্রবেশটা ছিল বাংলা গানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত এঁদের মতো অসামান্য শিল্পীদের সমান্তরালে নিজের স্বরভঙ্গি নিয়ে জায়গা করে নেওয়া মোটেও সহজ ছিল না। কিন্তু সুবীর সেনের কণ্ঠ অন্যরকম ছিল। তিনি কারো অনুকরণে নিজেকে তৈরি করেননি, বরং নিজের স্বরকেই নিজের পরিচয় বানিয়েছিলেন। সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, অমিয় দাশগুপ্ত সহ বহু সুরকারের সঙ্গে তার কাজের সম্পর্ক তৈরি হয়েছিল। এবারে শুনব পরপর দুটো গান, অবশ্যই সুবীর সেনের কণ্ঠে। গানটির কথা লিখেছেন, প্রথম গানটির কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং পরবর্তী গানটির কথা ও সুর দুটোই সুধীন দাশগুপ্ত।

আজ তোমায় গান শোনাবো পর্বে আমরা আগের পর এক শুনছি সুবীর সেনের কণ্ঠে তার বহু পরিচিত গানখানি। তার প্রথম রেকর্ড নিয়েও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দীর্ঘদিন ওই উজ্জ্বল দিন গানটিকে তার প্রথম রেকর্ড হিসেবে উল্লেখ করা হলেও পরে প্রকাশিত তথ্য অনুযায়ী সুবীর সেনের প্রথম রেকর্ড কলম্বিয়া লেভেলে GE24715 নম্বরে 1954 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ তার সঙ্গীত জীবনের সূচনা নিয়ে প্রচলিত স্মৃতির পাশাপাশি রেকর্ড সংক্রান্ত নথিও আমাদের সামনে রয়েছে। হিন্দি চলচ্চিত্র সুবীর সেনের কণ্ঠ পৌঁছে গিয়েছিল ছোটি বহেন, কাঠপুতলি, পাসপোর্ট, আজ কা পঞ্ছি, রূপ কি রানী, চোরো কা রাজা সহ একাধিক হিন্দি ছবিতে তার কণ্ঠ ব্যবহৃত হয়েছে। আজ কা পঞ্ছি ছবির দিল মেরা এক আজ কা পঞ্ছি গানটি তার জনপ্রিয় হিন্দি গানের অন্যতম উদাহরণ। তার কণ্ঠে হিন্দি গানেও সেই পরিচিত স্বপ্নময় মাধুর্য বজায় ছিল। তবে সুবীর সেনকে শুধু চলচ্চিত্রের গায়ক হিসেবে দেখলে তার শিল্পীসত্তার অনেকটাই অদেখা থেকে যায়। তিনি রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন। আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত এবং চলচ্চিত্রের গান এই বিভিন্ন ধারার মধ্যে তার চলাফেরা ছিল স্বচ্ছন্দ। তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আবেগ যেমন নিজস্ব রূপ পেয়েছে,

তেমনই আধুনিক গানে তিনি এনেছেন এক ধরনের নাগরিক রোমান্টিকতা। সুবীর সেন শুধু গায়ক ছিলেন না, সঙ্গীত পরিচালনার ক্ষেত্রেও তার আগ্রহ ও দক্ষতার পরিচয় পাওয়া যায়। এবারে আবারও পরপর দুটি গান শুনব। প্রথম গানটির কথা লিখেছেন অনল চট্টোপাধ্যায়, সুর করেছেন সুধীন দাশগুপ্ত, এবং তারপরের গানটির কথা লিখেছেন অমিয় দাশগুপ্ত, সুর করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

0: তো।
1: ১৯৬৭ সালে বাংলা চলচ্চিত্র মিস প্রিয়ম্বদায় তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ১৯৭২ সালে মিডনাইট নামের একটি হিন্দি ছবির সঙ্গেও সঙ্গীত পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন সুবীর সেন। সেখানে তার নিজের কণ্ঠেও গান ছিল, অভিনয়ের সঙ্গেও তার সম্পর্ক তৈরি হয়েছিল। বাংলা চলচ্চিত্র মোমের আলো, এই ছবিতে উত্তম কুমারের সঙ্গে এবং অনুভবে সঞ্জীব কুমারের সঙ্গে তিনি অভিনেতা এবং গায়ক হিসেবে কাজ করেছিলেন। আরও একটি আশ্চর্য তথ্য তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে আছে। পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় তাঁর অভিমান ছবির জন্য সুবীর সেনকে নায়ক হিসেবে চেয়েছিলেন। ছবির কেন্দ্রীয় চরিত্রটিও ছিল একজন গায়ক, নাম সুবীর, কিন্তু পারিবারিক কারণে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। পরে সেই চরিত্রেই অভিনয় করেন অমিতাভ বচ্চন। নিজেই এক সাক্ষাৎকারে সুবীর সেন জানিয়েছিলেন, তার মা তাকে সেই ছবিতে অভিনয় করতে নিষেধ করেছিলেন। সুবীর সেনের জীবন যেন প্রমাণ করে শিল্পীর পরিচয়ে শুধু তিনি কতটা জনপ্রিয় ছিলেন তার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি কতটা নিজের স্বর রেখে যেতে পেরেছেন সেটি শেষ পর্যন্ত বড় হয়ে ওঠে। তার কণ্ঠে যে স্বপ্ন ছিল তা ছিল খুব কোমল, তার গানে প্রেম ছিল, কিন্তু সেই প্রেম কখনো কেবল উচ্ছ্বাসের ছিল না, তার মধ্যে ছিল অপেক্ষা, বিষণ্ণতা, স্মৃতি এবং ফিরে তাকানোর মায়া। জীবনের শেষ পর্বেও তিনি গান ও সৃষ্টির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৭ সালে তিনি হারমোনিকা সঙ্গীত সম্মানের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে সঙ্গীত মহাসম্মানে সম্মানিত করে এবং ২০১৩ সালে তিনি পান বঙ্গবিভূষণ। এই সম্মাননাগুলি তার দীর্ঘ সঙ্গীত জীবনের স্বীকৃতি বহন করে। ২০১৫ সালের ২৯শে ডিসেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুবীর সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন, তার চলে যাওয়া বাংলা সঙ্গীতের এক স্বতন্ত্র কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু গানকে কখনো সত্যি থামানো যায় কি? আজ এত বছর পরেও সুবীর সেনের কথা উঠলে মনে হয় কিছু কণ্ঠ সময়ের সঙ্গে পুরনো হয় না, বরং সময় যত এগোয় তাদের মায়া তত গভীর হয়। কারণ সেই কণ্ঠে থাকে এমন কিছু অনুভূতি যা কোনো নির্দিষ্ট সময়ের নয়। প্রেম যখন পুরনো চিঠির মতো হয়ে যায়, বিকেল যখন জানালার ধারে এসে দাঁড়ায়, অথবা বহুদিন আগে শোনা কোনো সুর হঠাৎ মনের মধ্যে ফিরে আসে, তখন সুবীর সেনের কণ্ঠ যেন নিঃশব্দে বলে ওঠে, গান আসলে কোথাও হারিয়ে যায় না।

এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের আওতায় ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। 17 সেপ্টেম্বর শুরু হওয়া এই যাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজ্য, জেলা, তালুক ও গ্রামে

পরিচ্ছন্নতা অভিযান, জনসাধারণের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসব অনুদানের হার বৃদ্ধি করেছে। গতকাল মহাকরণে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা জানান। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তুলাশিখর ব্লকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসার বিশ্বদেব বর্মা গতকাল জানান, ব্লকের 23টি ভিলেজ কমিটির মধ্যে 16টিতে মোট 57টি আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন সহ সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে প্রায় 40টি নতুন উদ্যোগ

পর্ষদের সঙ্গে গতকাল বৈঠক করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানান, পরবর্তী সময়ে শহরের অন্যান্য বাজার, ইউনিয়ন ও মোটর স্ট্যান্ডেও একই ধরনের বৈঠক করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে যাচ্ছে মন কি বাতের 138তম পর্ব। প্রাকৃতিক চাষের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে কৃষকদের সচেতন করতে সোনামুড়া টাউন হলে গতকাল এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্সনগর কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সোনামুড়া ও বক্সনগর এলাকার প্রায় 90 জন কৃষক অংশ নেন। সবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত পূর্ণেন্দু শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল বয়েজ। গতকাল ফাইনাল ম্যাচে সাবরুমের রয়্যাল বয়েজ 1-0 গোলে সোনাইয়ের টাইগার কিং দলকে পরাজিত করে। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের পশ্চিম সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় ভারী বর্ষণ ছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্ত। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর্য অম্বালিকা। শুরু করছি আজকের বলছি তোমায়। আজকের বলছি তোমায় পর্বের বিষয় শব্দের ক্ষত। কখনো কখনো একটা শব্দের কোনো ধারালো প্রান্ত থাকে না, তবু সেই ছোট্ট শব্দ কেটে দেয়, রক্ত বের হয় না, ক্ষত চিহ্নও দেখা যায় না, অথচ মনের ভেতর কোথাও একটা জায়গা নিঃশব্দে রক্তাক্ত হয়ে থাকে। শরীরের ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে যায়, ওষুধে সেরে ওঠে, ব্যথানাশকে কিছুটা কমে আসে, কিন্তু শব্দের ক্ষত, তার কোনো ব্যান্ডেজ নেই, কোনো দৃশ্যমান দাগ নেই, অথচ বহু বছর পরেও হঠাৎ কোনো একটি বাক্য, কোনো একটি স্বর, কোনো একটি পরিচিত শব্দ সেই পুরনো ব্যথাটাকে আবার জাগিয়ে তুলতে পারে। তাই কথার শক্তি শুধু মানুষকে আনন্দ দেওয়ার মধ্যে নয়, কখনো কখনো একটি মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার ক্ষমতাও কথার মধ্যেই লুকিয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বের বিষয় হচ্ছে শব্দের ক্ষত। আর এই বিষয়ে যারা কথা বলতে চান আমার সঙ্গে, আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 03812326253। আমরা প্রতিদিন কথা বলি, ঘুম থেকে ওঠার পর থেকে রাতের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চারপাশে শব্দের অবিরাম যাতায়াত। কেউ আমাদের ভালোবাসার কথা বলে, কেউ উৎসাহ দেয়, কেউ অভিমান করে, কেউ রাগের মাথায় এমন কিছু বলে ফেলে যার অর্থ হয়তো সে নিজেও পুরোপুরি বোঝেনি, অথচ যে মানুষটি কথাটা শুনল তার কাছে সেই কয়েকটি শব্দই হয়ে উঠতে পারে সারাদিনের ভার, কখনো বা সারা জীবনের স্মৃতি। আমরা অনেক সময় বলে ফেলি, আরে কথার কথা বলেছি, এত সিরিয়াসলি নেওয়ার কি আছে, রাগের মাথায় বলেছি। কিন্তু যে হৃদয় শব্দটিকে গ্রহণ করেছে তার কাছে তো রাগের মাথা আর শান্ত মাথার আলাদা কোনো অভিধান থাকে না। শব্দ একবার উচ্চারিত হলে তার যাত্রা শুরু হয়ে যায়, তাকে আর আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যায় না। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো।
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি শ্রীষ মোহাম্মদ বলছি, পাইকপাড়া নলাটি।
0: হ্যাঁ বলুন।
1: বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েস্ট পশ্চিমবঙ্গ।
0: বলুন।
1: বলছি শব্দ ক্ষত,
0: শব্দের ক্ষত।
1: হ্যাঁ, শব্দ ক্ষত আছে একটা, কিন্তু পরে সেটা মলম হয়েছিল।
0: আচ্ছা।
1: হায়ার সেকেন্ডারি ফর্ম ফিল আপ করছি।
0: হ্যাঁ।
1: 1967।
0: আচ্ছা।
1: আমার মাস্টারমশাই বললেন অমিয় বাবু, অমিয় রায়, পরবর্তীকালে আমার উনি অনেক কাজে রয়েছিলেন।
0: আচ্ছা।
1: শ্রীষ মোহাম্মদ, বায়োলজি থার্ড সাবজেক্ট লেখো। আমার ভেতরে যে আঘাত করলো তখন আপনি চিন্তা করতে পারবেন।

0: দিদি,
1: আচ্ছা
0: ভীষণ আঘাত, আমি প্রায় অজ্ঞান হয়ে যাবো। জগন্নাথ স্যার ম্যাথামেটিক্স, না তোর ম্যাথামেটিক্সে কম নম্বর আছে, তুই বায়োলজি থার্ড সাবজেক্ট লেখ। পরবর্তীকালে আমি বায়োলজি নিয়ে ভালোভাবে পাশ করি। সেই বছর পশ্চিমবঙ্গ সরকার একটা নোটিশ করেছিল, নোটিশ নম্বরটা আমার মনে নেই, 41-76 যতদূর সম্ভব। তো সেই পশ্চিমবঙ্গ সরকার নোটিশ করেছিল যে প্রতিটা হায়ার সেকেন্ডারি স্কুল, হাই স্কুলে একজন করে বায়োলজি শিক্ষক নিয়োগ হবে।
1: আচ্ছা,
0: এবং সুখের কথা, আমি ওই বায়োলজি শিক্ষক হিসাবে জয়েন করে প্রধান শিক্ষক হিসাবে 2010 রিটায়ার করেছি।
1: বাহ,
0: তাহলে স্যারের ওইটা আমার ক্ষত যতটাও লেগেছিল আঘাত, সেটা আমার অলম হয়ে দেখা দিয়েছিল।
1: সেই সেই সেই বাহ, খুব ভালো, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন 101.6 MHz। ভালো লাগলো কথা বলে, সত্যি তাই, বড়দের কথা শুনলে, আবারও প্রমাণিত, বড়দের কথা শুনলে আমাদের হয়তো জীবনে ঠকতে হয় না, কারণ ওনারা যা বলেন আলটিমেটলি আমাদের ভালোর কথা ভেবেই বলেন। আরও একজন বন্ধু রয়েছেন, হ্যালো,
2: শুভ সকাল।
1: শুভ সকাল, বলুন।
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপল্লি থেকে।
1: হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু।
2: দেখুন, শব্দ কিন্তু আপনিও বলছেন, সেটা কতটা শ্রুতি মধুর হয়ে আমাদের কর্ণে প্রবেশ করছে এটা আমরা বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে এমনই, দেখুন তুমি পারবে কাজটা করতে, এই শব্দটা যখন বলা হয় না, তখন কিন্তু তার ভিতরে একটা শক্তি তৈরি হয়। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, শব্দটা কিন্তু আধ্যাত্মিক বলা হয়, শব্দ হচ্ছে ব্রহ্ম। একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরানো যায় না। বিষয়টা হচ্ছে গিয়ে, আমি আপনাকে একটা কথা বলছি, এটা একজন কমান্ডেন্ট তার সৈন্যদের, তার সিপাহীদের কিন্তু কমান্ডের মধ্যে দিয়ে কিন্তু সোজা রাখেন এবং তাদের সঞ্চালিত করেন। আপনি দেখবেন যখন আমাদের অনুষ্ঠান চলে, একটা কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ফৌজিরা কিন্তু পজিশন নিয়ে নেয়। আমরা এটার গুরুত্ব, আমরা কিন্তু সাধারণ পাবলিক বুঝি না, কিন্তু ফৌজিরা কিন্তু এটার গুরুত্ব বুঝতে পারে। আপনি ভাবলে অবাক হবেন, ইতিহাসে তার প্রমাণ আছে, এক সেনাবাহিনীর যে মুখ্য সেনাপ্রধান, ওনার একটা কথাতে প্রায় 70,000 সেনাবাহিনী পদত্যাগ করে ফেলেছে। ইতিহাস কিন্তু তার প্রমাণ। ঘটনা হচ্ছে গিয়ে, একটা নির্বাচিত কোন প্রধানের তার কমান্ডের উপরে কিন্তু নির্ভর করে সারা রাজনৈতিক দলগুলি এবং তাদের যত কর্মকর্তা আছে, আপনি দেখবেন যে কোনো কাজ সারা ভারতবর্ষে, আপনি এক পের মাকে নাম, আমি এটার উদাহরণ আপনাকে তুলে দিচ্ছি, এটা যেই বের করুক না কেন, একটা লাইন, দু তিনটা শব্দের মিলিত রূপ কিন্তু এক পের মাকা নাম ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। উৎসাহিত হয়ে কিন্তু আমরা গাছপালা লাগানোর জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি। আপনি দেখুন, স্বচ্ছতা অভিযান, দুইটা শব্দ, লেখাপড়া শিখবই, এই কথাটা আর নয় টিপসই, দেখুন কয়েকটা শব্দেরই সমষ্টি, কিন্তু একটা আন্দোলনের রূপ নিয়েছে কিন্তু এই শব্দগুলি। তাহলে শব্দের কত ক্ষমতা, সেটা প্রতিবাদী চরিত্রের ক্ষেত্রে হতে পারে, সেটা ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে একটু নরম হয়, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে।
1: অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, ভালো লাগলো কথা বলে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা কথা বলতে চান, আপনারা ফোন করতে পারেন 0381-2326-253 এই নম্বরে। আজ বলছি তোমার পর্বে, আমরা কথা বলছি শব্দের ক্ষত এই বিষয়টি নিয়ে। হ্যালো,
3: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল,
3: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: হ্যাঁ বলুন।
3: আজকে খুব একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করলেন, শব্দ ক্ষত। সত্যি কথা বলতে কি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পরিবারের সবার সঙ্গে নানা রকম ভাবে কথা বলি এবং কথার মাধ্যমে বিভিন্ন রকম ভাবে শব্দ আসে। কিছু কিছু শব্দ কিন্তু ঠিক না হয়, যেগুলি অনেক সময় বকাবকি যখন করি বা আমাকে যখন কেউ বকে, তখন সেই সব শব্দগুলি খুব কানে বাজে, প্রাণে বাজে। সেসব

0: কিছু এমন মারাত্মক হয়ে দাঁড়ায় যেগুলি যেগুলি ক্ষতের মতো তৈরি হয়ে যায়, মনের ক্ষত ক্ষত মানে যে ক্ষত নিরাময় হতে প্রচুর সময় যায়। আপনি যেটা বিষয় আসলে যে জিনিসটা আপনি বোঝাতে চাইছেন শব্দ ক্ষত, এটা এটা এটা হচ্ছে মানে আমরা প্রত্যেকদিন সবসময় যে আমরা মানুষের সঙ্গে না কিছু কথা বলি, এখন এমন কোনো কথা যদি অন্য কাউকে আঘাত করে বা তার কানে বাজতে লাগে তখনই কিন্তু সেটা ক্ষতের সৃষ্টি হয়। তো সেটা সেটাই আসলে ব্যাপার ব্যাপার। এখন আমরা এই যে কথা বলা এটা এটা আমাদের ভাবতে হবে, সংযত হয়ে কথা বলতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে। আমার মা বাবা বা আমার বড়জন যখন আমাদেরকে বকাবকি করে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে একটু মানে মনোমন হলো না, একটু বকাবকি করলো, তখন সেই বকাবকির মাধ্যমে যে শব্দ সেটাতে কিন্তু আমাদের ভালোই হয়। তাৎক্ষণিক আমাদের আমরা হয়তো বা লেগে যাই বা কিছু হয়, কিন্তু পরবর্তী সময় কিন্তু সেটাই কিন্তু খুব ওষুধের মতো কাজ করে। আবার কিছু কিছু শব্দ মানে এমন ভাবে সেটা আঘাত করে যেটা খুব মানে কি বলবে ওই ক্যান্সারের মতনই হয়ে যায়। ক্যান্সার নিরাময় যেমন হয় না সে ক্ষত সারা জীবন রয়ে যায়, সেই সেটা আর ভোলা যায় না।
1: অনেক ধন্যবাদ শ্যামল বাবু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন 101.6 MHz বিমোচন্ত। একটি শিশুকে আপনারা ভাবুন যদি বারবার বলা হয় তুমি কিছুই পারবে না, সে হয়তো প্রথমে কথাটাকে বুঝবেই না, কিন্তু ধীরে ধীরে সে যত বড় হবে সেই শব্দ তার আত্মবিশ্বাসের ভেতরে ঢুকে পড়বে। স্কুলে কোনো কাজে ব্যর্থ হলে সে ভাববে সত্যি হয়তো সে পারে না, অন্যদের সামনে কথা বলতে গেলে মনে হবে ভুল হয়ে যাবে, নতুন কিছু শুরু করার আগে মনে পড়বে সেই পুরনো বাক্য, অথচ যে মানুষটি কথাটি বলেছিল তার হয়তো মনেই নেই সেই দিনের কথা, কিন্তু শিশুটির মনে কিন্তু থেকে গেছে। এভাবেই কিছু শব্দ আমাদের ভেতরের কণ্ঠস্বর হয়ে যায়। আমরা বাইরে থেকে যতই বলি আমি পারব, ভেতর থেকে কখনো কখনো সেই পুরনো শব্দ বলে ওঠে না তুমি পারবে না। হ্যালো, হ্যালো,
2: নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: আমি মাধব।
1: হ্যাঁ বলুন।
2: বলছিলাম দেখুন, শব্দ তো শব্দ অনেক ধরনের শব্দই হয়, তো আমি যেটা মুখের শব্দ বলবো, বাংলাতে একটা প্রবাদ আছে মুখেই জয় মুখেই ক্ষয়, আমি শুধু শুধু এইটুকুই বলবো আর কি আপনার, যেটা আমার ব্যাখ্যা, এটাই ব্যাখ্যা করলাম না আমি বললাম আর কি, মুখেই জয় মুখেই ক্ষয়।
1: ঠিক ঠিক,
2: মুখ দ্বারাই সবকিছু আমাদের জয় হয়, আবার এমন কিছু মুখের ভাষা আমরা ব্যবহার করি মানুষের কি বলবো এটাকে ক্ষয়ই বলা হয়, যার জন্য এক কথাই বলা হয় মুখেই জয় মুখেই ক্ষয়।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সম্পর্কের ক্ষেত্রেও শব্দের ভূমিকা আরো গভীর, কিভাবে সেটা বলছি, তবে তার আগে বন্ধুর সঙ্গে কথা বলি নি। হ্যালো, শুভ সকাল শুক্লাদি।
3: মানে যারা খুব সুন্দর করে গুছিয়ে মিষ্টি করে কথা বলতে পারে তাদেরকে সবাই ভালোবাসে, তো সেরকম আমরাও ভালোবাসি প্রত্যেকেই। যে লোকটা আমার সামনে এসে খুব সুন্দর করে কথা বললো, আমার প্রথম নজরেই লোকটাকে আমার ভালো লেগে গেল। হ্যাঁ, আমি একটা তোমাকে এক্সাম্পল দিই, তুমি বলছিলে শিশুদের কথা। হ্যাঁ, মানে একটা মিষ্টি কথা বলবো না, খুব সুন্দর নম্রভাবে বুঝিয়ে যদি একটা কথা বলা যায় তাহলে অনেক সময় কি মানে নেগেটিভ কথাটাও তার কাছে পজিটিভ ভাবে যায়। সেরকম তো আছে, মানে আমরা ছোটবেলা থেকে যেগুলো শুনে বড় হয়েছি যে কথার বলতে তার মধ্যে তুমি তোমার ব্যবহারের পরিচয় দাও। আমরা প্রত্যেকেই আমাদের কথার মাধ্যমেই বিশেষ করে আমাদের ব্যবহারের পরিচয় দিই, আর বাকিটা তো আছে কাজে কর্মেও দেওয়া হয়।

0: অধিকাংশ ক্ষেত্রে কি হয় জানো, অনেক সময় এরকম হয়, প্রথম নজরে আমার লোকটার কথা শুনলে আমার মানুষটাকে এত ভালো লাগলো, আমি সত্যি মানুষটার প্রতি যা যা আমার চিন্তা ভাবনা আছে সব পজিটিভ। তারপর আস্তে আস্তে দেখলাম যে ওই মানুষটার কথায় আর কাজে তো কোনো মিল নেই। এই কথাগুলো খুব সুন্দর করে বলছে, মিষ্টি করে বলছে, কিছুদিন পরই দেখলাম যে না, তা কাজটা তো সেরকম না, কাজে তো বিস্তর খারাপ আছে। তখন কিন্তু আস্তে আস্তে আমাদের ওই মানুষটার প্রতি প্রথম যে সুন্দর ইমপ্রেশন তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যায়, বা একটা অন্যরকম একটা ধারণা তার প্রতি আমাদের তৈরি হয়। একবার কি হয়েছিল যে একজন প্রধান শিক্ষক, তো উনি এত সুন্দর কথা বলতেন, অসম্ভব সুন্দর কথা বলেন, এত সুন্দর শব্দ চয়ন, এত সুন্দর মানে গুছিয়ে কথা বলেন। তো আমার মিস্টার এসে বলে, আমি স্কুলের নাম বলবো না, খুব বিখ্যাত একটা স্কুল আমাদের কাছে, আমার মিস্টার বাড়ি এসে বলে যে ও বাবা, আমি এত টিচার দেখেছি, ওনার মতো টিচার আমি আর দেখিনি, এত সুন্দর করে কথা বলে, শুনতেই ইচ্ছে করে। কিন্তু আস্তে আস্তে উনি দেখলেন যে প্রত্যেকটা টিচার ওনার উপর একটু বিরক্ত, ব্যাপারটা কি, ব্যাপারটা তো উনি বুঝতে পারছেন, আরে কি হলো এরকম কেন, যারে আসতে আপনি বুঝতে পারবেন উনি এত কথা বলেন, এত বেশি কথা বলেন, বিরক্ত হয়ে যায় সবাই।
1: সেই সেই
0: উনি শুধু কথাই বলেন, মানে ব্যাপারটা হচ্ছে কি, শুধু আমাদের সুন্দর করে গুছিয়ে কথা বললেই হবে না, সবকিছুতে আমাদের একটু মানে ভাবনা চিন্তা রাখতে হবে যে আমি
1: পরিমাপ অনুযায়ী চলতে হবে,
0: কতটা কথা বলবো, একদম একদম একদম, কোন জায়গায় কোন কথাটা আমাদের বলতে হবে, মানে সবকিছু যদি আমরা খেয়াল টেয়াল করে তারপর যদি আমরা যথাস্থানে যথা মানে যতটা প্রয়োজন বা যতটা মানে আমাদের কি বলে যে মানে এটা বলতে হবে মানে ততটাই যদি আমরা বলি, তাহলে মনে হয় আমার ওই মানুষটার প্রতি সব সময় একটা সুন্দর ধারণা থাকে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ শুক্লাদি ফোন করার জন্য, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। আরো একজন বন্ধু চলে এসেছেন, হ্যালো।
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ দিদি, নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ কেমন আছেন দিদি?
1: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ দিদি ভালো আছি, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ বলুন অমিতাভ বাবু।
2: হ্যাঁ দিদি, দেখুন আমাদের বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, আঁতে ঘা। এই যে আজকে যে বিষয়টা, আঁতে ঘা মানে শব্দের ক্ষত। তো আমি যখন ক্লাস টেনে পড়ি দিদি, তখন আমাদের যিনি প্রধান শিক্ষক মশাই ছিলেন, তিনি আমাদেরকে বারবার একটা কথা বলতেন যে কটু কথা, হ্যাঁ এমন কোনো কথা কাউকে বলবি না যাতে তার মর্মে আঘাত লাগে, বরং তাকে হ্যাঁ দু এক চাপড় দিয়ে দিবি, কিন্তু কটু কথা কখনো বলবি না। আসলে এই শব্দের ক্ষত দিদি এমন একটা ক্ষত, যে ক্ষত দগদগে ঘায়ের সৃষ্টি করে আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। আসলে আমরা যদি কোনো কথা ধরুন যদি ভালোভাবে বলি, তাহলে সেটা যেমন গ্রহণযোগ্য হয়, তেমনি হ্যাঁ কিছু কিছু শব্দের অপপ্রয়োগ, আসলে বাংলা অভিধানে প্রচুর শব্দ আছে, সেই শব্দের যদি আমরা অপপ্রয়োগ করি তাহলে কোথাও না কোথাও সেটা শব্দের ক্ষত হয়ে দাঁড়ায়। আর ভালো করে বললে যে জিনিসটা হয় সেটা হচ্ছে হয়তো মানুষটা বুঝতে পারে, কিন্তু তাকে যদি আমি আঁতে ঘা দিয়ে কথা বলি তাহলে কিন্তু সেটা কখনোই করা উচিত নয়। আসলে শব্দগুলো আমাদের অভিধানে যেমন রয়েছে, তেমনি সেই শব্দের সুন্দর অর্থও রয়েছে, সেই সুন্দর অর্থটাকে চয়ন করে যদি আমরা সেই বাক্যটা প্রয়োগ করি তাহলে শব্দের ক্ষত বলে আজকে যে বিষয়টা সেটা কোনো অস্তিত্ব থাকবে না দিদি। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন অমিতাভ বাবু। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বলছি তোমায় পর্ব, আর আজকের বলছি তোমায় পর্বের বিষয় হচ্ছে শব্দের ক্ষত। আর এই বিষয়ে শ্রোতা বন্ধুদের কিন্তু অনেক কিছু বলার রয়েছে। আরো একজন শ্রোতা বন্ধু চলেও এসছেন সঙ্গে, হ্যালো। হ্যালো নমস্কার।
3: নমস্কার দিদি ভাই, শুভ সকাল।
1: শুভ সকাল,
3: ভালো আছেন?
1: হ্যাঁ আমি ভালো আছি, আপনি কি বলছেন?
3: আমি সম্পাদক বলছি, সারিপাড়া থেকে।
1: হ্যাঁ বলুন।
3: শব্দের আঘাত, তাই তো?
1: হ্যাঁ,
3: শব্দের আঘাত বলতে আমরা যা কথা বলি নিত্য, যদি আমরা গুছিয়ে বলতে পারি সেটা হবে মিথ্যে, আর যদি সেটাকে মানে উচ্চস্বরে রাগারাগি করে বলি একই কথায় মানুষের আঘাত আসে, আর যদি এটাকে আমরা হাসি খুশি ভাবে সুন্দর ভাবে বলতে পারি এই কথাটা সুন্দর, কিন্তু যদি একই কথা আমরা একটু রাগ করে বলি বা রাগারাগি করে বলি।

0: তাহলে এটা অনেক বড় মানে হয়ে যায়, যেটা থেকে অনেকে আঘাত পায়, কষ্ট পায়, এটাই সারা জীবন মনে থাকে ও আমাকে এই কথাটা কেন আসি বলে। কিন্তু আমি মনে করি যে কথাটাই আমরা বলবো সেটাকে মানে এটা মনে রাখতে হবে যে আমার যে মানে বিপরীতে আছে মানুষটা তার যদি আঘাত না, সে একটা ভুল করতেই পারে, ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু দিদি ভাই আমরা এটাকে তাকে এমন ভাবে বুঝাতে হবে, তাকে আঘাত দিয়ে নয় তাকে ভালোবাসা দিয়ে বুঝাতে হবে।
1: সে
0: আমার মনে
1: একদমই তাই। অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। হ্যালো,
2: হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার।
2: হ্যাঁ সুপ্রভাত দিদি ভাই।
1: হ্যাঁ সুপ্রভাত।
2: আজকে শব্দ নিয়ে কথা বলছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠানটি শুনতে, অনেকের মানে কথা শুনলাম। আচ্ছা আমি নামটা বলে নিচ্ছি, আমি নদিয়া থেকে রাজু দাস বলে রাখবো, আমার শুনতে অসুবিধা হচ্ছে, একটু রাস্তার ধারে রয়েছি।
1: আচ্ছা বলুন, রাজু দাস বলছেন তাই তো?
2: হ্যাঁ রাজু দাস বই রাখবো।
1: আচ্ছা রাজু দাস বই রাখবো, বলুন রাজুবাবু।
2: হ্যাঁ দেখুন, শব্দ নিয়ে কথা বলছি, আমার মনে হয় মানুষের সাথে কথা বলতে গেলে প্রথমত মানে আমার মনে বলুন তো একটু ভালো করে কথা বলাটাই উচিত। দেখুন আমরা হয়তো বা যখন রাস্তাতে যাচ্ছি কোথাও হয়তো বা যাচ্ছি, সেখানে সাধারণত কথা কেউ হয়তো বা বলেন যে এই টোটো যাবে, এরকম হয়তো বা বলেন,
1: সেই
2: আর একটা ব্যক্তি এসে দেখা যাচ্ছে তিনিও ভদ্রলোক, তিনি বললেন যে দাদা ছোট দাদা যাবেন আপনি। হ্যাঁ তো এই যে পার্থক্য, তাহলে এখানে কিন্তু যে গরিব মানুষ টোটো বলুন বা কোন সাধারণ মানুষ যারা কাজ কাম করেন, লেবার শ্রেণীর মানুষই হোক, তাকে আমরা দেখেছি ভদ্রলোক আছেন। হ্যাঁ আমি কিন্তু তাদের ভদ্রলোক বলতে পারবো না, হ্যাঁ হয়তো বা ব্যক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু তাদের যে তুই করে বলাতে না সেখানে কিন্তু আমার বড় আপত্তি। নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত হবেন,
1: একদমই তাই।
2: এটা এটা কিন্তু আমরা দেখি হামেশাই দেখি যে এই টোটো যাবি দেখা যাচ্ছে তার মানে পিতৃতুল্য সমূহ অনেকটাই বয়সে বড়, কিন্তু তবু এরকম করে কিন্তু বলা হয়,
1: বলা হয়।
2: সেখানে আমরা কিন্তু কখনো মানে আমরা যতটুকু পারি আমরা কি তাদেরকে একটুখানি সম্মান দিতে পারি না? পৃথিবীর বুকে আমরা এসেছি দিদি ভাই, কদিনের জন্য কে কদিন থাকবো বলুন তো, তাই না? এই যে নেপালে এত বড় একটা মানে হয়ে গেল ভূমিকম্প, তাহলে সেখানেও তো কত মানুষের প্রাণ চলে গেল, তাহলে আমরা কি একটুখানি পারি না যে মানুষের সাথে একটু ভালো করে কথা বলতে? সে তো কিছু চাইছেন না, শুধু একটু ভালোবাসা কিংবা একটুখানি সহানুভূতি, একটুখানি কথা দিয়ে যদি আমরা তার সাথে একটুখানি ভালো করে কথা বলতে পারি। আমাদের চৈতন্য মহাপ্রভু বলেছেন যখন জগায় মাথায় যখন কলসি দিয়ে মাথাতে ফাঁকি দিয়েছিল মেরে, আপনার আমরা সকলেই জানি কে ঘটনাটি, তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ভাই মেরেছিস কলসি কানা তা বলে কি দেবো না, মেরেছিস বেশ করেছিস, একটিবার শুধু বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এটুকু বললেই হবে। তারপর দেখুন সে জগায় মাথায়ও কিন্তু সুপথে এসেছিল। এভাবে আমরা যদি সকলকে একটু ভালো করে যদি কথা বলতে পারি, তবে আমাদের কথায় যেন কোনো ছলনা না থাকে, কোনো অভিনয় না থাকে, আমরা সকলেই চাইবো যে সবাই খুব ভালো থাকুন, কোনো মানুষকে যেন আমরা ছোট করে কখনোই কথা বলবো না, এটুকুই বলে গেলাম। নদিয়া থেকে রাজু দাস বড়াবো, খুব ভালো থাকুন দিদি ভাই।
1: খুব ভালো থাকবেন আপনিও রাজুবাবু, সঙ্গে থাকবেন। আজ কথা বলছি শব্দের ক্ষত নিয়ে, আর সেই সঙ্গে কথা বলছি আপনাদের সঙ্গেও। আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, না বন্ধুর সঙ্গে কথা পুরোপুরি শেষ করতে পারলাম না, বলতেই পারলাম না, বন্ধু হয়তো বা আবারও এসেছেন। হ্যালো, হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার বন্ধু, কি রে?
3: শুভ সকাল।
1: শুভ সকাল।
3: আমি অরবিন্দ বিশ্বাস কৃষ্ণনগর থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
3: শব্দের ক্ষত,
1: হ্যাঁ
3: এই ব্যাপারে আলোচনা হচ্ছে শুনলাম অনেকের কাছ থেকে। তো কথা বলে না যে কথা আছে সতের বাণী, যদি কথা বলতে জানি।
1: বন্ধু আপনার রেডিও সেটটিকে মিউট করতে হবে, নয়তো কথা বলতে পারবো না। আপনার রেডিও সেটটিকে মিউট করতে হবে।
3: আমি এমন কথা বলবো যে কথাটা যেন শ্রুতি মধুর হয়, শ্রুতি মধুর হয়, এবং কারো মনে কষ্ট না হয়, এমন ভাবে বলবো এবং আপনার কথাটা যেন আকর্ষণীয় হয় এবং তার মনেও কোনো কষ্ট যাতে না হয়। আমরা অনেক সময় রাগের মাথা বলে ফেলি, আর পিস না ভেবে চিন্তা না করে বলে ফেলি, যাতে কি হয় দেখা গেল সেই লোকটা মনে মনে কষ্টকে এই কথাটা ভুলতে পারে না, তার সময় হয়তো তার বন্ধু বান্ধবের কাছে বলে যে অমুক আমাকে এইভাবে কথাটা বলেছে, ওরা সঙ্গে সঙ্গে যে হয় এটা তো ঠিক হয়নি, এটা বলা উচিত হয়নি, এই যে জিনিসটা নেগেটিভ জিনিসটা তার মনে কিন্তু দাগ কেটে গেল, ওটাই শব্দের ক্ষত, মানে তার মনের মধ্যে একটা ক্ষত তৈরি হয়েছে।
1: সেই ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। সম্পর্কের ক্ষেত্রে শব্দের ভূমিকা অনেকটা গভীর, ভালোবাসার মানুষটির একটি আমি আছি কত বড় আশ্রয় হতে পারে, আবার সেই একই মানুষটির একটি তোমাকে আমার দরকার নেই কতটা নিঃসঙ্গ করে দিতে পারে একজন মানুষকে, ভাবুন তো। হ্যালো,
4: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
4: হ্যাঁ নমস্কার, আমি মঠচুমনি থেকে কমল কৃষ্ণ বলছি।
1: হ্যাঁ বলুন।
4: শব্দের ক্ষত,
1: হ্যাঁ,
4: একটা সিনেমার গানের কথা মনে পড়লো, গানটা এরকমটা ছিল যে পাথর ভাঙার শব্দ শুনেছ, গান পেতে শুনেছ কি হৃদয় ভাঙার গান, একটু হয়তো উলট পালট হয়েছে, মানে এমন কিছু শব্দ আছে যে শব্দ হৃদয়কে ভেঙে দিতে পারে, যা আপনিও বলছিলেন দেখা যায় না, যেটাতে ব্যান্ডেজ লাগানো যায় না, রক্তপাত হয় না, কিন্তু আলোচনাটা হচ্ছে শব্দের ক্ষত নিয়ে, এই ক্ষত মানুষকে আঘাত করলে সেটা ক্ষত সৃষ্টি করে, আমি সেই দিকটাই বলবো, যেই শব্দে মানুষকে উৎসাহ করে সেইটা আলোচনা করতে না, তো এটা করলে কি হয়, এমন কোন শব্দ আছে যেই শব্দ আঘাত পেলে তার হতাশাগ্রস্ত হয়, মানুষ পিছিয়ে যেতে পারে, আত্মবিশ্বাস কমে যেতে পারে, তার মধ্যে বিভিন্ন মানসিক রোগের সৃষ্টি হতে পারে, তো এইটাই হচ্ছে এই শব্দ দ্বারা, যেটা নাকি তীর বা বুলেট থেকেও অনেক বেশি শক্তিশালী সেই শব্দের কথা, তা আমাদের বাচনভঙ্গি, এই যে শব্দই ব্রহ্ম, ব্রহ্ম শক্তি, সে আমাদের বাচনভঙ্গিতে আমরা এমন কিছু শব্দ ব্যবহার যাতে না করি যাতে অন্যের হৃদয় না ভাঙে, অন্যের যাতে আত্মবিশ্বাস না যায়, এই দিকেই খেয়াল রাখা মনে হয় আমাদের মানে মনে রাখা উচিত প্রত্যেকের, এবং শব্দের দ্বারা আমরা উৎসাহিত হই এটাও ঠিক, কিন্তু আজকের আলোচনা ছিল যেহেতু ক্ষতের কথা, আর বেশি কিছু বলছি না, নমস্কার,
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সম্পর্ক ভাঙে শুধু বড় কোনো ঘটনার কারণে নয়, অনেক সময় ছোট্ট ছোট্ট কথার জমে থাকা অভিমানেই সম্পর্কের ভিত কিন্তু দুর্বল হয়ে যায়। হ্যালো,
5: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
5: আমি বিনা কর্মকার বলছি, আগরতলা গান্ধী থাকতে।
1: হ্যাঁ বলুন।
5: তো আজকে তো প্রসঙ্গটা, নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
5: তো আজকে প্রসঙ্গ তো হচ্ছে
1: শব্দের কথা,
5: শব্দের কথা, মানে আমরা সাধারণত মানে শব্দ এমনই কথা বলা হবে যাতে মনে এই এই কথাটা তো মনে রাখে, মনে কত সৃষ্টি করে, এটা তো ক্ষত হয়, এত অনেক সময় এমন বলা হয় যে রূঢ় বা অবাঞ্ছিত বা অযুক্তি কথা প্রয়োগ করা হয় অনেক সময়, যা মনে এমন আঘাত করেছে সেটা কত ক্ষতর মতো, কিন্তু তাতে যে দেহের কথা আমি বলবো যে এই যে কথা বলার সময় এমন কোন কথা প্রয়োগ করা উচিত না, এমন দুঃখপূর্ণ ভাবেই কথা বলা উচিত, যাতে ক্ষত সৃষ্টি হয়, আর সেই ক্ষত যাতে যে কোনো দেহের ক্ষত আমরা যদি অল্প আমরা কলম দিয়ে আমরা সারিয়ে ফেলি তাহলে সেটা কিন্তু কিন্তু সেটাকে বোঝা উচিত যে আমার কথা বলাটা ঠিক হয়নি, সেটা সেই ক্ষতটাকে মানে হারিয়ে ফেলা উচিত অল্প, তাহলে এটা বিকাট আর সাংসারিক ক্ষেত্র সমস্ত জায়গাতেই কিন্তু এই জিনিসটা অল্প কিছু ছাড়িয়ে ফেলা উচিত, না তাহলে এটা বিকা টাকা নিতে পারে, তারপর এই যে শিশু থেকে বৃদ্ধ এক কথা, এই যে কথা একটা একজন কবি বড় একজন কবির কথা এইটা ইংরেজি একজন যে যেমন একবার ছুরি করে একটা টাকা ফিরিয়ে আনা যায় না,
1: সেটাই
5: কথাও একবার যদি আমার কথা মুখ থেকে বেরিয়ে যায় সেটা কিন্তু

0: আমি ফিরিয়ে আনা মানে
1: খুব কষ্ট,
0: যার জন্য সে সংযত ভাবে কথা বলা উচিত, চিন্তা করেই কথা বলা
1: উচিত,
0: আর মনে আঘাত না লাগে। কিছু থেকে দুর্দশা বয়স অনুযায়ী তাদের সঙ্গে বিভিন্ন ভাবে সেই পর্যায়ে সেইভাবে কথা বলতে হবে, শিশুকে উৎসাহব্যঞ্জক কথা বলতে হবে, নেগেটিভ কোনো কথা নয়, তাহলে শিশুটার মনে আরো বেশি মানে নেগেটিভিটি চলে আসবে। এবং বৃদ্ধদের তো তারা এমনিতেই একটু স্পষ্টকাতর হয়ে পড়ে বয়স হলে পড়ে, তারা কিন্তু হয়তো সমানের কথা হয়তো যুবক বয়সে গায়ে লাগলো না, কিন্তু বৃদ্ধ বয়সে তাদের মনে বেশি আঘাত লাগে। মন বুঝে কথা বলতে হবে, তাই না?
1: তারপরে
0: সেই যে যুক্তিপূর্ণ উৎসাহব্যঞ্জক কথা অনেক সমস্যার সমাধান করতে পারি, কিন্তু
1: অনেক
0: সমস্যার সমাধান করতে পারবে। আমার পরিচয় কি, দেখো সবসময় যে আমরা এক খাওয়াই সবাই যে না, কথায় আমাদের আমার ব্যক্তির পরিচয়, যার জন্য আমরা এমন কথা বলবো যাতে আমি ব্যক্তি হিসেবে কি মানে আমি যে একটা মানে আমার নিজস্ব পরিচিতিটা যাতে অন্তত অন্যের কাছে সেই জিনিসটা যাতে অন্তত খুব প্রভাব না পড়ে, অর্থাৎ নেগেটিভিটি কথা বলার মধ্যে যাতে নেগেটিভিটি না থাকে, সেটাই আমি চাইবো, এটাই বললাম আর কি।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে
0: থাকবেন। হ্যাঁ, খুব সুন্দর প্রসঙ্গ এনেছ,
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একদিনের রাগ, এক মুহূর্তের অপমান, বারবার বলা তুচ্ছ তাচ্ছিল্যের বাক্য, এসব ধীরে ধীরে ভালোবাসার ওপর ধুলো জমায়। তারপর একদিন দেখা যায় মানুষ দুটি পাশাপাশি দাঁড়িয়েও একে অপরের কাছে অনেকটা দূরে। অদ্ভুত ব্যাপার হলো, আমরা প্রায়ই শরীরের আঘাতকে যতটা গুরুত্ব দিই মনের আঘাতকে ততটা দিই না। কেউ পড়ে গিয়ে হাত কেটে ফেললে আমরা জিজ্ঞেস করি, কোথায় লেগেছে, খুব ব্যথা করছে? কিন্তু কেউ যদি অপমানিত হয়ে চুপ করে থাকে, আমরা হয়তো বলি, এত ভাবছো কেন? অথচ মানুষের মনও তো আঘাত পায়, শুধু তার ব্যথার শব্দটা শোনা যায় না। চোখে জল না থাকলেও ভেতরে কষ্ট থাকতে পারে, কেউ হাসছে বলেই যে সে ভালো আছে এমনটা নাও হতে পারে। কখনো কখনো মানুষ সবচেয়ে বেশি কাঁদে নীরবতায়, আর শব্দের ক্ষত শুধু কঠিন কথায় হয় না, কখনো কখনো নীরবতাও এক ধরনের শব্দ। কারো কথা উপেক্ষা করা, বারবার তার অনুভূতিকে অস্বীকার করা, বারবার তার উপস্থিতিকে গুরুত্ব না দেওয়া, এসবও মনের মধ্যে গভীর দাগ রেখে যেতে পারে। আমরা ভাবি, আমি তো কিছু বলিনি, কিন্তু না বলা কথারও তো একটা ভাষা আছে। আপনার নীরবতা যদি কাউকে বোঝায় যে তার কথা আপনার কাছে মূল্যহীন, তাহলে সেই নীরবতাও তার কাছে একটি কঠিন বাক্যের মতোই আঘাত করতে পারে। সামাজিক জীবনে আমরা আরও এক ধরনের শব্দের ক্ষত তৈরি করি তুলনার মাধ্যমে। ওর ছেলে এত ভালো, তুমি পারলে না কেন? ওর মতো দেখতে হতে পারলে, ও এত কিছু করেছে, তুমি কি করেছ? এই বাক্যগুলো শুনতে হয়তো সাধারণ, কিন্তু প্রতিদিন তুলনার মধ্যে বড় হতে থাকা একজন মানুষ নিজের মূল্যকে অন্যের সাফল্যের সঙ্গে মাপতে শেখে। নিজের অর্জনকে তখন ছোট মনে হয়, নিজের পথকে অসম্পূর্ণ মনে হয়। অথচ প্রত্যেক মানুষের জীবন কিন্তু আলাদা। বন্ধু রয়েছেন, হ্যালো।
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: আমি সালিম দেবর, তাতুপাড়া থেকে বলছি ম্যাডাম।
1: কে বলছেন?
2: সালিম দেবর্মা।
1: সালিম দেবর্মা,
2: হ্যাঁ
1: হ্যাঁ বলুন।
2: আচ্ছা, আজকে টপিকটা হলো শব্দ, না
1: শব্দের ক্ষত।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শব্দ আসলে আমরা চিন্তা করে দেখলে অস্ত্র আমাদের দেহকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ মনকে আঘাত করতে পারে, আর একদিকে জয়ও করতে পারে। তাই এতে আমরা যে সময় শব্দটা ব্যবহার করব, পরিস্থিতি অবস্থা বুঝে আমরা ব্যবহার করতে হবে, যাতে কাদের মনের ক্ষত সৃষ্টি না হয়।
1: ঠিক তাই,
2: সবার মঙ্গল ক্ষতি হবে এমন চিন্তা নিয়ে আমরা যা কথা বলবো তা বলতে হয়। কাজেই আমি বলবো সবাইকে মানে ধৈর্যশীলতা থাকা দরকার, এবং আমরা যেটা কথার আমরা উত্তর দিব সেটাকে আগে বুঝতে হবে, এবং কোন পরিস্থিতি কোন অবস্থাতে বললে কারোর যাতে ক্ষতি না হয়, এটাই আমাদের মাথার মধ্যে থাকতে হবে আর কি ম্যাডাম।
1: একদমই তাই, একদমই তাই। অনেক

0: ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। সোশ্যাল মিডিয়ার এই যুগে শব্দের ক্ষত আরও দ্রুত ছড়িয়ে পড়ে। একটি মন্তব্য, একটি কটাক্ষ, একটি ব্যঙ্গাত্মক বাক্য কয়েক সেকেন্ডের মধ্যেই অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আমরা পর্দার ওপারে একজন মানুষকে দেখি না, দেখি শুধু একটি ছবি, একটি পোস্ট, একটি মতামত। তাই অনেক সময় এমন কথা বলে ফেলি যা সামনাসামনি দাঁড়িয়ে হয়তো কখনো বলতে পারতাম না। মনে রাখতে হবে, স্ক্রিনের ওপারে থাকা মানুষটিরও অনুভূতি আছে, তারও দুর্বলতা আছে, তারও এমন কিছু জায়গা আছে যেখানে সামান্য আঘাতও অনেক বড় হয়ে ধরা দেয়। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি বেরেস কম্পাউন্ড থেকে বলছি, বাবলি দে।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
1: আছি গো, ভালো আছি।
0: আচ্ছা
1: আচ্ছা, আমি একটু প্রসঙ্গটা একটু ঘুরিয়ে বলছি, মানে আমার কথাটাই আমি বলছি, কেউ যাতে কিছু মনে না করেন। এই যে কথা, কথার মানেটা কি? কথাকে বিভিন্ন স্টেটে বিভিন্ন ভাবে ভাবে প্রয়োগ করা হয়। সেই মানে কি বলবো, সুন্দর মুখের যেরকম সর্বত্র জয়, কথারও কিন্তু জয়। কথা বিক্রি করে, অনেকে সংসার চালায়, পেট চালায়, এটা একটা পেটা। সেই কথাটা যদি ভালোভাবে না বলি, এতক্ষণ তো এটা নিয়ে কথা হচ্ছে, এখন আমার কথা বলি। আমি কিন্তু এখন আমার বৈধব্য দশা চলছে, যে 8 মাসে পড়লো, আমার মনের গতি খুব খারাপ। FM বন্ধুরা আমাকে অনেক মানে অনেক

0: বাবলি দেবীর সঙ্গে কথা বলতে পারলাম না বন্ধু, আপনাকে অনুরোধ করব আরও একবার ফোন করার জন্য, কারণ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আপনার সঙ্গে কথা বলা শেষ করতে পারলাম না। আরও একবার ফোন করবেন, অবশ্যই কথা বলবো। হ্যালো,
1: হ্যালো দাদা,
0: নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার বন্ধু, কে রয়েছেন? কে বলছেন? উদয়পুর থেকে? না, শুধু জায়গার নামটাই শুনলাম, বন্ধুর নামটা জানা হলো না, কথাও বলতে পারলাম না। তবে আরও কিছুটা সময় জুড়ে যেহেতু থাকবো, আশা করছি আপনাদের সঙ্গে কথা হবে। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার,
2: নমস্কার,
0: কে রয়েছেন বন্ধু? রেডিও সেটটাকে মিউট করতে হবে, রেডিও সেটটাকে মিউট করতে হবে, নয়তো কথা বলতে পারবো না। আপনার রেডিও সেটটিকে দয়া করে মিউট করে দেবেন।
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: আচ্ছা নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি নারায়ণ বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
2: আমরা অনেক সময় অনেক কিছু বলি, বলার সময় যেন আমাদের প্রকাশ থাকবে, কেউ কষ্ট না পায়, তার জন্যই চেষ্টা করার বলি আর কি। লক্ষ্য রাখতে হবে অন্যের উপর দিয়ে আঘাত না লাগে। ছোট বাচ্চাদের সঙ্গে যখন মেলামেশা করি, তাদেরকে আদর করে বলি, তুমি ভালো আছো তো? উত্তর দিচ্ছে হ্যাঁ ভালো আছে। পরে বললো, তুমি ভালো আছো তো? আমি উত্তর দিচ্ছি হ্যাঁ ভালো আছি। তুমি চকলেট খাবে কি? তো খাবো। তারপর চকলেট দিয়ে বললাম, নাও খাবো। তখন হাত দিয়ে নিল, বললো, তুমি খুব ভালো কাকু, তুমি খুব ভালো। এইটুকুই আমি বললাম।
0: নিশ্চয়ই, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। বাবলি দেবীর সঙ্গে কথা বলা শেষ করতে পারিনি, তবে বাবলি দেবী আপনি আশা করি শুনছেন আমাদের অনুষ্ঠান, আপনাকে অনুরোধ করবো আরও একবার ফোন করার জন্য। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
0: নমস্কার।
3: হ্যাঁ, আমারও আবারও আমি বাবলি।
0: হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই বলছিলাম ফোন করার জন্য, বলুন।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম, লাইনটা কেটে গেল। আমি বলছিলাম কি, তো আমার এখন খুব খারাপ অবস্থা চলছে, বলবো না, এটা আমার মনের খারাপ অবস্থা চলছে, কিন্তু লোককে আমি বোঝাতে নেই না। হ্যাঁ, কেন আমি বোঝাবো, আমার কষ্ট আমার কাছে। তো কি হয় জানেন তো, ধরুন সপ্তাহে দুই তিনবার একজন আসেন, আমার কাছের মানুষ, উনি না খুব মিষ্টিভাষী, আমাকে না কিছু কথা এইভাবে বলেন, আমি সারা রাত কেঁদে ভাসাই, কাউকে বলি না, এটা খুব কষ্ট হয়। আমি বুঝি যে সবার তো

0: সমান সমান বিবেক বুদ্ধি নেই, বলুক না আমাকে, আমাকে বলুক না, আমি না কারোর কারোর সঙ্গে আমি শেয়ার করি না কথাটা, কেন করবো, আমারটা আমার কাছে থাক, খুব কষ্ট দেয় আমার মনকে, ভীষণ কষ্ট দেয়, মানে এইভাবে কথা বলা ঠিক না, জানি না উনি এখন শুনছেন কিনা, আমি আজকে না বলে পারলাম না, আজকে এই প্রসঙ্গটা আসলো একদম আমার সঙ্গে মিলে গেছে প্রসঙ্গটা, এই বলছি তাই বলছিলাম আর কি, মানে কথা দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায়, কলম দিয়ে যেমন কলমের যেরকম জোর, কথারও সেরকমের জোর,
1: ঠিক তাই,
0: ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ বাবলি দেবী, সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। আজকে বলছি তোমায় পর্বে কথা বলতে বলতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শব্দের একটি আশ্চর্য ক্ষমতাও আছে কিন্তু, যে শব্দ ক্ষত তৈরি করতে পারে সেই শব্দই আবার ক্ষত সারাতেও পারে। একটি ক্ষমা করো অথবা একটি আমি তোমার পাশে আছি বা তুমি পারবে, কখনো কখনো এই বাক্যগুলো একটি মানুষের নতুন জীবনে নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। আমরা হয়তো জানি না আমাদের বলা একটি ভালো কথা কারো কত কঠিন দিনকে সহজ করে দিয়েছে। হ্যালো,
2: হ্যালো দিদিভাই, নমস্কার।
1: নমস্কার,
2: আমি কৈলাসহর থেকে বলছি, স্বপন দাস চৌধুরী।
1: হ্যাঁ বলুন।
2: আজকের বিষয়টা হলো কথার মিষ্টতা।
1: হ্যাঁ, তবে আপনার রেডিও সেটটিকে মিউট করতে হবে, রেডিও সেটটিকে বন্ধ করে দিন।
2: মানুষকে জয় করা যায়, শুধু শিক্ষা থাকলেই হয় না, অনেকে আছে শিক্ষা নিয়েও কথার মধ্যে মিষ্টতা নেই, অনেকে আছে শিক্ষা দীক্ষা নেই কিন্তু ওর কথা শুনে ওর ভিতর থেকে এত সুন্দর ভাষা, মানে এটা বলার নেই। আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি, আমি অসুস্থ হয়েছিলাম তখন, আমি ত্রিপুরাতে অসুস্থ হয়েছিলাম, ভর্তি হয়েছিলাম এক জায়গায়, হ্যাঁ, স্ট্রোক করেছিল আমার 2014 সালের 9 ডিসেম্বর।
1: আচ্ছা,
2: যখন ওইখানে 7 দিন ছিলাম আইসিইউতে, এখান থেকে একটু ভালো হয়েছি কিন্তু এখানে ডাক্তার কলকাতা থেকে এসেছে আমাকে, মানে অপারেশন করার জন্য, তো বললো এই আপনার এত টাকা লাগবে, 2 লাখ এত টাকা লাগবে, এত হাজার লাগবে। তখন বললাম ডাক্তারকে যে স্যার আমার তো আর্নিং মেম্বার নেই, আমার মা ভাই ভাইয়ের বউ, আমি একা সংসার করছি সবাইকে নিয়ে, যদি কিছু কাজ সাট করা যায় তাহলে আমার উপকার হবে। উনি বললেন নো বার্গেনিং, কোনো কথা নেই এখানে, এই আপনি যান একজন ডাক্তারকে নিয়ে 1 মাস থাকুন কলকাতাতে, গিয়ে গিয়ে 1 মাস থাকুন, দেখবেন কত টাকা যায়। উনার কথাতে আমার মন, তখন আমি ওইখানে ভিতরেই ছিলাম, তখন আমার আর ভালো লাগলো না যে কষ্ট করে টাকা দেব আর উনি তো হয়তো 20,000 যদি কমাতেন তাও তো একটা কথারই হলো, কথাটাই হলো না। উনি কিন্তু ডাক্তার, বড় ডাক্তার, নাম বলি না, কলকাতা থেকে এসেছেন, কিন্তু আমি মনে মনে তখন বেঙ্গালুরু গেলাম, ডক্টর দেবী শেঠির আন্ডারে ভর্তি হলাম।
1: আচ্ছা,
2: উনার কথা শুনে আমার মনের দুঃখ সমস্ত চলে গেল একদম। আমি যে এত কত করে এত কষ্ট করে উপার্জন করেছি, আমার তোলে খরচ করেছি, আমার কষ্ট হয়েছে, সংসার থেকে আমার কিছু টাকা ইয়ে হয়ে গেল, মাও ছিলেন স্ট্রোকের রুগী, মাকে ফেলে আমরা 2 ভাই চলে গেছি, ওইখানে গিয়ে ডাক্তার আমাকে বললেন এত সুন্দর গলার টোন ডাক্তার দেবী শেঠি, মানে আমি গলার টোন শুনে আমার মনের শক্তি অনেক বেড়ে গেছে। উনি খুব সুন্দর করে বললেন স্বপন তুমি কোনো চিন্তা করবে না, আমি আছি তোমার জন্য, তোমাকে কিছু করবো না, আমি ডাক্তার বাবু আমি তো ভয় পাই, আমি ইঞ্জেকশনও ভয় পাই, দেখলে আমার শরীর ঘামাতে, অন্যকে সাহায্য করতে পারি, অন্যকে মনের যোগান দিতে পারি কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমি ভয় পাই, আমাকে ঔষধ দিয়ে দিন, অনেক ঔষধ আমি খেয়ে নেব। উনি হাসলেন, উনি বললেন আমাকে যে স্বপন তুমি চিন্তা করবে না, আমি থাকবো আর 4 mm একটা ছিদ্র করবো, 3 থেকে 5 দিন তোমাকে বাড়িতে ছুটি দিয়ে দেবো। এত সুন্দর করে কথা বললে নাকি, আমার যে টাকা খরচ হয়েছে তার জন্য আমার মনে একটুকু দুঃখ হয়নি,

0: আমি একদম ওনার উপরে ওনার আমার আমরা মা বাবাকেও এত সুন্দর গলা টোন করে কথা বলতে পারি না, কিন্তু ওনার গলা টোন শুনে আমার যেমন মনের মানে মনের জোর বেড়ে গেছে। ওখান থেকে অপারেশন করে আজকে প্রায় 31 ডিসেম্বর আসতে 12 বছর হবে, উনি আমাকে বলেছেন শোভন তোমাকে নতুন জীবন দিয়ে দিলাম, তোমার আর ঠিক মতে চললে 20 বছর আগে কিচ্ছু হবে না, এখানে যেটা করেছে বলছে সেটা যদি করতে তে তুমি 4 বছর তোমার এর ভিতরে আর কার স্ট্রোক হবে।
1: ভালো লাগলো কথা বলে আজ বন্ধুদের সঙ্গে, অনেকের অনেক কথা জানলাম। আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে, বলছি তোমায় পর্ব শেষ করার সময় চলে এসেছে, তবে যেতে যেতে একটা গান অবশ্যই শোনাবো আপনাদের।

0: লোন চান তাও অ্যাপ থেকে? বা
1: বললো ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ততে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর যে অম্বালিকা। শুরু করছি আজকের তুমি অনন্যা। ভারতীয় সিনেমার ইতিহাস আসলে শুধু কিছু ছবি, কিছু গান কিংবা কিছু তারকার নামের ইতিহাস নয়। এই ইতিহাসের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে মানুষের স্বপ্ন, সময়ের পরিবর্তন, সমাজের রুচির বদল, ভালোবাসার ভাষা এবং কয়েকটি মুখ যাদের দেখলেই একটি গোটা যুগ চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এমন একটি মুখ আশা পারেক, তাকে দেখলে মনে হয় ভারতীয় হিন্দি সিনেমার এক উজ্জ্বল রঙিন সুরেলা সময় যেন হঠাৎ ফিরে এসেছে। এমন এক সময় যখন সিনেমা মানেই ছিল বড় পর্দার স্বপ্ন দেখা, গান মানেই ছিল গল্পের প্রাণ, নাচ মানেই ছিল আবেগের ভাষা, আর নায়িকার হাসি কখনো কখনো হয়ে উঠত দর্শকের নিজের জীবনেরও এক টুকরো আনন্দ। সেই সময়ের অন্যতম জনপ্রিয় প্রভাবশালী নায়িকা ছিলেন আশা পারেক। দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনি শুধু একজন সফল অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেননি, নৃত্যশিল্পী, প্রযোজক, পরিচালক এবং চলচ্চিত্র প্রশাসনের সঙ্গেও যুক্ত থেকে তিনি প্রমাণ করেছেন যে একজন শিল্পীর পরিচয় কখনো একটিমাত্র ভূমিকায় সীমাবদ্ধ থাকে না। ভারত সরকারও তার দীর্ঘ চলচ্চিত্র অবদানকে স্বীকৃতি দিয়েছে। 1992 সালে তিনি পেয়েছেন পদ্মশ্রী এবং 2020 সালের জন্য তাকে দেওয়া হয়েছে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার। আজকের তুমি অনন্যা পর্ব তাকে নিয়েই।

0: 1942 সালের 2 অক্টোবর বোম্বাইয়ে জন্ম আশা পারেখের। তার ছোটবেলা থেকেই শিল্পের প্রতি ছিল গভীর টান। নাচের প্রতি তার আগ্রহকে উৎসাহ দিয়েছিলেন তার মা। শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ তার জীবনের প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। পরবর্তীকালে এই নৃত্য শিক্ষাই তার অভিনয় জীবনে এক বিশেষ সম্পদ হয়ে দাঁড়ায়। কারণ আশা পারেখের অভিনয়ের মধ্যে শুধু সংলাপ ছিল না, ছিল শরীরের ভাষা, চোখের ভাষা, হাঁটার ছন্দ, হাতের ভঙ্গি এবং নাচের অসাধারণ স্বাভাবিকতা। ছোটবেলায় তিনি মঞ্চে নাচতেন আর সেই নাচই একদিন তাকে নিয়ে আসে চলচ্চিত্রের দরজায়। মাত্র 10 বছর বয়সে তিনি শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বিমল রায় তার নাচ দেখে মুগ্ধ হয়ে তাকে মা ছবিতে সুযোগ দেন। পরবর্তীতে বাপ বেটিতেও তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেন। কিন্তু শিশু শিল্পী হিসেবে কিছু কাজ করার পর তিনি অভিনয় থেকে সরে গিয়ে পড়াশোনায় মন দেন। তখন কেউ জানত না যে এই ছোট্ট মেয়েটি একদিন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নিজের জন্য একটি আলাদা অধ্যায় লিখবেন। জীবনের গল্প কখনো কখনো খুব অদ্ভুতভাবে বাঁক নেয়। ছোটবেলার সেই অভিনয় জগৎ থেকে কিছুটা দূরে থাকার পর যখন আশা পারেখ আবার নায়িকা হিসেবে সিনেমায় আসতে চাইলেন, তখন প্রথমেই তাকে স্বাগত জানায়নি চলচ্চিত্রের দুনিয়া। গুঞ্জ উঠি শহনাই এই ছবির জন্য তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। তাকে বলা হয়েছিল তিনি নাকি স্টার ম্যাটেরিয়াল নন। একটি তরুণ শিল্পীর কাছে এই কথাটি কতটা আঘাতের হতে পারে তা সহজেই অনুমান করা যায়। কিন্তু কখনো কখনো প্রত্যাখ্যানই মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুহূর্ত হয়ে দাঁড়ায়। কেউ সেখানে থেমে যায় আর কেউ সেই প্রত্যাখ্যানকেই নিজের জেদে পরিণত করে। আশা পারেখ দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন। সেই প্রত্যাখ্যানের পর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। পরিচালক নাসির হোসেন এবং প্রযোজক সুবোধ মুখার্জি তাকে দিল দেখে দেখো ছবিতে শম্মি কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে সুযোগ দেন। সুবোধ মুখোপাধ্যায়ের প্রযোজনায় দিল দেখে দেখো 1959 সালে মুক্তি পাওয়া এবং এই ছবি হয়ে উঠল তার নায়িকা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশের গুরুত্বপূর্ণ অধ্যায়। আর সেই আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে হিন্দি সিনেমা পেল এক নতুন মুখ, নতুন ছন্দ এবং নতুন প্রাণ শক্তি।
1: আচ্ছা,

দিল দেখে দেখো। এই ছবিটি জানো আশরাফ ভারেখের জন্য শুধু একটি ছবি ছিল না, ছিল একটি দরজা যার ওপারে অপেক্ষা করছিল এক দীর্ঘ ও উজ্জ্বল চলচ্চিত্র জীবন। তার প্রাণবন্ত অভিনয়, নৃত্য, সৌন্দর্য এবং পর্দার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের খুব দ্রুত আকৃষ্ট করেছিল। তার মধ্যে ছিল এমন এক ধরনের প্রাণোচ্ছলতা যা ষাটের দশকের হিন্দি সিনেমার সঙ্গে আশ্চর্যভাবে মানিয়ে গিয়েছিল। সেই সময়ের সিনেমায় গান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আশা পারেখ গান ও নাচকে কেবল আলাদা একটি দৃশ্য হিসেবে উপস্থাপন করেননি, তিনি গানের মধ্যেই চরিত্রকে বাঁচিয়ে তুলতেন। কখনো তার চোখে থাকত দুষ্টুমি, কখনো অভিমান, কখনো প্রেম, কখনো আবার নিছক আনন্দ। ফলে গান শেষ হয়ে গেলেও চরিত্রটি দর্শকের মনে থেকে যেত। এরপর একের পর এক ছবিতে তিনি নিজের অবস্থান শক্ত করতে থাকেন। জব প্যার কিসি সে হোতা হ্যায়, ফির ওয়াহি দিল লায়া হো, মেরে সনম, তিসরি মঞ্জিল, লভ ইন টোকিও, প্যার কা মৌসম, দো বদন, চিরাগ, বাহারো কে সপনে, আন মিলো সজনা, মেরা গাঁও মেরা দেশ, ক্যারাভেন, এমন অসংখ্য ছবির সঙ্গে তার নাম জড়িয়ে যায়। ভারত সরকারের তথ্য অনুযায়ী তিনি 95টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় কাটি পতঙ্গ, তিসরি মঞ্জিল, লভ ইন টোকিও, আয়া সাবন ঝুমকে, আন মিলো সজনা এবং মেরা গাঁও মেরা দেশ। এই ছবিগুলো জনপ্রিয় হয়েছে সব থেকে বেশি। নাসির হোসেনের সঙ্গে আশা পারেখের পেশাগত সম্পর্ক তার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। নাসির হোসেন তাঁকে যে ধরনের প্রাণবন্ত, আধুনিক এবং গ্ল্যামারাস চরিত্র উপস্থাপন করেছিলেন

আর তাঁর তারকা পরিচয়কে আরও শক্তিশালী করে। তাদের সহযোগিতায় তৈরি হয় একাধিক জনপ্রিয় ছবি। কিন্তু আশা পারেখকে শুধুমাত্র গ্ল্যামারাস নায়িকা হিসেবে দেখলে তার অভিনয় জীবনের একটা বড় অংশ অদেখাই থেকে যায়, কারণ তার মধ্যে ছিল অন্য ধরনের চরিত্রকে ধারণ করার ক্ষমতাও। পরিচালক রাজ খোসলা তাঁর এই অন্য দিকটির সামনে আনতে বিশেষ ভূমিকা রাখেন। দোবদন, চিরাগ এবং ম্যা তুলসি তেরে আঙ্গন কি এর মতো ছবিতে আশা পারেখের অভিনয়ের ভিন্ন মাত্রা দেখা যায়। দোবদনে তার সংবেদনশীল অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। পরে তিনি নিজেও স্মরণ করেছেন যে সমালোচকদের অনেকেই তার অভিনয় নিয়ে সংশয় প্রকাশ করলেও দোবদনের মতো ছবিতে তার অভিনয়ের সেই ধারণাকে বদলাতে সাহায্য করেছিল। এবারে যে গানটি শুনব সে গানটি কাটিপাতান ছবির।

আশা পারেখের নামের সঙ্গে নাচের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ তার অভিনয়ের শরীরী ভাষাকে সমৃদ্ধ করেছিল। পরবর্তীকালে পাশ্চাত্য নৃত্যের বিভিন্ন ধর

তিনি শিখেছিলেন, ফলে তাঁর নাচে তৈরি হয়েছিল এক বিশেষ স্বাতন্ত্র্য। ভারতীয় নৃত্যের সৌন্দর্য এবং পাশ্চাত্য নৃত্যের ছন্দ দুয়ের মিশ্রণে তিনি 60-এর দশকের হিন্দি সিনেমায় এক নতুন ধরনের নৃত্য ভাষা তৈরি করেছিলেন। তিসরে মঞ্জিলের গানগুলিতে তাঁর প্রাণবন্ত নৃত্য আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। শম্মী কাপুরের সঙ্গে তার জুটিও হয়ে উঠেছিল সেই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি। তারা যখন পর্দায় আসতেন তখন গল্পের গতি যেন আরও দ্রুত হয়ে উঠত, আর গান যেন চরিত্রগুলোর নিজেদের ভাষা হয়ে উঠত। 60-এর দশকের শেষ ভাগে আশা পারেখের তারকা পরিচয় এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তিনি হয়ে

মানুষ যেন তাকে শুধু সুন্দরী নৃত্যশিল্পী বা গ্ল্যামারাস নায়িকা হিসেবে না দেখে একজন অভিনেত্রী হিসেবেও মূল্যায়ন করে। এই লড়াইয়ের সবচেয়ে বড় উত্তর হয়ে এলো কাটি পতঙ্গ। শক্তি সামন্ত পরিচালিত এই ছবিতে রাজেশ খান্নার বিপরীতে আশরা পারেখ যে চরিত্রে অভিনয় করেছিলেন সেখানে ছিল আবেগ, অপরাধবোধ, সামাজিক পরিচয়ের সংকট, ভালোবাসা এবং আত্মত্যাগের জটিলতা। মাধবী চরিত্রটি তার অভিনয় জীবনে এক নতুন দরজা খুলে দেয়। এই ছবির মাধ্যমে তিনি দেখিয়ে দেন চোখের হাসি যেমন তিনি বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন, তেমনই চোখের জলও দর্শকের হৃদয়ে পৌঁছে দিতে পারেন। কাটি পতঙ্গ তাকে ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড এনে দেয়। ফিল্মফেয়ারের পুরস্কার তালিকাতেও 1972 সালে সেরা অভিনেত্রী হিসেবে তার নাম রয়েছে। আর কিছুক্ষণ আগেই আমরা শুনলাম কাটি পতঙ্গের পরপর দুটো গান। এবারের গানটি তিসরি মঞ্জিল ছবি থেকে।

রাজেশ খান্নার সঙ্গে আশা পারেখের জুটিও দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। বাহারু কে স্বপ্নে, আন মিলো সজনা এবং কটি পতঙ্গ এই ছবিগুলির মাধ্যমে তাদের জুটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে। কটি পতঙ্গের শুটিংয়ের সময় তাদের জনপ্রিয়তার যে মাত্রা তৈরি হয়েছিল তার একটি স্মৃতি আশা পারেখ নিজেই পরবর্তীকালে বলেছেন। নৈনিতালে জিস গলি মে তেরা ঘর গানটির শুটিং করতে গিয়ে বিপুল জনসমাগমের কারণে প্রথম দিন শুটিং করাই সম্ভব হয়নি। পরে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করে

কাজ করতে হয়। একজন শিল্পীর জনপ্রিয়তা কতটা উন্মাদনা তৈরি করতে পারে এই ঘটনা তার একটি চমৎকার উদাহরণ। তবে আশা পারেখের জীবনের সৌন্দর্য এখানেই যে তিনি নিজের জনপ্রিয়তাকে কখনো নিজের শেষ পরিচয় মনে করেননি। সময় বদলেছে, তার বয়স বেড়েছে, আর চলচ্চিত্রের নায়িকার সংজ্ঞাও বদলেছে, কিন্তু তিনি থেমে থাকেননি। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা ও পরিচালনার ক্ষেত্রেও কাজ করেছেন। পরবর্তীকালে টেলিভিশনের সঙ্গেও যুক্ত হন, অর্থাৎ তিনি বুঝেছিলেন শিল্পীর কাজ কেবল ক্যামেরার সামনে দাঁড়ানো নয়, কখনো কখনো ক্যামেরার অন্য পাশেও দাঁড়াতে হয়। এই পরিবর্তনের ক্ষমতাই তাকে তার সময়ের অনেক তারকার থেকে আলাদা করে দেয়। আশা পারেখের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল চলচ্চিত্র প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক। 1998 থেকে 2001 সাল পর্যন্ত তিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা CBFC-র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একজন অভিনেত্রী থেকে দেশের চলচ্চিত্র সেন্সরশিপ ও সার্টিফিকেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পৌঁছে যাওয়া নিঃসন্দেহে তার বহুমুখী কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। ব্যক্তিজীবনে আশা পারেখ বরাবরই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন। তার বিয়ে হয়নি, এই বিষয়টি নিয়ে তিনি বহুবার প্রকাশ্যে কথা বলেছেন এবং নিজের জীবন নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা নেই বলেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। তার কাছে জীবনকে পূর্ণ করার জন্য একটি নির্দিষ্ট সামাজিক কাঠামো অনুসরণ করাই একমাত্র পথ ছিল না। তার বাবা মা, কাজ, নাচ, অভিনয়, বন্ধুত্ব এবং নিজের স্বাধীনতা, এই সমস্ত কিছু মিলিয়েই তিনি তার জীবনকে দেখেছেন। তার মা সুদা পারেখ তার জীবনে বিশেষ প্রভাব ফেলেছিলেন। আশা পারেখ বহুবার তার বাবা মায়ের অবদানের কথা বলেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবারে চলুন শুনি তাহলে সেই গানখানি, নৈনিতালে যার শুটিং করতে সময় বিপুল জনসমাগমের কারণে প্রথম দিন শুটিং বন্ধ রাখতে হয়েছিল, অর্থাৎ কাটি পতং থেকে জিস গলি মে তেরা ঘর।

কথা বলতে বলতে তুমি অনন্যা পর্বের একবারে শেষের দিকে এসে গেছি। কথা বলছিলাম আশা পারেককে নিয়ে। একটি সময়ের নায়িকা ছিলেন, কিন্তু তার পরিচয় কোনো একটি সময়ে আটকে নেই। তার সিনেমা পুরনো হতে পারে, তার গান পুরনো হতে পারে, তার ছবির রং সময়ের সঙ্গে ফিকে হয়ে যেতে পারে, কিন্তু একজন শিল্পীর সংগ্রাম, আত্মবিশ্বাস এবং সাফল্যের গল্প কখনো পুরনো হয় না। তাই আজও যখন তার নাম উচ্চারিত হয় মনে হয় রূপালী পর্দার কোথাও যেন আবার আলো জ্বলে উঠেছে, কোনো পুরনো সুর ভেসে এসেছে, আর সেই সুরের সঙ্গে নেচে উঠেছেন এক প্রাণবন্ত তরুণী, আশা পারেক। তিনি শুধু জুবিলি গার্ল নন, তিনি ভারতীয় সিনেমার এক দীর্ঘ অধ্যায়, তিনি এক প্রজন্মের নস্টালজিয়া, এক সময়ের সৌন্দর্য, এক শিল্পীর অধ্যবসায় এবং এক নারীর নিজের পরিচয় নির্মাণের গল্প। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় তারকা হওয়া ভাগ্যের ব্যাপার হতে পারে, কিন্তু কিংবদন্তি হয়ে ওঠা কেবল প্রতিভা দিয়ে সম্ভব নয়। তার জন্য লাগে সময়, শ্রম, সাহস, আত্মবিশ্বাস এবং নিজের পথ নিজে তৈরি করার ক্ষমতা। আর সেই কারণেই এত বছর পরেও আশা পারেকের নাম উচ্চারণ করলে মনে হয় কোনো পুরনো সিনেমার পর্দা যেন আবার খুলে গেল, আলো জ্বলে উঠল, সুর বাজল, আর রূপালী পর্দার সেই চির চেনা হাসি যেন আমাদের বলে উঠল, স্বপ্ন দেখো, প্রত্যাখ্যানকে ভয় পেও না, আর নিজের গল্পটা অন্য কাউকে লিখতে দিও না। শ্রোতা বন্ধুরা, তাহলে শেষ করব আজকের তুমি অনন্যা পর্ব। আর আপনাদের সঙ্গে ছিলাম আমি অম্বালিকা, বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যেতে যেতে শেষে আরও দুটি গান, অবশ্যই আশা পারেক অভিনীত ছবি থেকে।

খানাই তনাই জতা তাকু বুকু দেখা পড়ি মারে কিচিং সঙ্গ নরক যত্র অজরানি পান্দাও লামসক নরক খাই তো আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ তাই অজরাও আং তাবু তুমি তো নরকনি লগি নরকনি বুকুক আর জে মিনা খাখলাই নরক যতন কাহাম গ্রং টংবাই না হানি নাই তাই যিনি পান্দা ন খানানি বাকে খাতুং খাজা খেন নাসিং টংবাই খেন হানি খাখলাইও আও জং ফুং রগব খনা লাইখা পান্দা তৈ গরং লাইখা নরক গরং লাইমানি ব খনাই দংকা অবাহাইকে ব জং গরং লাইমানো তাই তিনি বহাইন জং কক দুখনি বিসিংতেই যে গরংনাই রক্ত গরংনাই যে গরংয়া রক বহাইন খনামানি বিসিংতেই লগিরি দংবাই নাইনাই আং খাখলাইও আও তাকো তাই বুকু খাবন মারে কি চিং ফারিকে চিং অজরাও চিনি তিনি নি পান্দা বতাং রক নাই নেলাইয়ানে চিনি তিনি নি পান্দা পুইলাও দঙানে হাচুকনি রেজাব মু হাচুকনি রেজাব মু খানা লাইনাই চিং বেলাই খেনা নাংমানি তাই আবনি ইয়াগুলো চিং খানা লাইনাই তিনি নি নাংকুক মানি পান্দা মুইতো মানো পান্দা মুইতো মানো পান্দাও মুইতুনি কক রক সালাইনাই তাই খানাতক খানাতক রেজাব মু রক নব চিং খানা লাইয়ানে আবনি ইয়াগুলো ব চিং খানা লাইনাই খানাতক খরাং পান্দা আও তিনি পান্দা তো বেলাই কেন নাইথকে সাজক যাক খুমত্রাং হাইকে সব যাক কাইসানি ইয়াগুলো তাই কাইসা কাহামনি ইয়াগুলো তাই কাইসা তাই ব কাহাম অবা হেখলাইনাই সাজক যাক ফাটিকে চিংজারাও চিনি পান্ডা চেংলাইমানি বুকাক থাংলাইনে হাচুকনি রেজাব মুং পান্ডাও হাচুকনি রেজাব মুং রকম চেং খালাইনে তিনিও সঙ্গমুং তকরি হাইপানো খালাইনাই সঙ্গমুং টংমানি সালক হে তো সঙ্গলাইনাই তাই আবনি কক ফিল বহাইন রলাই মানাই তিনি খেতো চিং খালাই সিমিনে টংলাইয়ানো তাবুকনি অজরানি হাচুকনি রেজাব মুং পান্ডাও আবনি ইয়াগুলো চিং মৈতুমানো পান্ডাও হে চিং কক দুঃখনি বিশিংটি গ্রঙে মানলাইনাই ফারিকে অজরাও চিং খানাতক হাচুকনি রেজাব মুং খালাইমানি বুকাক থাংলাইয়ানো পুইলাও চিং খালাইয়ানো রেজাব মুং অবংখা খরক নেখে রেজাব যাক রেজাব মুং খালাইয়ানো অজরাও রেজাব নাই রকমখা হেমেন্দ্র দেববর্মা তাই মালতী দেববর্মা বড় খরক নেখে রেজাবানী খনাতক রেজাব মুং

রাজপথর মিশি মত না কাঙা তক্তা কুমঠর ওম নাইতে জরলে তংসিনী জরা রং খোঁজি জরা নারু মান জরলে নাসিং তৈম নাইতি বাইতি নম নাইতে বাজালা ওয়াইকলা হাতি থাঙান বফল করুণী মুম টুবন সমু সক্রুং সংদেক বসলে পুরা সিজাই আসিনি কচু তম।

기록한 그 무엇 또세라기니 코난 크나크나이 하달로 가당마대 양가이 하달무느라 가나니 낭나이 마이니 성니 시

마야달로 마야달로 너너 마승자 마식

哦，不浪来莫睡觉，好过夜，山里大地他那里难过。嗯，哦，苦了山哦，哦，妈呀，你唱呢？

三男我那克里来，那可是古族巴布哈尼在古多亚嘛，巴布巴库邦亚的，麦亚邦麦邦亚的，巴布马的。

是不是小时候喂的口有的不有的不我在那要醒了把手毛醒了。

那个一个要种个，一个来要种个麦树，也不是麦些种下来呀呢。俺苦了什么呀？走路快了，看人家把个下那里。

心里还那么抱歉。咋都要那么累，光出门又到不到天。

Sukoto yama ko suru shito nano.

아, 벌레 큰애 큰애 또 르사 몽쟁 큰애 만라이캬 르사브나 그릉 제네다국 비쇼코마르다이 비쇼포티바이 르사브 자그 르사브무 어저러너 큰애 동 아가시바니 아거떨라 FM 오지한테 101.6 메가헤르츠 따이 띠니 동왕 너르코이 너르밀기 너르밀고 아제 미나 তাহতে খাবার মারে গেছি অজরাও যেন খানালে তো মানে চিনি পান্ডা হাজুক নিয়ে রেচাপুং বেলা এখানে নাকুক মানে রেচাপুং রকম যেন খানাই তো মানে চিনি লাংমা চিনি তমুং সামুং চিনি ব্যাপার তং গ্রং ও রেচাপুং রকমের বিশিং তঙ হবনের বাকি ও রেচাপুং রক বেলা এখানে চিনি বাকি নাকুক মানে যেন জরা জর অবহাই রেচাপুং রকম শাক না গিয়া খানা টক যা গিয়া হামজা গিয়া অবহাই রক ইংই ফানো মানো পিয়াবা অব বেলাই কে চিনে কাশা সিনে মংসে চিনে আইডেন্টি আবন বেগে ওর সাম চেন বেলাই খেন বরম রানী নাঙ্গ খানা নাঙ্গ বড় রকম খানা রানা নিব নাঙ্গ তাই ওর সাম চেন পিরনা নিব নাঙ্গ বেলাই খেন নাঙ্গক মানে চিনে লংমানে কাশা পাট ফাটেকে চেন তাইব বসকাঙ্গ থাংলাইনে তাইব খানালাইনে হাজকনি রেজাবমুং পান্ডাও খানা তো টক তাইব রেজাবমুং খানালাইনে অজরাও চেন খানালাইনাই সাবনি রেজাবমুং রং চেন খাইমান অজরাও নাইলাইনে ফাইডি খানালাইন অজরাও শান্তি চিরন বাই রেজাব যাক রেজাবমুং ও রেজাবমুং

আও খালাইকে চলাই খেনা খা তো রেসাব শান্তি চিরন বাই রেসাব জাগ রেসাব ফারিকে চিনি আগতেই কিসার জরা দো চিং খালাই নাও জরা ও আগের দেন মলসম বাই রেসাব জাগ রেসাব ফারি খালাই নজরাও

ปมานั่งมาจ้าเรนเองกันตะคม

0: বেলাখানে খানা তত্ত্ব রেজাবং চেন খানায় মানলাইখা আখের দান মল সম্ভাই রেসাব জাগ রেজাবং ফাটিকে তাই তাংসা খানালায় নজরাও অজরাও খানালায় পুতু লক্ষ্মী মল সম্ভাই রেসাব জাগ রেজাবং
1: সজরা জরা

de cuatro venidas.

anh có ngay sợ ấy.

Wait a minute.

来来来来来来来来，那用马小妹，咱把咱的来，哎。

Cho con lên mày đi.

Some need.

아무렴 없는 아나 영마 없는 엄랑아 빨려 아이 날라요 시험 잡는 아들이 주리 먹는 엄랑

0: ojar onar khnai tong akash bani agorta live phemu jen to 101.6 megahertz tai tini ojar wang tongui tong onar wan nor ni logi rog ni bukuk arje mina lahu te khon mare ki jing phari ki jing ojar awo tabuk ni panda wo jing haplai nai tabuk ni ojar ni panda moito mano panda au moito mano panda hunga to jing moito ni kok no shalaiyo tai khnato khnatok resap mungrok no মইতো খাই খালায়ও তামনি হিংকে যেনে খালাই নাই লাই যাক লাই থাংজাক গবাম মাছিনি মইতো বাই গাল যাক রেসা মরক হিন্দি তকেনে রেসা মরক খালাই নাই তাই কক বরক বাই বহাই ন খালাই নাই নরক তুমু ন খানা মসুই টংখে কৈহর দি আবনি বাকি কক দুঃখ নি মারি ডাক্তি ডাক্তি নোট খাই দি চিনরণী কক দুঃখ নি মারি 0381232625 কক দুঃখ নি মারিও ক্রেঙ্গি নরক যে খানা নামো সুংজাক মানে রেজা বংরক ন কৈহর কেবা নরক ন খানা রেজাক নাই তাই নরক খানা নামো সুংজাক মানে রেসাব মুনে কক থাই স্রাই স্রাইকে সাহর দি হাইকে আং নরক ন খানার না নিবাগী কাহাম খে রুতুগৈ মাননাই তাই খানারি মাননাই তাই রেসাব মু হিন্দি নি হিঙ্গাঙ্কাই তুমু ন যেন হিন্দি নি কক থাই রক হামকে মানিয়ারক নি ফান মানো হাঙ্কে নরক তকে নি বুমুং রক মানখাঙ্কে সাদি তাই রেসাব মুং ন রেসাব নাই বিনি মুং রক মানখাঙ্কে বো সাদি হাইকে সঙ্গলাই সাকে রুতুবুই খালাই মানলাই আও পান্ডা চিংখা নরক গরংনানি বাগাই সাইতকতি তাই সাবন ইয়াফার নাম বুসুম আও বাহিন নরক ইয়াফারি মাননাই আও ফারিকে চিং খালাই নাই অজরাও সাবো তাম খা নাম মুসং জাগে কক দুঃখ বাই গরংনানি বাকি সাইতকি টংখা নাই নিয়ে অজরাও কক দুঃখ ফাই টংখা হ্যালো
1: হ্যালো বাই
0: হ্যালো দীপর কাহাম
1: দীপর কাহাম বাই
0: আও ননব দীপর কাহাম চিনি তাকু ব্রিজেস খানা দো বেলাই খেলাম সুগ তাকু ব্রিজেস সাদি দো আং খনারনাই বেলাখান হামবাই কেরং মানি বাগি হিংকাই
1: বাই আং কি সাজা
0: খা কই ওয়াদা কই ইকরার না কিয়া এ আবতি যা
1: এ আব না আব না
0: কই ওয়াদা কই ইকরার না কিয়া আও ফারি তংখান কে তো খনারে সাব ল ইয়া ফারনা মুসুং সাদি দা
1: ও বাই আং কে নন এক নাম্বার
0: আনো বেলাই কে হামবাই
1: কত বাইকনিষ্ঠা দর্শন জম্পুজালানি আসাম
0: আও

0: আও বেলা খেলা খানাতে তো রেজাবং চিং খাই মান লাইকা ফারিকে চিং অজরাও হাই কক দু সাব দং নাই অজরাও। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম তাক
1: দীপর
0: সাব সাইতং বরনি সাইতং সাগরা দে।

0: आ बेलाय खाना खाना तो तक रिजाब मुंजें खाना मान लाइक रिजाब नगर जिन बुकक संजिता बाई रिजाब जग रिजाब मुंग फारे के चें मजर और नाइन गेलेने कक दो सब दो हेलो
1: हेलो
0: दीपर कहाम ताको
1: दीपर कहाम मैडम
0: आ बेलाय खाना लाम सको साबुंखा बरन छिमि साइतो आं
1: जंपु जनानी
0: ओ बेलाय खाना लाम सको शादी दो অশান্তি না তুজিছে
1: না মুজিছে না মুজিছে না মুজিছে না তুজিছে হামতে হে ইয়ে দুনিয়া হনি রেসাতা
0: না তুজিছে না মুজিছে হাইছিলে না না তুজিছে না মুজিছে হামসে হে ইয়ে দুনিয়া দ তং খাঙ্গে তো খানা লাই নাই বেলা খানা হামবাই গ্রিং মানি বাগে আও বেলা খানা হামবাই ফারিকে চিং খানা লাই নাই অজরাও খানা তো তক রিসাব মুং কয় হর যাক চিনি তা খুব খরকচা কয় হর মানি বিনি মুং তো বসালিয়া ফারি খানা লাইন অর যাবো না

0: Balai balai kena kena totok resap mung sing kena man lai ka norok nei koi horsak resap mung rok hari ke tai kaisa kok du yasa gai nai lai wana han hai hello
1: hello
0: dipor ka ham buku
1: dipor ka ham buku
0: au sine murugra li shabong ka bor ni sai to
1: man ba jet torani buku khoyati
0: au balai khelam shoko buku shadi do ang
1: bishnat ni gan
0: আশেক সামানি উল আশেক সামানি উলসে হ্যাঁ দেবে না বেলা এখানে খানা তত রেসাপ
1: জলানি তা খুব বেরিয়ে আনি মানায় রা দেখা মানায় সালেন
0: রাজগাছ নে মানে অমলেট চলে খোলা নিয়ে মানে পনন্দ
2: না তুঝসে না মুঝসে

বেলাখানে খানা তো তো রেসাবমুং অবর রেসাবমুং রেসাব নাই রংখা কিশোর কুমার শৈলেন্দ্র সিং তাই আশা বসলে আর শান্তি তকে নিয়ে রেসাবমুং।

0: বেলাখানে খানা তো রেসা মূচিং খাই মানলাইকে ফারিকে চিঙ জরাও হাইনে হাই কক দু গিয়া সাকি নাই লেবেন সাবতং কক দুগো। হ্যালো
1: হ্যালো ম্যাডাম,
0: বেলা খেলা আমি সব তাকুক দীপর কাহাম সাবং খাবর নিসাই তং
1: দীপর কাহাম ম্যাডাম আপ পাইলে বাঙালি সচিন্দ্র দেবরমা।
0: ও বেলা খেলা আমি সব তাকুক না সাদি দ
1: আঙ্ক ওয়ার্ক পাঙ্গ খানাওয়ানো সিম দিকে খানালি আমি দেন
0: দ সাদি বর সাব
1: মাংস সাই আকে মা গান গান আছে খানালি আ ইঙ্ক ওয়ার্ক কিটা খানাওয়ানো
0: দ বর সাব না সাদি গুলি নাঙান গুলি
1: নাঙান
0: বরসাব মূ কহমানী তোরা তং রুতুগুই মানাই নাই বেলাখানাও বখানা মসুং জাকমানী কিসা জুদা জুদা বেলা ইন্টারেস্টিং নাই খানানে রুতুগুই মানকা কেবা খানা লাইনাই নাই নাই না হেন হে কক দুগো সাব তং। হ্যালো হ্যালো
2: আং তো গ্রেন সর নমালা স্যার তো বহুত কেছে
0: বেলা খেলাম সো।

0: ันหายชัดดิ
1: แอปเปิ้ลบอตลงเนาะแอปเปิ้ลบอตลงเนาะบุกฝั่งหน้ากับข้าน้องแต่ว่าจะมากกว่าหนึ่งข
0: า
1: lease บุกหุ่มกิจขนาดนั้นเชื่อสัตว์ตาดี
0: วัน
1: นี้อันนี้ใบกระชอกันอะไรข้าเนี่ยทำตัวกูตาบ้องที่นี่อันนั้นทำมาตาเดี๋ยวปุ๋ยวันนี้ทำรูปกรงนี่บุกหาอะไรอย่างอื่นจงตาก็ที่นี่ชอบอันนั้นใส่รูปแก่ก็บอกมามุขของตัวจักรนั่งจงตา
0: โ
1: อ้เดี๋ยวบอกที่นี่บุยงชอบไปก่อนจอลนี่บริจิสนักขนาดนั้นบางทีอะ
0: อาเช่าเช่า
1: อาบุบริจิสนี่ไปก็บอกอะไรกันขนาดนั้นมึงจะบอกกันนะตาก็รูมันบ่อยนี่
0: Romance.
1: Can you go say Mangalunga? Maybe someone book.
0: Mangalunga.
1: A gun of the lightning book, who you cannot command them with that.
0: Ow. Ow, well, I can a handbag. A canamusung Zakna in a monk dam nishaga?
1: Monimala.
0: Monimala. Ow.বেলাই কেনা হামবাই ন নব বুকুক মণিমালা নব বেলাই কেনা হামবাই আও ফাটিকে চেঙ্গ চরাব খনালায়েন চিনি রেসাপ মুং কয় হরজাক তমানি দাখুক বিশ্বনাথ নি রেসাপ মুং ন খনানা মুসং জাগাই কয় হামানি আশিক সামানি উলসে খনালায়েন ফাইদি অ রেসাপ মুং ন

0: বেলা খানা খানা তো রেজাবং খানা লাইকা ফাদিকে যেন হাইনা হাই অজরাও কক দু গিয়া সামানে থাকলাই নেন। হ্যালো হ্যালো, সাবজানে দক মানে খরান খানালিয়া হাইন হাই গ্রংনান বাকি যাই দক দি। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম তাকু। হ্যালো
1: হ্যালো,
0: খাই যে তঙানি খরাং দীপর কাহাম
1: দীপর কাহাম বাইন
0: সাদি
1: ও
0: দ তাকু দেনে লাম সুগুন সাদি
1: দাইন লাম সব আং তিন সাম খাই বিমল নি খাও মি ঠিক বাইমে নি অরে সামনে কি যাক না রে বাই
0: আও খাও মি ঠিক কেবা
1: অরে সামনে কি যাক না মসুন তো খাবাই

বেলাখান খা তো তগ্রজা মজিং খালাই ফারিখে জরাও খালায় হাই তাই টংসা খা তো রেজাব মূ কয়হর জাগ রেজাব মূ।

আও বেলা খেয়ে খানা তো রেজাবং খানে মান লাগে ফারিকে চিঙ জরাব খাই কক দুক সাবতং নাইনি হ্যালো দীপর কাহাম তাকু দীপর কাহাম সাবং খা বরণ চিমি সাই দং তাকুক পিজু বেলা খেলাম সব তাকুক না সাদে খনালায় খনাত তক রেজাব মুক্তাচিং কয় হরজাক খাব মিথি খেবা অ রেজাবনো খনালায় ফাইদি

বেলাই খেয়ে খা তো রেজা মং চিং খালাই মানলাই ফাদিকে চিং হাইনে হাই তাইব পান্ডানও ফলক মানে বুক থাকলাইনে হাইনে হাই কক দু গিয়া সাইনায় হ্যালো দীপর কাহাম তাকু সাবং খাবর ঝিমি সাই তো সাগা দিদ সাদি সাথে সাথে মানে সাকাঙ্কে রমান কারণ তকে বুং সাই রেখাঙ্কে বা মেরে নে না আনতেই না আনতেই না মেরে নে না সাবন বাদু আও বেলাই খেলা বেলাই খে হামবাই আও দা দা বেলাই খে হামবাই আফারিকে চেং অজরাওয়ার তাইবে কহর জাক তঙ্গ রেসাব মুং চেং খানালায় এনে বেলাখানে খানা তত রেসাব মুং

বেলা খেনা খানা তক রেজাব মুং খে মান লাইক আনো ইয়া ফারমানি বেলা খেনা হামবাই খানা তক রেজাব মুং আনো ইয়া ফারমানি বাকে বেলা খেনা হামবাই ফাদিকা চিং চিনি জরা আসে ক্রিখা ফিয়া বা ও জরাও হা আনি খানা তক জাক সুক মানে রেজাব মুং আনি খানা তক জাক মানে রকনি বিশিং অমব গাইসা ফারি চিং খানা লাইন খানা তক রেজাব মুং আমি আসে কচাম লাইয়া কেসা কচার মাজারনি হাই রেসাব মুং অবনো রেসাব না হিঙ্কে তো থাই জিনে কে কে বনে রেসাব যেন খালায় এনে ফাডি অ রেসাব মুং ককথাইংখা মেনে দিলসে কাহা অ রেসাব মুং ফাড়িকে যেন খালায় এনে অ খনা তো তক রেসাব মুং নকে নেবা রোগ ফাড়ি খালায় এন অ রেসাব মুং

জরানোর খাই তো আকাশবী আগরতলা এফএম ওজেন তো 101.6 মেগা হার্জ তে ইউজারওয়াং তুমি তো নরবাই নরকনি লগি নরকনি বুকু আরজে মীনা আও বেলাখানা পান্ডা পুলানি সিমি তাবুক শাক জরা বেলাখানা খানা তো আছে খানা লাইমান লাইখা যতনই ন খানা মুসং জাক মানে রেজাব রকম কাহামকে খাইমান লাইখা আও চিনি আগ জরা খাজাক নি বাকে যেন আসুক তাই যতনি মুসং মা রকম খাইমান লাইলিয়া তাইবো মুসং মানে রক টঙ্গি টংখানা কোকদুক বাই গরংনানি বাকে যাই দোকি টংখানা ফিয়াবা চিনি কোকদুক বাই ইয়াচাক লাইমানে কক সালাইমানে গরং লাইমানে তাই কোকদুক বাই কৈহরি রেজাব খালাইমা রক অজরা মথাক জাকা তাবুক চেংজাগ খনা তত খরাং পান্তা আও খনা তত খরাং পান্দাও ফারি চেং খনা তত খনা তত তাই খনা তত খরাং বাই রেজাব জাক রেজাব মরক ন খালাইনে অজরাও লগেরি টংগি তাই গবাং জরা গ্রেখা সালব্রুম চুঙাবাই খেনে গ্রংলাই টংলাইনাই তাই খনাতক রেজাব মরক ন খালাইনে ফারিকে অজরাও বেলাই খানা খানা তো রেজাব মংতাং সাচিং খাই না লাইগ্রানো বেলাই খানা খানা তো রেজাব মং অর জরাও নরক জো তরি বাগাই

বেলাই খেয়ে খানা তো রেজাব মূ খরান কতই বাই তাই খরান খানা তো রেজাব জাগ্রেজাব ফাইগেজিং ও রেজাব মূ খা লাইবাই খেয়া তাই দাংসা বেলাই খেন খনাতক খনাতক নি সাই তাই বু খনাতক খনাতক খানাই কুল পায়া ফাইজিং খানা লাইব না হাই না হাই খনাতক রেজাব মূ

বেলাখানে খানা তো রেসা মং জিন খাই মান লাগে চিনি আবহাওয়াতে কিসা জরা দমক ফারি চিং হান হাই খানা তো রেসা মং খালাইওয়ানো জরাও

আও বেলা খা খা তক রেসাবং জনখানাইমান লাইকা খা তক খরং পান্ডাও খা তক খরং পান্ডাও তো জনখানা তক রেসাবং রক নো খা লাইকা ফাদি তে কিসা জরা দংক হাইন হাই জরা টংসানে জনখানা তক রেসাবং তাই টংসা খা লাইওয়ানো অজরা খা লাইনায় হাইন হাই বুকু সঞ্জিতা বাই রেসাব জাগ রেসাবমু

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্তী আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আর যে অঙ্কিতা। আর দুপুর 2:30 থেকে আমাদের এই পথ চলা কিন্তু শুরু হয়ে গেছে, সেই পথ চলা চলবে আগামী একেবারে 6:30 পর্যন্ত আমি থাকব আপনাদের সঙ্গে। তবে আমার পরে থাকবে আরেকজন, যার সঙ্গে আপনাদের গল্প হবে, আড্ডা হবে, কথা হবে, যেখানে আপনারা আজ রাতে অনুষ্ঠান রয়েছে সেখানে ফোন করে কথা বলতে পারবেন। সেই সঙ্গে আমাদের রঙ্গোলি অনুষ্ঠান রয়েছে যেখানে আপনারা গান শুনতে পারবেন। এরকম বহু অনুষ্ঠান নিয়ে এফএম জয়ন্ত কিন্তু একেবারে রাত্রির 11টা পর্যন্ত রয়েছে। আর এই মুহূর্তে চলে যাব যে পর্বে, সে পর্বটি হচ্ছে চিরায়ত পর্ব। চিরায়ত পর্বে আপনাদের শোনাবো গল্প। আজকে যার লেখা একটি গল্প আপনাদের শোনাবো, সেই লেখিকা হচ্ছেন

মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর লেখা একখানি গল্প ভাত। এবারে আপনাদের শোনাচ্ছি, তো চলুন চলে যাই চিরায়ত পর্বে।

লোকটার চাহনি বড়বাড়ির বড় বউয়ের প্রথমেই ভালো লাগেনি। কি ধরনের উগ্র যেন চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা পোশাকটা অত্যন্তই যেন ছোট, চেহারাটা কেমন বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বললেন ভাত খাবে আর কাজ করবে। কোথা থেকে আনলে? এদেশের সকলে বড় পিসিমার নিয়মেই চলে, বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। দৃশ্য অদ্ভুত একেবারে, তাঁর বিয়ে হয়নি। মানুষ বলে দেশের মন ঠিকবার কারণে বড়লোক হয়ে ওরা মেয়ের বিয়ে দেয়নি, আর বড়লোকরা বলে আমাদের বিয়ে ঠাকুরের সঙ্গে, এখনও পর দেবতার সেবিকা। বড় বাড়িতে একটা শিব মন্দিরও আছে, আর সাধারণ বাড়ির সবগুলোই যেন শিব আরও অনেক দেবদেবীকে নিয়ে একেবারে বাঁধিয়ে রেখেছেন। দূরদর্শী লোক ছিলেন বটে, তার জন্যই তো আজকে এরা এই জায়গায়। বড় পিসিমা না কি বলেছিলেন, উনি আমার কেমন যেন দেবতা, মানুষের সঙ্গে তাদের বিয়ে হয় না, একমাত্র সত্যকে মিথ্যে জ্ঞান, এরকমভাবেই চলছিল। বড় পিসিমা চিরকাল এই সংসারে একেবারে তার নিয়ম লাগিয়েছেন, আর বড় বউয়ের কথা বলে বড় পিসিমা বলেন কোথা থেকে আনলে, ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় শুনি, সেই ডেকে আনলে। বড় বউ বললে কিরকম দেখতে যেন, কিরকম দেখতে যেন, ময়ূর ছাড়া কার্তিক বারবার, তোমাদের কাছে পয়সা দিতে না পেরে এই 14 দফায় কাজ ধরবে, পেটে খাবে আর কাজ করবে। কেনা চাল তো নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও যেন আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসিমার কথায় আজকাল তোমাদের মধ্যে কি, বড় পিসিমা কি অন্য বাড়ির লোক? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন। তোমার শ্বশুর তো মরতে আছে বাছা, সেজন্য হোম যোগ্য হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা না বলে সব কথাই সত্যি মেনে নেয়। সত্যিই তো তার শ্বশুর মরতেছেন, 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ তাজা ছিলেন। তবে ক্যান্সারের কথা, ক্যান্সার যে লিভারে তা বড় বউ জানেই না। বড় বউ প্রায় দৌড়ে যায়, আজ অনেক কাজ। মেজবউ একেবারে শোন পেরেছে, শাশুড়ির মাছ ধরে ঘুঁচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতকোল, ডিম পোড়া, ট্যাংরা, বড় ভেটকি মাছের ঝোল একেবারে রেঁধে বেঁধে

শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন সে গলে ঘরে গেল। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে তারপর যাবে। সেজো ছেলে বিলেতে, তাঁর আসার কথা ওঠে না। ছোট মেজো বড় যেন ঘুমোচ্ছে, এবারের ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠেই না, সেজন্য তাদের চাকরি করাও হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাঁধা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা কে করে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা তো আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিচ্ছু করার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে, তখনও চাঁদ সূর্য উঠবে কিনা, শ্বশুর ঠাকুর তো তার কাছে ঠাকুর দেবতার সমান, তাঁর জন্যে দই পেতে এইসব গুল দিয়ে শরবত করে দিতে হতো, শত ঠাকুর থাকুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি না হলে লুচি, তাঁর বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে, এখন সে সব তো আর করতে হবে না, কে জানে, ডাক্তারেরা এলে বোর্ড দিয়েছে বলেই। হ্যাঁ, আজ যজ্ঞি হোম হচ্ছে, ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন, বেল, শেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এনেছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। শ্মশান থেকে বালি, এমন যে আরও কত ফরমাশ রয়েছে, তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য, ও নাকি কদিন খায়নি আর বাসিনি তাকে ধরে এনেছে, বাদায় থাকে অথচ ভাতের আহিনকে এতখানি, এ আবার কী কথা, বাদায় জালের অভাব নাকি, দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়, আজ খাওয়া দাওয়া ছপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগেই। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ওই হাত আর শীতে ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন, বড় পিসিমা তখন বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে, এই যে দিচ্ছি, ঝিঙে শাল চালের মতো ভাত, নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে, বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না, মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্ম চালই চাল রান্না হয়, বামুন চাকুর ঝিদের জন্যে মোটা সাপটা চাল। বাঁধার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার, হ্যাঁ বাসিনি, এত নানাবিধ চাল, বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়, হবে নি, বাঁধায় এদের এত জমি, চাল এনেছে পাহাড় করেছে, বড় পিসিমা বেচেও দিয়েছে নুককে নুককে, আমিই বেচতেছি সে চাল, বাঁধায় এদের এত চাল হয়, তা দে দেখি বাসিনি, এক মুষ্টি চালই দে, গালে দে জল খাই, বড্ড বড্ড যেমন আঁচড় কাটতেছি পেটের মধ্যে গানে, সে কদিন ধরে ঘরে আদা ভাত খাই না, দে বাসিনি একটু দে, আরে আরে আরে আরে কি করছো উৎসব দাদা, গাঁ সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন।

করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দে যাব। তুমি তুমি হাত চালিয়ে কাজ করো দেখি। বাবা, এদের কেউ বলিহারি যাই? একটা লোক কদিন খায়নি শুনেছ? আগে চারটে খেতে দে না, কাজ করতে হবে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব। চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত সকলের কাছে। গত কয়েকদিন ধরেই সে সত্যিই খায়নি। কপালটা যে মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে যেতে পারেনি। বস্তুত এসব বলেই সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হয়ে গিয়েছিল। একদিকে তুমুর ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে ঝাঁপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরে মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ টঙ্কার রোগীর মতো এঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলছিল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব যেন পাগল হয়ে থাকে। না, আর নেই, ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন সম্বিত ফিরল তখন আর খিচুড়ি নেই, চালগুলো সে চিবিয়ে জল দিয়ে খেয়েছিল। এভাবেই কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে মরেছে যারা, তারাদের ছেড়াদ করতে হয়। উৎসব তো হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চাও, ও বলে সে একটা কথা বটে, ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে কি না তা দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল, ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথার পেতলের ত্রিশূলটা সে দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে ঠেলা হলো ভাত, এই গল্প গ্রামে সবাই শুনেছে। আর তখনই উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসে। তারপরেই এভাবেই কিছুদিন চলতেছিল। এইসব ভাবতে ভাবতেই উৎসবের যেন সম্বিত ফিরছিল। আর তখনই উৎসবের মনে পড়ছিল সে রাতে যে ঝড় হয়েছিল এবং তার আগেই ধানক্ষেতে আগুন লাগার কথা। সে সন্ধে অনেক দিন বাহাদে সে একেবারে পেট ভরে ভাত খেয়েছিল, আর এত এত হিঞ্চে সিদ্ধ আর গুগলি সিদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিনে গ্রামের সকল উৎসবেরা ভরা পেট খেয়েছিল। এই কথাটাও বেশ মনে পড়ে উৎসবের। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। কি হলো, হাত চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা যেন খনখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে কোমা, এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো, সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ দেড় হাত করে লম্বা হবে। ধাঁড়ালো কাটারিটি সে তোলেও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাঁখ নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ঝাঁতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো

না মোটে। এ পিসাচের বাড়ি কেমন তা জানুনি দাদা? গরিবের গতর এরা। কে মরতেছে? হ্যাঁ বাসেনি? আরে তেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবে নে? কত খাওয়া পড়া ছিল তো, বুড়োর বয়স হচ্ছে নে? বাপরে, ছাতকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যোগ্যি বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচুর শাক, শুশুনো শাক, পেটের গভর ভুরুক, ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে, এসবই উৎসব টের পায় না। আবার সে ফিরে আসে। কোথা গেছিলে? একটু একটু বাইরে গেছিলাম মা। কাট কাটলে হোমের? আর হোম হলে ভাত হবে, উৎসব। তাড়াতাড়ি হাত চালায়। মেজবউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? সব রান্না করে তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হিঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো। এত সব কথা শুনে উৎসব বুকে যেন বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময়ে গাঁ গেয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ, যখন তখন কালীঘাটে ওদের ছাড়া ছেড়ে দিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। এভাবেই উৎসব। কত কথা ভাবছিল। পাঁচ ভেগে কাঠ রেখে উৎসব আসে দালানে। উঠোনে কাঠের কুঁচো, টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে যেয়ে বসবো? বড় পিসিমা কোনো জবাবই দেন না। আর এই সময়ে তান্ত্রিক যেন হঠাৎ হোং হ্রিং ঠং ঠং বলে গর্জে উঠে রক্ষে দাঁড় করান। কালো বেড়ালের রুমে একেবারে বেঁধে ফেলেন আর হোম যজ্ঞ শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর দিকে বেরিয়ে যায় বাসিনী। উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। এমন সময় কর্তার দেহ থেকে বাতিটা যেন হাঁচড় পাঁচড় করে বাইরে এলো। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে আছে। কেমন মন্দির, কেমন চাতাল! বাপরে, এসব নাকি বাদার দৌলতে। তা বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেকদিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরকেও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে তিনটে ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু! কি ফালতু? আরে বেঁচেও কতদিন জীবন পাবে? 100? যত সব ফালতু কথা। উৎসব চোখ বোঝে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না, কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ, চুনুন্নি, ছোট কাকা অনেকদিন বাঁচে। উৎসবের চোখের কোলের জল গড়ায়, ভাত খাবে আজ। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় মেয়ে ছোট কাকার কথা মনে হতে চোখে জল এলো এমন হঠাৎ। ভাতই সব। কি হে কাঁদছো কেন? আমাকে শুধুচ্ছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, বাত বাত থেকে আসছি, ঝড় জলে সব নাশ হয়ে গেল। ও, তাস পেটানো ছেলেগুলো একেবারে অস্বস্তিতে পড়ে গেল। বয়স্ক ছেলেটি বলে উঠল, ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে, ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে তার ঘুম ভাঙে। ইস, এ যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো ওঠো, কে তুমি? ভাবো।

0: আমি চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এ বাড়িতে কাজ করতেছিলাম।
1: ও ওঠো ওঠো,
0: উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথার কোনো জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢোকে, ঢুকতেই বড় পিসিমার বিলাপ শুনে, তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী গো আনলো গো দাদা, যোগ্যী হলো আর তুমিও মরলে। ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো। ভাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কেউ না কেউ এলে তো বেরোবে কথাটা। এই সময়ে উৎসব পাঁচিলের গায়ে সিঁটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কী যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়। মেয়েরা এসে কাঁদে, হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না। তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তাঁর ফলে। বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে ভিগ্নি পড়লে রক্ষে আছে? এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনি জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত একটার পর বুড়ো কর্তা বোম্বাই ঘাটে শুয়ে নাচতে নাচতেও চলে যান। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে তাকে কি করতে হবে, কারণ এই সময় সর্বস্ব রান্না পথে ঠেলে দিতে হবে, ঘর দোর সব পরিষ্কার করতে হবে। আর উৎসবের মাথায় তখন একটাই কথা যে সব ভাত ওরা পথে ফেলে দিচ্ছে। মোটা ছেলেবের ভাতের বড় ডেকটি নিয়ে উৎসব বলে, দে দূরে ফেলে আসি। হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন, পথে ঠেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা, ত্রস্তবাসিনী একেবারে প্রায় ছুটে আসে, ওষুধ বাড়ির ভাত খেতে নি দাদা। খেতে নি? তুমিও যে বামুন হয়েছ। ও দাদা, একেবারে প্লিজ। উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এমন বাদার কামুটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামুটের মতোই হিংস্র ভঙ্গি করে, আর বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায় আর বসে পড়ে। খাবলে খাবলে সে ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে সে যেন ভাতের স্পর্শে এক স্বর্গ সুখ পায়। চুনুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, ভাত, শুধুই ভাত সে খেতে থাকে, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আরেকটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরও ভাত খেয়ে নি চুনুনি রে, তুইও খা, চুনুনির মাও খাও। এভাবেই সে ভাত খেতে থাকে। উৎসব হাঁড়িটি জাপটে এভাবেই এত কিছু ভাবতে ভাবতে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পিতলের ডেকটি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে, আর পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল। যদিও ঘুম তার ভাঙেনি, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাঁধাটার খোঁজ করা আর উৎসবের হয় না, সে বাঁধাটা বড় বাড়িতেই যেন থেকে যায় অচল হয়ে। শ্রোতা বন্ধুরা, মহাশ্বেতা দেবীর লেখা একখানি ছোট গল্প ভাত, সে গল্পখানি আপনারা শুনছিলেন। এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে রয়েছে যে অনুষ্ঠান নিয়ে, সে অনুষ্ঠানটি হচ্ছে রবিকিরণ, যেখানে আপনারা অনুরোধ করবেন আপনাদের পছন্দের গান, তবে সেটা হতে হবে রবীন্দ্রসঙ্গীত। এই মুহূর্তে চলুন চলে যাই আমাদের এই রবিকিরণ পর্বে। ইতিমধ্যে ফোন লাইনের ওপারে একজন রয়েছে, তাও আরেকবার ফোন লাইন নম্বরটি আমি বলে দিচ্ছি, 03-81-232-6253, এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: অঙ্কিতা।
0: বাচ্চুদা বলুন।
1: হ্যাঁ, আমি বাচ্চুদা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: শ্বেত দেবীর গল্প পাঠ শুনছিলাম।
0: আচ্ছা,
1: ভালো লাগলো।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ।
1: ইউ হ্যাভ গট 7 মার্ক আউট অফ 10।
0: আচ্ছা বলুন।
1: এখন তো রবীন্দ্রসঙ্গীত নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত।
1: রবীন্দ্রসঙ্গীতের মুখটা বলছি, সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলো ডুরে মায়া ছিল না।
0: সেদিন দুজনে দুলেছিনু বনে, ঠিক আছে।
1: হ্যাঁ, শিল্পীকে জানো?
0: বলুন।
1: অরুন্ধতী হোমচুরি এবং শিবাজী চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
0: ঠিক আছে ঠিক আছে বাচ্চুদা, নিশ্চয়ই শোনাবো।
1: থাকবে তো এটা?
0: হ্যাঁ হ্যাঁ থাকবে থাকবে, আছে, এটা আমার জানা মতো আছে। ভালো থাকবেন দাদা।
1: ভালো থাকবে কিন্তু।
0: হ্যাঁ, আমিও ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি রবিকিরণ অনুষ্ঠানে। বাচ্চুদা ফোন করেছিল, তিনি শুনতে চাইছেন সেদিন দুজনে দুলেছিনু বনে, নিশ্চয়ই শোনাবো। তার আগে আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
2: শুভ দুপুর।
0: শুভ দুপুর।
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাগদাগাট মাতৃপল্লী থেকে।
0: বলুন।
2: বলছি মাছটা 7-9-9 হবে, বাচ্চাটাকে বলে দেবে।
0: আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কোন গানটা শুনতে চান।
2: আমি চিনি গো চিনি তোমায় ওগো বিদেশি।
0: আচ্ছা, বিশ্বজিৎ বাবু, তাই তো?
2: হ্যাঁ, বিশ্বজিৎ দেবনাথ, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: আচ্ছা, তিনি শুনতে চাইছেন।
2: আচ্ছা, বাড়িয়ে দিলাম আজকে।
0: আচ্ছা, আমি চিনি গো চিনি তোমারে।
2: হ্যাঁ, তোমারও গো বিদেশি।
0: আচ্ছা, বলছিলাম এটা কোন মানে কোন শিল্পীর কণ্ঠে শুনতে চান, নাকি যে কোনো শিল্পীর কণ্ঠে?
2: না না, কোনো শিল্পী, গানটা তো অ্যাকচুয়ালি খুব সুন্দর গান।
0: হ্যাঁ,
2: তাই গিয়েছে, খুব সুন্দরভাবে গিয়েছে কথাটা।
0: ঠিক,
2: ঠিক
0: আছে, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, বিশ্বজিৎ বাবু ফোন করেছিলেন, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, এই গানখানি তিনি শুনতে চাইছিলেন। আর বাচ্চুদা আমাদের রিকোয়েস্ট করেছেন অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে তিনি শুনতে চাইছিলেন যে গানখানি, সেদিন দুজনে দুলেছিনু বনে। সে গানখানিতে যাবো এই মুহূর্তে, তবে তার আগে আরেকটা ফোন কল রয়েছে, নিয়ে নিই, তারপর গান শোনাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো
3: হ্যালো,
0: আপনি রেডিওটার থেকে একটু দূরে সরে গিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কে বলছেন আরেকবার বলুন। কি দাস? সারানি, উষারানি। আচ্ছা হ্যাঁ বলুন। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও, তাই তো?
3: ডেকে নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা যে গানে যাব, সে গানখানি হচ্ছে বাচ্চুদার পছন্দের সেদিন দুজনে দুলেছিনু বনে।

0: তে যাব যার পছন্দের গানে। তিনি হচ্ছেন বিশ্বজিৎ বাবু। তিনি শুনতে চাইছিলেন আমি চিনি গো চিনি তোমারে। তারপর উষা রানী দাস যিনি ফোন করেছিলেন বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, এ গানখানি শুনতে চাইছেন। এবারে যাব পরের গানে, কিন্তু যাবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে অনুরোধ নিতে হবে। 03-8-1-2-3-2-6-2-5-3 আমাদের টেলিফোন নাম্বার, সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটিও কিন্তু খোলা রয়েছে 9402-16-99-65 9402-16-99-65। তো শ্রোতা বন্ধুরা চলুন এই মুহূর্তে দেখা যাক ফোন লাইনের ওপারে কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? বলুন শ্যামল বাবু।
1: আমি একটি রবীন্দ্রসঙ্গীত অনুরোধ করছি।
0: নিশ্চয়ই।
1: আপন হতে বাহির হয়ে বাইরে দাদা।
0: সুচিত্রা মিত্রের কণ্ঠে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, তাই তো? যদি থাকে আমি নিশ্চয়ই শোনাবো, আর না হলে অন্য কোনো শিল্পীর কণ্ঠে। ঠিক আছে, যদি সুচিত্রা মিত্রের কণ্ঠে থাকে নিশ্চয়ই শোনাবো। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে এখন যে সময় হয়ে গেছে 3:13:29, আরও অনেকটা সময় হাতে রয়েছে, যে সময়টা আমি থাকবো আপনাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার ম্যাডাম।
0: কে বলছেন?
2: কুয়াকাটি থেকে দীর্ঘা খোঁজাচ্ছি ম্যাডাম।
0: বলুন। এই গরমে শীতের হাওয়া লাগলো, আচ্ছা ঠিক আছে, শীতের হাওয়ায় তিনি শুনতে চাইছেন। ঠিক আছে ব্রিজেশবাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে যাব পরের গানে, অনেকগুলো অনুরোধ নিয়ে নিয়েছি, আরেকটা কি নিয়ে নেব, নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন?
3: আমি নাগেরজোলা থেকে রেখা রায় বলছি।
0: বলুন।
3: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, হ্যাঁ, জাগরণে যাই বিভাবরী, আসো দেখো নীল করি মরি মরি, এই গান।
0: জাগরণে যাই বিভাবরী, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন রেখা দেবী। আপনিও খুব ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর এই মুহূর্তে আবারও গানে যাবার পালা। পরপর দুটো গান শোনাই, কারণ অনেকগুলো অনুরোধ জমে আছে, তারপর ফিরে আসছি কথায়।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, রবি কিরণ অনুষ্ঠানে রয়েছি, রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি অবশ্যই আপনাদের পছন্দের। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, এই গানখানি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে যে গানখানি শোনাবো সে গানখানির অনুরোধ যিনি করেছেন তিনি শ্যামলবাবু, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। তিনি এই গানখানি শুনতে চাইছিলেন যার কণ্ঠে, তিনি হচ্ছেন সুচিত্রা মিত্র। সুচিত্রা মিত্রের কণ্ঠে তিনি এই গানখানি শুনতে চাইছিলেন, কিন্তু সুচিত্রা মিত্রের কণ্ঠে তো আমি পাচ্ছি না, আমি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানখানি আপনাকে নিশ্চয়ই শোনাবো। তবে তার আগে আরেকটু অনুরোধ নিয়ে নিই, তারপর ফিরে আসছি আবারও। নমস্কার, কে রয়েছেন, কে বলছেন?
1: আমি বনকুমার থেকে তো রুবি রায়।
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার।
1: আমার বেলা যে যায় কান্দিদের,
0: আমার বেলা যে যায় সাঁজ বেলাতে।
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাবার পালা কি, কারণ অনুরোধ তো জমে আছে, সময় ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে, গান শোনাতেই হবে। তবে তার আগে আরেকটা ফোন কল। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?

0: আমি মলয়নগর থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
0: আমি একটি রবীন্দ্র সঙ্গীত শুনতে চাই, ওই মহামানব আসে।
1: ওই মহামানব আসে, ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর এই মুহূর্তে আপন হতে বাহির হয়ে বাইরে তারা।

0: স্বাগত এবং জয়তে চক্রবর্তীর কণ্ঠে গানখানি আপনারা শুনছিলেন। আর এই গানখানির অনুরোধ যিনি করেছিলেন তিনি হচ্ছেন আমাদের শ্রোতা বন্ধু রুবি দেবী। তিনি এই গানখানির অনুরোধ করেছেন। এর আগে আপনারা শুনলেন রেখা দেবীর পছন্দের গান, ব্রিজেশ বাবুর পছন্দের গানও শুনলেন। এবারে যাব আবারও পরের গানে, লক্ষ্মী দেবী। তিনি ওই মহামানব আসো এই গানখানি শুনতে চাইছিলেন, শোনাবো, কিন্তু তার আগে আরেকটা অনুরোধ নেবার পালা। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? হ্যাঁ বলুন। এটা তো রবীন্দ্রসঙ্গীত নয়। বাজলো তোমার আলোর বেনু, এটা রবীন্দ্রসঙ্গীত নয়।
1: ভাবনা যা কাহা।

0: সখীর যা ভালোবাসা কারে কয় এই গানখানি? ঠিক আছে, চেষ্টা করব, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান 03-81-232-6253, আমাদের টেলিফোন নাম্বার। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দিদি, শুভ বিকেল।
0: শুভ বিকেল,
1: আমি শিবচন্দ্রপাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: বলুন।
1: ভালো নেই দিদি।
0: ভালো আছি।
1: আমি গান একটা শুনতে চাই দিদি।
0: কোন গান?
1: তোমার পছন্দ শুনবো আমি।
0: আমার পছন্দের? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ দিদি।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধু, আর অনুরোধ নিচ্ছি না, এই মুহূর্তে যদি সময় থাকে আবারও নেব, তবে এই মুহূর্তে লক্ষ্মীদেবীর পছন্দের গান ওই মহামানবাস।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন রবি কিরণ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ গান শোনাব, শেষ গান যার পছন্দের শোনাব, তিনি আমাদের শ্রোতা বন্ধু রবীন্দ্রবাবু। তিনি বলেছিলেন আমার পছন্দের যে কোনো একটি রবীন্দ্রসঙ্গীত তিনি শুনতে চাইছেন, তাহলে এই গানটি আপনার জন্য রবীন্দ্রবাবু। এবং সেই সঙ্গে যারা শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠানে 101.6 মেগাহার্জ টিউন করে রয়েছেন, তাদের সকলের জন্য এবারের গানটি।

101.6 MHz আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি আর ভোট আজ শেষ হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, গত দুই দিনে মোট 38টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট শেষ হয়েছে। আজ শেষ দিনে 6টি ব্লকে ইডিভি অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, সেবাই জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এবং তা প্রত্যেক ব্যক্তির মধ্যে সহজাতভাবে থাকা আবশ্যক। রাজনীতিতেও সেবাই পথ নির্দেশক নীতি হওয়া উচিত, এমনকি যখন কেউ সর্বোচ্চ পদে পৌঁছান তখনও। আজ ভাদুনগর থেকে বারাণসী যাত্রায় ভ্রমণকারী সেবাযাত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল আলাপচারিতার সময় শ্রী মোদী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই সর্বোচ্চ কর্তব্য, এই নীতি পথ নির্দেশক হওয়া উচিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আজ এডিনগরে আরবান পলিক্লিনিকের সূচনা এবং ভার্চুয়াল মাধ্যমে রাধানগর, ধলেশ্বর, জগহরিমুড়া, উজান অভয়নগর এবং রামকৃষ্ণ শিবালয় আশ্রম আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন ভবনের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত রাজ্যে প্রায় 1110টি আরোগ্য মন্দিরের উদ্বোধন হয়েছে। এর ফলে প্রাথমিক স্তরে শক্তিশালী ও সহজলভ্য হয়েছে স্বাস্থ্য পরিষেবা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2026 এশিয়ান গেমসে উশুর মহিলাদের 60 কেজি সান্ডা ইভেন্টে রশিবিনা দেবী নৌরেমকে রৌপ্য পদক জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 2026 এশিয়ান গেমসের মহিলাদের 60 কেজি সান্ডা ইভেন্টে রৌপ্য পদক জেতায় রশিবিনা দেবী নৌরেমকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, এই অর্জন আগামী বছরে তাঁদের আরও বড় সাফল্য অর্জনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পরবর্তী পর্বে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সুরের আকাশে পর্বে, আর এই মুহূর্তে ফোন লাইনের ওপারে একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন কর্মী বলে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: গান শোনাবেন, হিন্দি ছবি হচ্ছে ফুল আর কাঁটে।
0: ফুল আর কাঁটের কোন গান?
1: তুমসে মিলনে কো দিল করতা হ্যায়, এই গানটা।
0: তুমসে মিলনে কো দিল করতা হ্যায়, তাই তো? ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আরেকজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ বলুন।
2: লাগাটি থেকে বিচার করতেছি ম্যাডাম।
0: বলুন বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে পর্বে রয়েছে, আর সুরের আকাশে পর্বে আপনারা শুনবেন আপনাদের পছন্দের হিন্দি গান। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ কে বলুন।
3: আমি রামনগর থেকে রাজু।
0: হ্যাঁ বলুন।
3: গান শুনে ছবির নাম হচ্ছে রাজা জানি।
0: আরেকবার বলবেন।
3: রাজা জানি।
0: রাজা জানি,
3: 1972 ছবি।
0: আচ্ছা হ্যাঁ বলুন।
3: গানটা হচ্ছে দুনিয়া কা মেলা মেলি মেলি মেলের কি।
0: ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে প্রথমেই লালন ঘরামি, যিনি ফোন করেছেন, ফুল আর কাঁটে ছবির গান শুনতে চাইছিলেন। এবারে এই গান শোনাচ্ছি, তারপর শোনাবো পরের গান। পরে আরও দুটো অনুরোধের রয়েছে, তো দুটো অনুরোধ শোনাবো, পরপর তিনটে গান শোনাই, তারপর ফিরে আসছি আবার।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে পর্বে রয়েছেন। আর সেই সুরের আকাশে পর্বে এই মুহূর্তে যে গানখানি শুনছিলাম সে গানখানি ছিল রাজুবাবুর জন্য। রাজুবাবু, আপনি যে গানখানির কথা বলেছিলেন সেটা তো আমার সংগ্রহে আমি খুঁজে পাচ্ছি না, তাই আমার পছন্দের একটি গান আপনাকে শোনালাম। এই মুহূর্তে আবারও অনুরোধ নেবার পালা, কারণ ব্রিজেশবাবুর পছন্দের গান মাসুম ছবির গান, সেটাও আমরা শুনিয়ে ফেলেছি। এবারে দেখা যাক ফোন লাইনের ওপারে কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি কণিকা দেব, আমার টাকাগুলা থেকে বলছি।
0: হ্যাঁ কণিকা দেবী, বলুন।
1: আমি শুনবো 1970 একটা ফিল্ম
0: দ্য ট্রেন। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। কণিকা দেবী ফোন করেছিলেন। এই মুহূর্তে আরো একজন রয়েছে। নমস্কার।

0: রয়েছেন?
1: হ্যালো, নমস্কার দিদি, শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: শিবচন্দ্রপাড়া থেকে রবীন্দ্র দেব্রহ্মা দিদি।
0: বলুন রবীন্দ্রবাবু।
1: গান শুনবো একটা।
0: হুম।
1: সোলজার আসেনি?
0: সোলজার আছে। সোলজার ছবির কোন গান?
1: গানটা হলো ও নাইও নাইও নাইও নাইও।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে রবীন্দ্রবাবু, যদি সোলজার ছবির এই গানটা পাই নিশ্চয়ই শোনাবো, না হলে সোলজার ছবির অন্য কোনো গান আমি নিশ্চয়ই শোনাবো। শ্রোতা বন্ধুরা, 03-81-232-6253 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে 9402169965। নমস্কার, কে রয়েছেন?
2: দিদি আমি উত্তম লোধ বলছি।
0: বলুন।
2: আচ্ছা দিদি, তুমি আজকে দিলবালা দুলানে লে জায়েঙ্গে থেকে।
0: হ্যাঁ।
2: তুঝে দেখা তোয়ে জানা সনম।
0: তুঝে দেখা তোয়ে জানা সনম।
2: মনে হয় কোন শুন লকাজি মনে হয়।
0: আচ্ছা যাই হোক, নিশ্চয়ই শোনাবো। দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির এই গানখানি শুনতে চাইছেন উত্তম বাবু। শ্রোতা বন্ধুরা, আজ অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, তাহলে আর যে অঙ্কিতার সঙ্গে গানে গল্পে আড্ডায় সুরের আকাশে পর্বে আপনারা রয়েছেন, যেখানে আমি চেষ্টা করছি আপনাদের পছন্দের গানখানি শোনানোর। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যাঁ নমস্কার ম্যাডাম।
0: হুম, বলুন।
3: আমি ডুকলি থেকে দুলাল দাস বলছি।
0: বলুন।
3: মানে আমি দোস্তি কে দুশমন ছবি থেকে মানে একটা গান শুনতে চাই।
0: দোস্তি কে দুশমন? হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে গানে যাবার পালা। গান শোনাবো, কোন গান? কণিকা দেবীর পছন্দের গান দ্য ট্রেন ছবি থেকে তিনি শুনতে চাইছেন যে গানখানি, কিসিলিয়ে ম্যানে প্যার কিয়া, এই গানখানি তিনি শুনতে চাইছেন। তো চলুন কণিকা দেবীর পছন্দের গান শোনাই, তারপর রবীন্দ্রবাবুর পছন্দের গান, আর তারপর উত্তমবাবুর পছন্দের গান। পরপর তিনটে গান শুনিয়ে আবারও ফিরে আসছি, তারপর আবারও অনুরোধ নেবার পালা।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন দুলালবাবুর পছন্দের গান শুনলেন দোস্তি কে দুশমন ছবি থেকে এই গানখানি। এবারে যাব পরের গানে, তবে তার আগে অনুরোধ নেবার পালা। নমস্কার, কে রয়েছেন? প্রদীপ বাবু
1: অভয়নগর থেকে
0: বলুন।
1: ছবি রাজা রানী।
0: আচ্ছা,
1: এক চোর টু মেরি রানী,
0: রাজা রানী ছবির ম্যাং এক চোর
1: টু মেরি রানী।
0: আচ্ছা, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো। ঠিক আছে,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘুরিতে কিন্তু এখন সময় হয়ে গেছে 4:45, খুব বেশি সময় আর হাতে নেই। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন?
2: আমি অরুণ দেব্রমা।
0: আচ্ছা বলুন।
2: একটা গান শুনতে চাইছিলাম। চিচ্চোর ছবিটার নাম?
0: চিচ্চোর। হ্যালো,
2: গানটা হইল গড়ি তেরা গাও বারা পেয়ারা।
0: গড়ি তেরা গাও বারা পেয়ারা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। শ্রোতা বন্ধুরা, খুব বেশি সময় তো হাতে নেই, আর একটা অনুরোধ নিয়ে নিই, যদি সময় হয় তাহলে নিশ্চয়ই শোনাবো। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার, আমি টাকাতলা থেকে বলছি, সমীর দেববর্মা।
0: কে বলছেন?
3: সমীর।
0: সমীর দেববর্মা বলুন।
3: সমীর নাম কহি দিন কহি রাত।
0: কহি দিন কহি রাত। আচ্ছা,
3: গানের কলি হলো ইয়াদো কি তমন্না।
0: ইয়াদো কি তমন্না,
3: লিখি মহেন্দ্র কাপুর।
0: আচ্ছা, যদি সংগ্রহে থাকে শোনাবো, ঠিক আছে?
3: নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সময় হাতে নেই, গান শোনাতে হবে, এই মুহূর্তে আবারও গানে চাপার পালা। প্রদীপবাবু বলছিলেন প্রদীপবাবুর যে পছন্দের গানখানি, তবে প্রদীপবাবুর পছন্দের গানখানি তো খুঁজে দেখতে হবে পাই কিনা, তবে তার আগে অবনীবাবু যে গানখানির অনুরোধ করেছেন সেই গানখানি ইতিমধ্যে আমার সংগ্রহে আমি দেখতে পাচ্ছি, তাই আগে এই গানখানি শোনাই, তারপর পরপর দুটো গান আপনাদের শোনাচ্ছি।

লতা মঙ্গেশকরের কণ্ঠে গানখানি আপনারা শুনছিলেন। প্রদীপবাবু, আপনি যে ছবির কথা বলেছিলেন সেই ছবির গানটা তো আমি খুঁজে পাচ্ছি না, তাই আমার পছন্দের একটি গান আপনাকে শোনালাম, আশা করি আপনার ভালোই লেগেছে। সেই সঙ্গে অবনীবাবুর পছন্দের গানও আপনারা শুনলেন। এবারে যাব সমীর বাবুর পছন্দের গানে, কহি দিন কহি রাত। এই ছবির একখানি গান, ইয়ারো কি তমন্না হ্যায়। তো চলুন সেই গানে যাব, আশা ভোসলের কণ্ঠে এবারের গানখানি আপনারা শুনবেন। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, বলতে হচ্ছে যে আর কোনো অনুরোধ নিতে পারছি না, কারণ আমাদের ফোন লাইনটি ব্লিঙ্ক করেই যাচ্ছে। তো এই মুহূর্তে চলুন চলে যাই আমাদের সুরের আকাশে পর্বের একেবারে শেষ গানে, কারণ স্টুডিওর ঘড়ির সময় বলছে এবারে বিদায় নিতে হবে এই পর্ব থেকে।

শুধু সুর আর কথার সমাহার নয়, মানুষের জীবন, মানুষের স্মৃতি, লোকবিশ্বাস, ইতিহাস এবং বাংলার শেকড়ের এক জীবন্ত দলিল হচ্ছে লোকগান। বাংলার বিভিন্ন প্রান্তে একেবারে বিলুপ্ত প্রায় যে লোকগান কিংবা লোকস্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সেই মৌখিক ঐতিহ্যের অমূল্য ভাণ্ডার, সেই হচ্ছে আমাদের লোকগান। আর এই লোকগান নিয়েই আমাদের এবারকার পর্ব। যে পর্বটি সেটি হচ্ছে রীতমাঝারে, যেখানে আপনারা শুনবেন অবশ্যই লোকগান। শ্রোতা বন্ধুরা, একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিই। সম্পর্ক মানেই যে শুধু ভালোবাসা আর হাসি তা কিন্তু নয়। কখনো সেখানে আসে অভিমান, ভুল বোঝাবুঝি, প্রত্যাশা, দূরত্ব, আবার কখনো ফিরে আসে বিশ্বাস আর নতুন করে কাছে আসার সুযোগ। জীবনের পথে চলতে চলতে সম্পর্কও তো অনেক বাঁক নেয়। সেই বাঁকে দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতাটা কী? আপনি কি কখনো কোনো সম্পর্ককে নতুন করে বুঝেছেন, নাকি কোনো বাঁকে এসে হারিয়ে ফেলেছেন আপনার প্রিয় কাউকে? আজ রাত 9:30 আকাশবাণী আগরতলা FM উচ্চায়ন্ত 101.6 MHz আজ রাতে এই অনুষ্ঠানে আপনারা কথা বলবেন আজকের বিষয়, সম্পর্কের বাঁকে। আপনার গল্প, আপনার ভাবনা, আপনার অনুভূতি নিয়ে সরাসরি যোগ দিন আর যে দেবাশিসের সঙ্গে। ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। সময় রাত 9:30। তাহলে শ্রোতা বন্ধুরা, আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি কথায়।

শ্রোতা বন্ধুরা, আমাদের সেই চিরাচরিত সংস্কৃতি, ঐতিহ্য, এই সব কিছু নিয়ে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে সেটাই লোকগান। বিভিন্ন সময়ে বলা যায় বিভিন্ন ধরনের লোকগান, কখনো বা টুসু, কখনো বা ভাদু, কখনো গম্ভীরা, কখনো মনসার গান। যেসব গানে সুর বৈচিত্র্য

মাত্রই প্রধান। লোকবাংলার জল মাটি বাতাস একেবারে স্নিগ্ধতায় ভরপুর, সেই লোকগানের আসর হৃদ মাঝারে নিয়ে রয়েছি আমি আপনাদের বন্ধু আর্চি অঙ্কিতা।

শ্রোতা বন্ধুরা, গান আমরা সবাই ভালোবাসি, আর যদি হয় সেটা লোকগান, যে গানের মাধ্যমে আমরা খুঁজে পাই আমাদের সেই ছোটবেলাটাকে, কখনো বা আমাদের বাঙালিয়ানাটাকে। আসলে যতই আমরা গান শুনি না কেন, লোকগানের আবেদন তো চিরাচরিত। আজও আমাদের মনে হয় মাঝে মধ্যে, কখনো কখনো যখন ছুটি পাই তখন আমরা বেড়াতে চলে যাই সেই কোনো গ্রামের এমন একটা পরিবেশে, যে পরিবেশে আজও আমরা শুনতে পাই পাখির আওয়াজ, যেখানে আমরা শুনতে পাই জলের শব্দ, যেখানে আমরা গ্রীষ্মকালে সেই বিকেলের বাতাসে মাতোয়ারা হই, কিংবা বসন্তের দক্ষিণ হাওয়ায় আমরা বয়ে বেড়াতে থাকি আমাদের সেই চিরাচরিত ঐতিহ্যকে। আমরা আজ আধুনিক যুগে রয়েছি, বর্তমান যুগে, যেখানে এআই এর যুগ বলতে পারি, মুঠোফোনে আমরা সকলে বন্দী, কিন্তু তারপরেও আমাদের মন তো ছুটে চলে যেতে চায় সেই গ্রাম বাংলায়। আমরা হাঁপিয়ে উঠি কাজ করতে করতে, কিন্তু তারপরও আমাদের মন বলে একটু তো থামতে হয়। আর সেই থামার মাঝেই যদি এরকম এরকম কিছু গান থাকে, যে গানগুলো আমাদের মনকে ভালো করে দেয়, আমাদের মানসিকতাকে ভালো করে দেয়, যে গানগুলো আমাদের সব কিছুকে একটু নতুনভাবে আপন করে নেয়, শ্রোতা বন্ধুরা, সেই সব গান নিয়েই আমাদের হৃদ মাঝারে অনুষ্ঠান। আবারও যাচ্ছি গানে, তারপর আবারও ফিরে আসছি কথায়।

101.6 MHz আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন স্টুডিওর খড়িতে। এখন সময় বিকেল 5:43 হয়ে 45 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, খুব বেশি সময় আর যদিও হাতে নেই, তবে খুব কম সময় যে রয়েছে তাও কিন্তু নয়। আমরা রয়েছি রীতি মাঝারের অনুষ্ঠানে, যেখানে আপনারা হয়তো অফিস থেকে ফিরে কিংবা স্কুল কলেজ থেকে ফিরে সেই সন্ধেবেলা হয়তো টিউন করেছেন 101.6 MHz আর ভাবছেন এমন কিছু গান যদি শোনা যেত, যে গানগুলো আমাদের ফিরিয়ে নিয়ে যেত সেই সব স্মৃতিতে, যে স্মৃতিগুলো আমরা ফেলে এসেছি

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন। সুভাষ চক্রবর্তীর কণ্ঠে এই গানখানি আপনারা শুনছেন। শ্রোতা বন্ধুরা, গ্রাম বাংলার জল হাওয়ায় মিশে আছে এই লোকগানের সুর, আর এই লোকগানের সুরের মধ্যেই সম্পদ হয়ে উঠেছিল গ্রাম বাংলার লোকজীবন। প্রতিদিনের মেঠো গন্ধে ভরা সেই সব গান, আর সেই সব গানের মধ্যেই একটা অন্য রকম চিরাচরিত আবেদন। শ্রোতা বন্ধুরা, আমরা সেই সব গান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি এবং কথা বলছি হৃদ মাঝারে অনুষ্ঠানে। আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি কথায়।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতার সঙ্গে হৃদমাঝারে পর্বে এতক্ষণ ছিলেন, এবারে এই পর্ব ইতি টানার সময় এসে গেছে। আর আমার পর যিনি থাকছেন তিনি আর যে দেবাশীষ। তো আপনারা শ্রোতা বন্ধুরা গানে গল্পে আড্ডায় মেতে উঠবেন, কথা বলবেন আজ রাতে অনুষ্ঠানে। আগেও বলেছি আবারও বলছি, বিষয় সম্পর্কের বাঁকে কথা বলুন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে 0381-232-6253 এই নম্বরে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, তবে আপনারা শুনতে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, কারণ এফএম উজ্জয়ন্ত সবসময় আপনাদের সঙ্গে আছে। আর ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন আর সুস্থ থাকুন, এই বলেই আমি বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে কথা হবে।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: নমস্কার প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তী। এতক্ষণ আপনারা ছিলেন অঙ্কিতার সাথে। এবার আমি দেবাশিস আপনাদের সাথে থাকবো রাত 11টা পর্যন্ত। আমাদের প্রথম অনুষ্ঠান জানেন সবাই, তাও বলে দিই, একটু ঘোরাঘুরি করবো আজ আমরা। যাবো কোথায় জানেন? দারুণ একটি জায়গায়, উত্তরাখণ্ড।

হ্যাঁ, যেটা বলছিলাম, আজ আমরা উত্তরাখণ্ড ঘুরতে যাব। হিমালয়ের বুক চিড়ে বয়ে চলা নদী, মেঘে ঢাকা পাহাড়, প্রাচীন তীর্থক্ষেত্র আর নির্জন অরণ্য, দেবভূমি উত্তরাখণ্ডের প্রতিটি জায়গা আমাদের সামনে হাজির করে অপার বিস্ময়। উত্তরাখণ্ড সফরের কথা উঠলে যে শহরের নাম প্রথমেই মনে আসবে আপনাদের, তা নিঃসন্দেহে হরিদ্বার। আর হরিদ্বারের আনাচে কানাচে কী রয়েছে? অনেক জায়গা। প্রথমেই যাবেন হর কি পৌরী, হরিদ্বারের প্রাণকেন্দ্র। সন্ধেবেলার গঙ্গারতির সময় অপূর্ব লাগে। এরপর মনসা দেবী মন্দির, বিল্ল পর্বতের চূড়ায় অবস্থিত শক্তিপীঠ। তারপর চণ্ডীদেবী মন্দির, 1929 সালে কাশ্মীরের রাজা সুচাত সিং নীল এটা নির্মাণ করেন। মায়াদেবী মন্দির, 51 শতীপীঠের অন্যতম, কথিত এখানে দেবীর হৃদয় এবং নাভি পড়েছিল। এরপর যাবেন ভারত মাতা মন্দিরে, 8-তলা বিশিষ্ট এই মন্দিরে ভারতের স্বাধীনতা সংগ্রামী সাধু সন্ত দেবদেবী এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। ভারত মাতা মন্দিরের পর সপ্ত ঋষি আশ্রম, বলা হয় 7 ঋষির ধ্যান যাতে নষ্ট না হয় সেই জন্য গঙ্গা এখানে 7টি ধারায় বিভক্ত হয়েছিল। দক্ষ মহাদেব মন্দির, কঙ্খলের এই মন্দিরটির সঙ্গে জড়িয়ে আছে সতী এবং রাজা দক্ষের পৌরাণিক কাহিনী। রাজাজি জাতীয় উদ্যান, হাতি, চিতাবাঘ, হরিণ, ভালুক সহ 300-এরও বেশি প্রজাতির পাখির দেখা মেলে এখানে। এছাড়াও দেখবেন শান্তিকুঞ্জ, পতঞ্জলি যোগীপীঠ, ভূমানিকেতন মন্দির, বিষ্ণুঘাট, পবনধাম ইত্যাদি। নিকটবর্তী রেলস্টেশন হরিদ্বার এবং বিমানবন্দর হল দেরাদুন। হাওড়া থেকে ট্রেন রয়েছে 13037 কুম্ভ এক্সপ্রেস, 13009 দুন এক্সপ্রেস, 13035 উপাসনা এক্সপ্রেস, কলকাতা থেকে ননস্টপ অথবা একটি স্টপ সাপেক্ষে দেরাদুনের ফ্লাইটও রয়েছে। হরিদ্বারের পর আমরা চলে যাব ঋষিকেশে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে ইচ্ছে করি অনুষ্ঠানে। আমাদের পরবর্তী হরিদ্বারের পর আমরা যাব কোথায় বলেছিলাম? হ্যাঁ, ঋষিকেশে। তবে ঋষিকেশে যাওয়ার আগে আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা জানিয়ে দিই। সম্পর্ক মানে শুধু ভালোবাসা আর হাসি নয়, কখনো সেখানে আসে অভিমান, ভুল বোঝাবুঝি, প্রত্যাশা, দূরত্ব, আবার কখনো ফিরে আসে বিশ্বাস আর নতুন করে কাছে আসার সুযোগ। জীবনের পথে চলতে চলতে সম্পর্ক অনেক বাঁক নেয়, সেই বাঁকে দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনি কি কখনো কোনো সম্পর্ককে নতুন করে বুঝেছেন, নাকি কোনো বাঁকে এসে হারিয়ে ফেলেছেন প্রিয় কাউকে? আজ রাত 9:30 আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ আজ রাতে আড্ডার বিষয় সম্পর্কের বাঁকে। আপনার গল্প, আপনার ভাবনা, আপনার অনুভূতি নিয়ে সরাসরি যোগ দিন আমার সাথে। ফোন করুন 03812326253 ফোন নম্বরে আজ রাত 9:30। আজ রাতে আপনার কথাতেই খুঁজে নেব সম্পর্কের সেই বাঁকগুলো।

শুনলেন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। হ্যাঁ, যেটা বলছিলাম, ইচ্ছে করি অনুষ্ঠানে আমাদের ঘোরার সময় মধ্যে মধ্যে তো একটু আমাদের ব্রেক নিতে হয়, সেই ব্রেক হলো সেই অ্যানাউন্সমেন্ট, বিশেষ ঘোষণা, তারপর গান তো আছেই। যাই হোক, হরিদ্বারের পর আমরা চলে যাব বলেছিলাম কোথায়, ঋষিকেশে। সারা বিশ্বের কাছে ঋষিকেশ একটি বিশেষ নামে পরিচিত, বলুন তো কি? যোগনগরী। ঋষিকেশের আশেপাশে রয়েছে ত্রিবেণী ঘাট, সব থেকে জনপ্রিয় ঘাট, সন্ধেবেলার আরতি দেখার মতো। লক্ষণ ঝুলা, ঋষিকেশ বললেই আমাদের চোখে ভেসে ওঠে এই সেতুর ছবিটি, তারপর রামঝুলা, শিবানন্দ আশ্রম এবং স্বর্গ আশ্রমকে যুক্ত করে। তারপর রয়েছে বিটলস আশ্রম, অর্থাৎ চৌরাশি কুটিয়া, বিখ্যাত ব্যান্ড দ্য বিটলস। এখানে ধ্যান করতে আসার পর এই আশ্রম আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। তারপর যাব আমরা নীলকণ্ঠ মহাদেব মন্দির। ঘন জঙ্গলের পাশে অবস্থিত শিব মন্দিরের সঙ্গে সমুদ্র মন্থনের কাহিনী কিন্তু জড়িয়ে আছে। তারপর নীর ওয়াটারফলস, বনের মধ্য দিয়ে ট্র্যাক করে এখানে যাবেন। তারপর শিবপুরী, রিভার র্যাফটিং, কায়াকিং, ক্যাম্পিং, বাঞ্জি জাম্পিংয়ের মতো অ্যাক্টিভিটির কিন্তু মজা আপনি নেবেন এখানে। এছাড়াও দেখবেন স্বর্গ আশ্রম, পরমার্থ নিকেতন আশ্রম, বৈশিষ্ট্য গুহা, এসব। নিকটবর্তী রেল স্টেশন যোগনগরীর ঋষিকেশ এবং বিমানবন্দর হল দেরাদুন। 13009 দুন এক্সপ্রেসই যোগনগরী যায়। হরিদ্বার অর্থাৎ সেই ঋষিকেশ থেকে 25 কিলোমিটার, হরিদ্বার হয়েও আপনারা আসতে পারেন। ঋষিকেশের পর আমরা যাব দেরাদুনে।

ঋষিকেশের পর আমরা চলে যাব দেরাদুন। হ্যাঁ প্রিয় শ্রোতা, যারা এইমাত্র 101.6 MHz টিউন করলেন FM উজ্জয়ন্ত, এখন তো আপনারা জানেন আজ বৃহস্পতিবার আমরা ইচ্ছেগুড়িতে একটু ঘোরাঘুরি করব, উত্তরাখণ্ড আমরা ঘুরছি। আমরা প্রথমে কিন্তু হরিদ্বার ঘুরে ফেলেছি, তারপর ঋষিকেশও কিন্তু আমাদের ঘোরা শেষ, এবার আমরা দেরাদুনে চলে যাচ্ছি। পাহাড় ঘেরা দুন উপত্যকার এই শহরে চারদিকে রয়েছে শতাব্দী প্রাচীন মন্দির এবং গুহা, অন্যদিকে সবুজ বনভূমি, ঝর্ণা এবং ঐতিহাসিক স্থাপত্য। আনাচে কানাচে দেখব আমরা রবার্টস কেভ, অর্থাৎ দেরাদুনের আনাচে কানাচে গুচ্ছু পানি যে নামে বিখ্যাত, চুনাপাথরের গুহার ভেতর দিয়ে বয়ে চলা ঝর্ণাধারা চোখে পড়ার মতো। তারপর রয়েছে সহস্রধারা, পাহাড়ের গা বেয়ে অসংখ্য জলধারা নেমে এসেছে এখানে। তারপর যাব আমরা ফরেস্টের রিসার্চ ইনস্টিটিউট, শুধু শিক্ষাকেন্দ্র নয়, ঐতিহাসিক ভবনটি গ্রিক রোমান স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। তপকেশ্বর মহাদেব মন্দির, গোয়ার ভেতরে অবস্থিত প্রাচীন শিব মন্দির। তারপর রয়েছে মাইন্ড রোলিং মঠ, এই তিব্বতী মঠটির রঙিন স্থাপত্য দেখতে বহু পর্যটক কিন্তু আসেন। তারপর মালসি ডিয়ার পার্ক বা দেরাদুন চিড়িয়াখানা, হরিণ ছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাণী দেখা যায়। নিকটবর্তী

রেল স্টেশন এবং বিমানবন্দর হল দেরাদুন, কুম্ভ এবং উপাসনা এক্সপ্রেস এই দেরাদুন যায়। হরিদ্বার অথবা ঋষিকেশ থেকেও সড়ক পথে গাড়ি বা বাসেও আপনি আসতে পারেন। এরপর দেরাদুনের পর কিন্তু একটা দারুণ জায়গা, দারুণ জায়গা মানে আপনারা অনেকেই গেছেন, অনেকেই ভাববেন এই জায়গাটা তো অসাধারণ। আমি বলছি কোন জায়গাটা,

101.6 MHz আকাশ বাণী FM উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা আমরা রয়েছি ইচ্ছেগুড়ি অনুষ্ঠানে। আমরা দেরাদুন ঘোরার পর বলেছিলাম যে এমন একটি জায়গায় যাব যে জায়গাটার কথা আপনি মানুষ চোখে ভাবছেন বা দেখতে পাচ্ছেন, মুসৌরি, পাহাড়ের রানী। পাহাড়ের রানী নামে পরিচিত এই হিল স্টেশন সফরপ্রেমীদের বারবার হাতছানি দিয়ে ডাকে। মুসৌরির আশেপাশে আপনারা যা দেখবেন, ম্যাল রোড, ম্যাল রোডের এক পাশে মুসৌরির প্রধান লাইব্রেরি এবং এই অংশটাকে লাইব্রেরি বাজার বলা হয়। এরপর জর্জ এভারেস্ট হাউস, এটি ছিল ব্রিটিশ ভারতের সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের বাসভবন। কোম্পানি গার্ডেন, ফুলের বাগান, কৃত্রিম জলপ্রপাত এবং অ্যামিউজমেন্ট পার্কও রয়েছে। মুসৌরি লেক, সবুজ পাহাড়ের মাঝে কৃত্রিম লেকটিতে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। ক্যাম্পটি ফলস, সুন্দর জলপ্রপাতটির কাছে হেঁটে অথবা রোপওয়েতে আপনি

আসতে পারেন। গান হিল পয়েন্ট মুসৌরির দ্বিতীয় উচ্চতম জায়গা। শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার পথে প্রাচীন শিব মন্দিরটি রয়েছে। ল্যান্ডর ক্লক টাওয়ার, লাল টিব্বা চার দোকান এবং সেন্ট পলস চার্চ দেখুন। এখানে রয়েছে বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের বাড়ি। এছাড়াও দেখবেন ভাট্টা ফলস, ক্লাউড এন্ড দলাই হিল। মুসৌরির নিকটবর্তী রেল স্টেশন এবং বিমানবন্দর হল দেরাদুন। দেরাদুন থেকে গাড়িতে অথবা বাসে মুসৌরি আপনাকে আসতে হবে। মুসৌরির পর আমরা চলে যাব লেন্সডাউনে।

1.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্তী প্রিয় শ্রোতা, আমরা রয়েছি ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। আমরা ঘুরছি উত্তরাখণ্ড। মুসুরির পর আমরা যাব কোথায়? ল্যান্সডাউনে, পাইন বনের নিস্তব্ধতায় মোড়া নির্জন পাহাড়ি শহরটিতে উপনিবেশিক সময়ের কিন্তু ছাপ রয়েছে। আনাচে কানাচে দেখবেন টিপিন টপ, জনপ্রিয় ভিউ পয়েন্ট চৌখাম্বা, ত্রিশূল, নন্দাদেবী সহ বহু শৃঙ্গ দেখা যায়। তারপর ভুল্লাতাল, এই কৃত্রিম লেকটিতে বোটিং করা যায়। গারোয়ার রাইফেলস ওয়ার মেমোরিয়াল, ভারতীয় সেনাবাহিনীর অন্যতম সাহসী রেজিমেন্ট গারোয়াল রাইফেলসের বীর সেনানীদের স্মৃতিতে নির্মিত এটি। সেন্ট মেরিস চার্চ যাবেন, ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন এখানে দেখতে পাবেন। তারপর সেন্ট জর্জ চার্চ, সুউচ্চ পাইন গাছের মাঝে অবস্থিত ল্যান্সডাউনের প্রাচীনতম চার্চগুলির মধ্যে একটি। তারপর রয়েছে তারকেশ্বর মহাদেব মন্দির, দেবদারু এবং পাইন বনের মধ্য দিয়ে মন্দিরে যাওয়ার পথটি অত্যন্ত সুন্দর। তারপর কালাগড় টাইগার রিজার্ভ, জিম কর্বেট টাইগার রিজার্ভের দক্ষিণাংশে অবস্থিত, বাঘ, হাতি, চিতাবাঘ, হরিণ সহ বিভিন্ন সরীসৃপ প্রজাতির দেখা মেলে। ল্যান্সডাউনের নিকটবর্তী রেলস্টেশন কোটদ্বারের উদ্দেশ্যে কলকাতা থেকে সরাসরি কোনো ট্রেন নেই। হরিদ্বার থেকে সড়ক পথে আসাটাই কিন্তু সুবিধাজনক, এবং নিকটবর্তী বিমানবন্দর হল দেরাদুন। ল্যান্সডাউনের পর আমরা যাব পৌরিতে।

101.1 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা রয়েছি ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। উত্তরাখণ্ড আমরা ঘুরছি, আমরা উত্তরাখণ্ডে কিন্তু লেন্সডাউনে গেছিলাম, তারপর আমরা ওখান থেকে চলে যাব পৌড়িতে। উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের একটি মনোরম পাহাড়ি শহর পৌড়ির আনাচে কানাচে রয়েছে কিঙ্কালেশ্বর মহাদেব মন্দির। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন বলে এটা মনে করা হয়। তারপর কাণ্ডলিয়া মন্দির, ওক এবং পাইন বনের মধ্যে মন্দিরটি কিন্তু রয়েছে। এছাড়াও রয়েছে তারাকুণ্ড, পৌড়ি থেকে প্রায় 19 কিলোমিটার দূরে শান্ত পাহাড়ি গ্রাম খিরসুতে দেখতে পাবেন আপেল বাগান, ওক এবং দেবদারুর বন এবং হিমালয়ের প্যানারামিক ভিউ। পৌড়ি থেকে চলে আসবেন আউলিতে। প্রায় 9,000 ফুট উচ্চতায় অবস্থিত আউলি ভারতের অন্যতম জনপ্রিয় স্কি ডেস্টিনেশন। শীতকালে বরফে ঢেকে গেলেও বছরের অন্য সময় কিন্তু সবুজ চাদরে মোড়া থাকে। আউলির আনাচে কানাচে রয়েছে আউলি রোপওয়ে। প্রায় 4 কিলোমিটার দীর্ঘ রোপওয়েটি এশিয়ার অন্যতম দীর্ঘ এবং উচ্চতম কেবল কারগুলোর মধ্যে অন্যতম। আউলি লেক চারপাশে তুষারাবৃত পাহাড়ের মাঝে লেকটি মুগ্ধ করে। গুলশান বুগিয়াল আউলি থেকে প্রায় 3 কিলোমিটার ট্র্যাক করে কিন্তু পৌঁছানো যায়। এই আউলিতে আপনি আসবেন, ট্রেনে আসতে হবে হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে। হরিদ্বার এবং ঋষিকেশ থেকে আউলির দূরত্ব 282 কিলোমিটার। এখানে থেকে গাড়িতে সরাসরি আপনি আউলি যেতে পারেন। বাসে এলে প্রথমে আসতে হবে যোশীমঠ। যোশীমঠ থেকে আউলি দুভাবে যাওয়া যায়, গাড়ি অথবা রোপওয়ে। এছাড়া নিকটবর্তী বিমানবন্দর হলো দেরাদুন। যোশীমঠের কথা বলছি, এই যোশীমঠ নিয়ে আমরা এবারে কথা বলবো এবং যাবো।

যোশীমঠের কথা বলছিলাম, অলকানন্দ এবং ধলিগঙ্গা নদীর সঙ্গমস্থলে অবস্থিত যোশীমঠ উত্তরাখণ্ডের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র। যোশীমঠের আনাচে কানাচে রয়েছে

জ্যোতির মঠ। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত এই মঠ হিন্দু ধর্মের চারটি প্রধান মঠের অন্যতম। এরপর রয়েছে নৃসিংহ মন্দির। শীতকালে বদ্রীনাথ মন্দির বন্ধ থাকলে বদ্রীনাথের বিগ্রহ এখানে এনে পুজো করা হয়। তারপর যাব আমরা বিষ্ণুপ্রয়াগে। অলকানন্দা এবং ধৌলিগঙ্গা নদীর মিলনস্থল। হরিদ্বার থেকে অথবা ঋষিকেশ হয়ে আপনারা গাড়িতে বা বাসে যোশীমঠ আসতে পারেন। যোশীমঠ থেকে আমরা চলে যাব নৈনিতালে। হিমালয়ের কোল ঘেঁষে সবুজ পাহাড়।

তারপর নয়নাদেবী মন্দির, এই শক্তিপীঠে দেবীর বাম নেত্র পড়েছে বলে বিশ্বাস করা হয়। ম্যাল রোড শহরের সবচেয়ে জমজমার জায়গা, স্নো ভিউ পয়েন্ট রয়েছে এখানে, রোপওয়ে বা গাড়িতে করে আপনারা এখানে যাবেন। ইকো কেভ গার্ডেন, 6টি গুহা আছে, লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টে হয়ে উঠেছে রোমাঞ্চকর। নয়না পিক নৈনিতালের সব থেকে উঁচু পয়েন্ট, গভর্নর্স হাউস বা রাজভবন, ব্রিটিশ আমলের গথিক স্থাপত্যে নির্মিত ভবনটি, স্বাধীনতার পর নাম হয় রাজভবন। লাভার পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট, অর্থাৎ জনপ্রিয় টুরিস্ট স্পট এটা, টিফিন টপ লাভার পয়েন্ট থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এছাড়াও দেখবেন হনুমানগড়, কিলবেরি বার্ড সেঞ্চুয়ারি, ভীমতাল, সাততাল এসব। নৈনিতাল থেকে আমরা চলে যাব কোথায়, আলমোড়াতে।

এক শো দশমিক ছয় মেগা হার্জ আকাশবাণী এফএম উজ্জ্বল প্রিয় শ্রোতা, আমরা রয়েছি ইচ্ছে করি অনুষ্ঠানে। আজ আমরা উত্তরাখণ্ড ভ্রমণ করছি। নৈনিতাল ঘোড়া হয়ে গেল, এবার আলমোড়া, এমনই একটি পাহাড়ি শহর যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য আর শতাব্দী প্রাচীন ঐতিহ্য পাশাপাশি পথ চলে। আনাচে কানাচে রয়েছে কাসার দেবী মাতা মন্দির, এছাড়াও দেখবেন লাখোদিয়ার জাগেশ্বর ধাম, দণ্ডেশ্বর মহাদেব মন্দির, স্বামী বিবেকানন্দ ভিউ পয়েন্ট, সূর্য মন্দির, নন্দাদেবী মন্দির, গোবিন্দবল্লভ পন্ত পাবলিক মিউজিয়াম, এছাড়াও রয়েছে আলমোড়া বাজার, গোবিন্দবল্লভ পন্ত পাবলিক মিউজিয়াম, শিমতলা ইকো পার্ক। নৈনিতাল থেকে গাড়িতে আলমোড়া আসতে সময় লাগবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা। এছাড়াও রয়েছে উত্তরাখণ্ড সফরে যদি আপনি যেতে চান মায়াবতী, কোলাহল থেকে একটু দূরে পাইন এবং দেবদারু ওক বনের সবুজে ঘেরা একটি অনন্য ঠিকানা। এখানে আনাচে কানাচে রয়েছে মায়াবতী অদ্বৈত আশ্রম, লোহাঘা ঘাট, মায়াবতী থেকে মুন্সিয়ারি, এখানে এলে চোখে পড়বে পাঁচটি তুষারাবৃত শৃঙ্গ। কথিত আছে পাণ্ডবরা স্বর্গে যাওয়ার আগে এখানে রান্না করেছিলেন, তাই এর নাম পঞ্চচুলি। আনাচে কানাচে রয়েছে মুন্সিয়ারি মার্কেট, খালিয়া টপ, বৃত্তি ফলস, এছাড়াও আরও দেখবেন মহেশ্বরী কুণ্ডু, ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম, আরও অনেক জায়গা রয়েছে, বিনসর রয়েছে, চকৌরি রয়েছে, কৌসানি রয়েছে, কাঠগোদাম। অর্থাৎ উত্তরাখণ্ডে গেলে আপনাকে মোটামুটিভাবে চার থেকে পাঁচ দিন ট্যুর করতেই হবে, আরও বেশিও লাগতে পারে। প্রিয় শ্রোতা, একশো এক দশমিক ছয় মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, এতক্ষণ আমরা ছিলাম ইচ্ছেগুড়ি অনুষ্ঠানে। পরবর্তী ইচ্ছেগুড়ির পর্বে আমরা দেখি কোথায় যাওয়া যায়, আর পুজো চলে আসছে, কম খরচে আমরা দেখে নেব কোথায় কোথায় বা ঘুরে নেব কোথায় কোথায় আমরা যাবো।

101.6 মেগাহার্জ আকাশ মানে এফ এম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ ছিলাম ইচ্ছেগুড়ি অনুষ্ঠানে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর ককবরক সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ শুনতে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আজ সেবা সংকল্প অভিযানের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুতগতির হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণিয়ান। দেশের বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

0: জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ ছাড়াও তেলেঙ্গানা, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় অতিভারী বর্ষণে লাল সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যে সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই পরম কর্তব্য। এই আদর্শকে জীবনের পথপ্রদর্শক করে তুলতে হবে।
1: সেবা ইহি মুখ্য আমারা কাম হোনা চাইয়ে অর হাম সেবা কর কর কে হি সেবা কা সন্দেশ দেঙ্গে শব্দো মে নাহি দেঙ্গে হামারে আপনে আচরণ সে লোগো কো পতা চলে কে রাজনীতি মে সত্তা কিতনি হি কিউ না বড়ি হো যায় লেকিন হামারা মার্গ সেবা কা হি রহেগা কিতনে হি উচ্চে শিখর পর পৌঁছেঙ্গে লেকিন সেবা পরমো ধর্ম ইস ভাব কো লেকে আগে বড়েঙ্গে।
0: সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ইজ অফ ডুইং বিজনেস।
2: সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত এক দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণ, ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয়, বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা। সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতিমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
3: বিদেশি বিনিয়োগ হু করে আপনারা দেখছেন ভারতবর্ষে বাড়ছে, বহু জিসিবি কোম্পানি ভারতবর্ষে আছে, বহু ডিফেন্স কোম্পানি, বহু স্পেস কোম্পানি ভারতবর্ষে ইনভেস্ট করছে। ইজ অফ ডুইং বিজনেস এবং মুদ্রা লোন ভারতবর্ষকে একটা অন্য ডাইমেনশন।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আগামীকাল বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য। বিভিন্ন স্কুল, আইটিআই, পলিটেকনিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুতগতির হওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে একথা বলেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজাসুব্রমণি। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে সেনা যাতে যে কোনো সময় অস্ত্র মেরামত এবং প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকমতো পায় সেদিকে নজর দেওয়া জরুরি।
4: The character of war is changing faster than we are able to adapt. So our industrial system, our acquisition system and our processes have to change much faster so that we are able to keep up with the changing character of war. Our defense industrial ecosystem must therefore learn to adapt and scale at speed. The integration of technology, data and industry is becoming decisive. Learning and adaptation will be the keys to winning future wars. And finally, delivery at scale will determine strategic endurance.
0: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির কথা উল্লেখ করে সিডিএস বলেন, যুদ্ধক্ষেত্রে পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার কাজে এআই দারুণ ভূমিকা রাখতে পারে। রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর রোহিত জৈন বলেছেন, প্রযুক্তি এখন আর ব্যাংকিং ব্যবস্থার অঙ্গ নয়, বরং ঝুঁকি নিয়ন্ত্রণের প্রধান ভিত্তি হয়ে উঠেছে। আজ মুম্বাইতে ত্রয়োদশ এসবিআই ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক কনক্লেভ 2026 তিনি একথা বলেছেন। শ্রী জৈন বলেন, অ্যাকাউন্ট খোলা, ঋণ প্রদান, অর্থ লেনদেন থেকে শুরু করে জালিয়াতি রোখা সব ক্ষেত্রে এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে যে মূল্যবৃদ্ধি ঘটেছিল, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ

তার থেকে বড় স্বস্তি পাবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, অপরিশোধিত সূর্যমুখী তেলের ওপর 10% আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে অপরিশোধিত সয়াবিন ও পানতেলের ওপর এই শুল্ক 10% থেকে কমে 5% হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনুষ্ঠানে আলোচনা হবে। ব্রিক্স নাট্যোৎসব আগামী মাসের 12 থেকে 14 অক্টোবর পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। 3 দিনের এই বিশেষ উৎসবের আয়োজন করছে ন্যাশনাল স্কুল অব ড্রামা এনএসডি। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল জানান, শেয়ার্ড স্টোরিজ শেয়ার্ড ফিউচার্স ভাবনায় আয়োজিত এই উৎসব বিভিন্ন দেশের নাট্য ঐতিহ্য ও মানবিক সম্পর্ককে আরও মজবুত করবে। আদানি গোষ্ঠী পশ্চিমবঙ্গের শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। আজ নিউটাউনে 2000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়া যুদ্ধাভ্যাস 2026 দেখতে আজ রাজস্থান পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, দুই দেশের সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ নিতে দেখার জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল গভীর রাত থেকে আজ ভোরের মধ্যে কলিঙ্গপত্তনমের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। এর ফলে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলেছে। সামুদ্রিক পরজীবীর খবরের উপর ভিত্তি করে টুনা বা অন্য কোনো সাধারণ মাছ খাওয়া বন্ধ না করার পরামর্শ দিয়েছে কোচির কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা সংস্থান। ব্রাজিল উপকূলের আটলান্টিক মহাসাগরের স্কিপজ্যাক টুনা মাছে পরজীবী পাওয়ার একটি রিপোর্টের প্রেক্ষাপটে এই পরামর্শ জারি করা হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার বিষয়টি জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 63তম অধিবেশনে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। এ অঞ্চলে আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার বন্ধে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমসে মিক্সড স্কিট টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন অনন্ত সিং নারুকা এবং পারিনাস ঢালিওয়াল। এশিয়ান গেমসের ইতিহাসে মিক্সড স্কিট টিম বিভাগে এটি ভারতের প্রথম পদক জয়ের রেকর্ড। পুরুষদের ডাবল স্কালস রোয়িং বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সতনাম সিং এবং সলমান খান। নাগরাগাওয়া ইন্টারন্যাশনাল রেগাটা কোর্সে ভারতীয় জুটি 6 মিনিট 13.25 সেকেন্ড সময় নিয়ে এই পদক জয় নিশ্চিত করেন। মিশ্র 4x400 মিটার রিলেতে ভারত রৌপ্য পদক পেয়েছে। পুভাম্মা রাজু, বিশাল থেন্নারাসু, ভিথিয়া রামরাজ এবং মনু টেসকে নিয়ে গঠিত দলটি 3 ঘন্টা 14 মিনিট 46 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জয় করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক জয় করায় তাদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আজ সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। খবর এখনকার মতো এই পর্যন্তই।

0: সেবানো লংমানী নাহার মূ বুবাক উংনানী নংথাই থংরং তাই নাইকল মূব সেব খাইনা ওয়ানসুক মূ টংনানী নংথাই হিনে সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি হাস্তেপা ইন্দ্রশানা রেড্ডি নলো হাস্তে ওয়ানো কিটিংই কবং মাম খরতাই তংসামুং মানথগ্রীনানী সেব স্নামনা সাকা ফান বকশিনকা হাস্তে সাকামনি সেবো কাহাম স্লাইমুং অংমাবাই সাকামিয়ারগনো হাস্তে ফাতার রেফার খাইমা বংরি মারি হলিকা হিনে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা এডিসিনি ভিলেজ কমিটি চংবারিনী ইলেকশন ডিউটি বরিয়া চকমাতিনি পাইখ্যা তাবুক কক্তমা শুক্রবই সেবানো লংমানী নাহার মূ বুবাক উংনানী নংথাই থংরং তাই নাইকল মূ ব সেব খাইনা ওয়ানসুক মূ টংনানী নংথাই হিনে সাকা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদি বাদ নগরনি সিমি বারাণসী জড়া সেবা যাত্রা মাজাক নাইরক বাই ভার্চুয়ালটি ককলাম সালামেও মন্ত্রীবক্রক সেবা পরম ধর্ম ও নাহার মূ সাকা ফানবকশিনকা মন্ত্রীবক্রক সাকা হাফমংনি তাংবুদাংরংনি কাহাম অংখারি লুকুরংনি থানী সগৈরিনাও সেবানী ওয়ানসুক মূ টংনা নাঙ্গ তাই আবুবাই হাকতরনি হামসামুং কিয়ক সানাই নৈ সাই ব্রীচি সিনি বিশিনী বিশিং হামসাজাক ভারত সুনামতে সানাও শিক্লারকন নাংমা বারজায়া চাকনানী ককমুং নারখা মন্ত্রীবক্রক
1: साथियों राजनीति अपनी जगह पे है, चुनाव अपनी जगह पे है, शासन व्यवस्थाएं अपनी जगह पे है, लेकिन हम तो राष्ट्र निर्माण के लिए निकले हुए लोग हैं। हम विकसित भारत के संकल्प को लेकर के निकले हुए लोग हैं। 2047 तक विकसित भारत के निर्माण में हमें युवा शक्ति की बहुत बड़ी भूमिका को एकदम से मजबूती के साथ आगे बढ़ाना है। आज की युवा पीढ़ी विकसित भारत की निर्माता भी है और यही पीढ़ी एक बड़ी लाभार्थी भी होगी।
0: সেবা যাত্রী থাকাই রকলাম সালাইমাও সেরাই সেরাই টংবতং ফাংচারা কাইমাতাই জুদা জুদা হাপনি টংবতং তৈ টংকসং লুকুরগ্ন হজাক মুং খাইমা কগ্ন সাইখনারকা মন্ত্রীবক্রগ্ন হাস্তেফা ইন্দ্রশানা রেড্ডি নলো তিনে হাস্তেনি ওয়ানো কিটিংই কবং মাস নাম খরতাই তংসামুং মানথগ্রনানি সেব স্নামনানী সাকা ফানবকশিনকা তিনি আগরতলানী লিচু বাগানো বামো এন্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বেড়াই নাইমা জরা হাস্তেপা সাকা ওয়া আচারি মূ তাই ওয়া নো কিটিংগী স্নামখরনি বাকে হাকতর গনাঙ্গী বিশং ত্রিপুরা নাংমা বার জায়া চাকি টঙ্গ হাস্তে ওয়া বাই জুদা জুদা মানে স্নামক্রং রক টঙ্গ হাকতর ফাতর ও আপন তুই বলাইমু মানে টঙ্গ হাস্তে নি সাকামনি সেব কাহাম স্লাইমু উমাবাই সাকামিয়া রগ্ন হাস্তে ফাতর রেফার খাইমা বংরিমা হলিকা হিনী সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আগরতলা অরুন্ধতী নগরনি আর্বান পলিক্লিনিক তাই ভার্চুয়ালতে জুদা জুদা শাখা হামথাইনি চেংমুং পান্ডা ককনারগমাও ও কগ্ন শাখা ব মন্ত্রী অক্রা শাখা হাস্তে হাফাং লুকুরগনি থানি শাখা হাম সেবনো তুনি রেথানি কগ্রজাক হাফাংনি শাখাম নগ্রগ তাবুক লুকুরগনি পুইতনি থাই অঙি বাচাখা পান্ডাও মাঝাকা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নাইক্রেনি মেয়র দীপক মজুমদার এমএলএ মিনারানী সরকার বসং শাখা হাম মিশনী ত্রিপুরানী দাগিফাং সাজু ওয়াহিদ এ আকোষং পান্ডাও ভার্চুয়ালটি রাধানগর আয়ুষ্মান আরোগ্য মন্দির দলের শহর স্যাটেলাইট ডিসপেন্সারি আয়ুষ্মান আরোগ্য মন্দির খুবই বেবাগে কাইবা শাক হামথাইন চেঙি রেখা এডিসিনি ভিলেজ কমিটি চংবারিনি ইলেকশন ডিউটি বরিয়া চাকমা তিনি পাইখা বেবাগে কাইবা চিনি ব্লকনি বিশিং কাইব্রিচি ব্রী ব্লক ইলেকশন ডিউটি বোর্ড ইয়াচাক জাখা তাই কাইচার ব্লক বাতাইনি রোগ বাতাইয়াউই কপলাই অংখা খরচা থাইক্লাইও এডিসি ভিলেজ কমিটিনি বোর্ড ইয়াচাক জাগানো ও তালনি নিচি চার সালমারিব বুসকাং অক্টোবর তালনি চুকুতাই চিনি সালমারি খুমুলুংনি পরিষদীয় ভবনের এডিসিনি অধিবেশন আচুগণ এডিসিনি তাঙ্করা তিনি অকক্তমানো রেখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খাই দংবায়ো আকাশবাণী নিকক্তমানী আপডেট মানার বাকি লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপস ফলো খাই দিয়ে হদালামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেলও অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজও এআইআর নিউজ অ্যালার্টস নাই দিয়ে অফিসিয়াল ইউটিউব চ্যানেলও নিউজ অন এআইআরও আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মান্নাকে এক্স হ্যান্ডেলও আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকও এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউবও আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি বুসকাং কক্তিশালী ফং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডব হাকতর তৈ বুই হাকতর লুকুরক বাই কগলাম সালাইন অব মন কি বাত ফিল সারা থামচি চার বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরগ্ন বরং ওয়ানসক মাখা কামা কক্রক মন কি বাত রহনানী কবখা মাই কব ডট ওপেন ফোরাম ও তাই নমো এপ ও লুকুরক বরং ওয়ানসক মা কক্রক রহরি মানবায়ন আপনি কারিব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরাজি বাই বরং কক্র রেকর্ড খাই মানবায়ন ফোন এবার মেসেজ খাই মানানো বুসকাং সাল নিচি বা হরনি দাম চিসা তামুই সতী ব্রীচি বাণী বিশিঙ্গ মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী লোক হামক্রাই

0: Shimi Hakotor Hamkraini Shamung by Gadali, Tongmani Tabu Jora Jaike Bar Jayasagi, Loko Hamkraini Shamungo, Bishinichi Bapung Shoka. Shabateka Hamnai Kolmuni one shook mung by Kendro Hapang Nui Shaibri Chini Chisnini Bishini Bishing Hamsazak Baroto Snamti Shana Nahari Choyawi Shamung Tangitongo Sheba Shankol Botang Butango Chungtini Shaiman Lainu my gob platform ni shape by Nog Nogo pipe ni shape by Kahamtini shape Shogirina was Shamung Tangi Tongo Jonijibon Mission Kanadi Abnutine Kashakoktum
1: Ilangmani Jotuni Nankukma Kurumpui Kahamtini shape Hakotorni Kami Amsaini Bebak Nukungo Shogirina or Kotor Barjayasagi Tongo Jaljibon Mission Jaljibon Mission ni Nahar Mungubak Unka Kami Amsaini Nukung Tugui Nog Nogo pipeline ni shape by Kahamtini shape Shogirina Tini Shebrina Simia Tui Shamungop Nangano Tui Hozak Mung Tui Katina Te Tong Shoknai Tini shape Rumabo Lukurokni Manzak Mungi Shakabo Panbok Shinjagi Tongo Unokoti Hankor Koila Shohorni Jubur Nogoni Binoy Dep or Shep Mani Langmabo Kaham Slimung Mani Kokno Shaikh Narka.
2: No Lermadome Amani Jervarite Bishuddho Paniya Jol Shampuno Binamulya Pachi. Tarage Onek Durteke Kachakor Jol Barite Niaste Hoto Ebong Onekoshubida Shammukhin Hoto Kintu Jolojibon Missioner Madome Binamulle No Lermadome Barite Jol Power Por Ekon Onek Shubida Hoyeche. Tar Jonno Ami Manoniyo Pradhan Montri Ebong Bharat Sarkarke অসংখ্য ধন্যবাদ জানাই
1: কাহাম তিনি শেপ শাক কাহাম নুখুং উনকৌটি হাংকরনি অনুপম ভট্টাচার্যনি কক্তুম কক্তমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: মেলাগনি রাজঘাট অবস্কাং অক্টোবর তালনি স্নি শালমারি নিশিমি শালথাম রুমুই নির্মহল তুইতের সংসা জাগান আপন চেঙ্গি রুমানু হাস্তে ফ ইন্ডোশনারে ডিনালো তুইতের নি পাইথাক নিশাল রুং বাতালে মেও নাহারি বখরক অঙ্গিনাই মানজাগানো মন্ত্রী অপরা প্রফেসর ডক্টর মানিক সাহা মেলাগড় তিনি কক্তমা থমনে রুগনি থুমো কুচুগ্রুং মন্ত্রী কিশোর বর্মন ও কক্তমা নরখা পোস্টাল সার্ভিস নি জুদা জুদা ককশিল সামুং পাইরে না বাগে বুসকাং অক্টোবর তালনি স্নি শালমারি আগরতলা ও আমচাই বেরেম নিয়ে দাগ আদালত সংসার জাগান ককশিল সামুং তাই জঞ্জাল রক্তইনে পোস্টই এবার স্পিড পোস্ট নি সেবাই রহরি মানান সৈজা ককশিল সামুং বুসকাং অক্টোবর তালনি বা শালমারিনি শারিক দাম্বরিনি বিশিং আগরতলা ও পোস্ট মাস্টার জেনারেল নর্থ ইস্ট ওয়ান রিজিয়ন নি হাবানগ সগৈনা নাঙ্গান আবন কারিব পিএমজি আগরতলা @gmail.com ইমেল ও ব ককশিল সামুং রহরি মানান গুমতি হাংকরনি হাফংনি সেবরং তৈ তিনি উদয়পুরী রাজস্বী অডিটোরিয়াম ডিজিটাল শেপ নতই নে ফুরংমং সামুং বুতং সংসা জাখা আবন চেঙ্গি রেখা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বসাখা হাফংনি সামুং শ্রাই শ্রাই খ্লাইনা ও ডিজিটাল শেপ চল খ্লাইনা সাক্ষার মুং নাহার জাখা পান্ডাও মানজাখা হাংকর নাইকল ফং রিঙ্কু লাথের আকর্ষং অ তালেনি চিচার শালমারি নিশিমি থামচি শালমারি জরা শাকলাইজাক শালথামনি ব্যাবাক ভারতনি ব্যাংক ধর্মগণ অংমা জরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড নি ব্যাংকিং শেপ চেংজাক টঙ্গান অ শালথাম ব্যাংক নি ব্যাবাক শেপ রোজাগান সমবায় ব্যাংক নি বখাক্তে তিনি অকক্তমান রোজাখা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন অল ইন্ডিয়া বুড়ি হুকুমু অর্গানাইজেশন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন নি শাকথানম মই তিনি আগরতলা পোস্ট অফিস চমনি ও প্রীতিলতা ওয়াদেদারনি শাকবে দোকলাংমা শালপালাই জাখা মথানি আদং রক বিনি মাং বিলিব খুমতাং কানরি খুলমুং ইয়াফারকা এশিয়ান গেমস ও 40x400 মিটার মিক্স রিলে খাচিংমা বাতেলেমাও রুফাইয়া কুমমানি কপলাই অংখা ভারত আপন কারিব বুড়ি রকনি চি সাই মিটার খাচিক লাইমা বাতালেমাও ব্রোঞ্জ ইয়া কুমমান খাসিমা উষ্ণু বাতাই লাইমাও বুড়ি রকনি দক চি কেজি সান্দাবে দেগো উলনি থাই মানি রুফাইয়া কুমমান খা ভারত রশিবিনা দেবী নাওরেন রুইং নি চলারোগনি ডাবল স্কালস সাতনাম দিং তাই সলমন খান তাই শুটিং নি মিক্স কিট অনন্তজিৎ সিং নারুকা তাই পরিনাস ধালিওয়াল ব্রোঞ্জ ইয়াকুমু মানখা বেবাক মিলিউই ভারত নিয়াকুমু মানমানি বাংমারি এংখা কাইচিসনি বস্তং দাম ডিঞ্চি প্রিয় হাস্তনি বেবা হাংকর ফেরাং কগৈনে ওয়াতেই বাউই মানু হুনে হজাক মুরুখা নবরতি বার নাইখং খনাশালনি সাকানি তংমারি থামচি ব্রি ডিগ্রি সেলসিয়াস তে খামনি নিচি বা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানো কক্তমা পাইনা নিশকাং কক্তমা ববরক হাইন হাই পরিফির সেবানো লংমানি নাহার মুংবা উংনানি নাংথাই রং থং রং তাই নাইকল মুংব শেপ খ্লাইনা ওয়ানসুক মুং টংনানি নাংথাই হিনি সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী হাস্তেফা ইন্ডোশনারে ডিনালো হাস্তেনি ওয়ানো কিটিংগি কবাং মাস নাম খরতে তাংসামুং মান থগরিনানি শেপ স্নামনানি সাকা ফান বক্সিনকা হাস্তেনি সাকামনি শেব কাহাম স্লাইমুং উমাবাই সাকামিয়া রগ্ন হাস্তেফা তর রেফার খ্লাইমা বাংমারি হলিকা হিনি সাকা মন্ত্রী অক্রর প্রফেসর ডাক্তার মানিক সাহা এডিসিনি ভিলেজ কমিটি চংবারিনি ইলেকশন ডিউটি বোর্ড ইয়াচাকমা তিনি পাইখ্যা কক্তমা তিনি বাকি অরণ্য পাইখ্যা উল্লিখ কক্তমা আওয়াইঙ্গানে খনাফং দামসনি সতীব্রী চিব

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট গ্রহণ সম্পন্ন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যে বাঁশ শিল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গড়ে তুলতে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন। এশিয়ান গেমসের পঞ্চম দিনে ভারতের পদক সংখ্যা 17-তে পৌঁছেছে। এবার সংবাদ বিস্তারিত। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। মোট 52টি ব্লকের মধ্যে 44টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হয়। বাকি 8টি ব্লকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। উল্লেখ্য, এডিসি ভিলেজ কমিটির ভোট গ্রহণ করা হবে আগামী 28 সেপ্টেম্বর। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী ও রাজ্য পুলিশের মহানির্দেশক জিএস রাও আজ উত্তর জেলা ঊনকোটি ও ধলাই জেলা সফর করেন। ধর্মনগর জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার শ্রী চক্রবর্তী ভিলেজ কমিটির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, অতিরিক্ত জেলা শাসক এল টার্লং ও জেলার সমস্ত রিটার্নিং অফিসারগণ। এরপর কৈলাসহরে জেলা শাসক কার্যালয়ে এক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার ভিলেজ কমিটি ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা ও মত বিনিময় করেন। তাছাড়া তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে ভোটের প্রস্তুতি তুলে ধরা হয়। উল্লেখ্য, ঊনকোটি জেলার 4টি ব্লক এলাকায় 32টি ভিলেজ কমিটির 254টি আসনের জন্য 92টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। বৈঠকে ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন, রাজ্য পুলিশের মহানির্দেশক ডিআইজি নর্দার্ন রেঞ্জ রতিরঞ্জন দেবনাথ, পুলিশ সুপার ঋষভ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে মহকুমার শাসকগণ ও সমস্ত রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। রাজ্য নির্বাচন কমিশনার ও রাজ্য পুলিশের মহানির্দেশক আজ ধলাই জেলা শাসকের কার্যালয়েও ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। আগামী 9 এবং 12 অক্টোবর খুমুলুঙে পরিষদীয় ভবনে এডিসির অধিবেশন বসবে। এডিসির সচিব আজ এখবর জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যে বাঁশকে কেন্দ্র করে বহুমুখী শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলা লিচুবাগানস্থিত ব্যাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি বলেন, বাঁশ উৎপাদন ও বাঁশ ভিত্তিক শিল্পের জন্য সারা দেশের মধ্যে ত্রিপুরা অগ্রণী ভূমিকায় রয়েছে। রাজ্যের কারিগরদের বাঁশ দিয়ে বিভিন্ন নান্দনিক শিল্পকর্ম তৈরির বিশেষ কৌশল রয়েছে, যা ইতিমধ্যে দেশ বিদেশে উচ্চ প্রশংসিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রভূত উন্নতি হওয়ায় রোগীদের বহিররাজ্যে রেফারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আজ আগরতলার অরুন্ধতীনগরে আরবান পলি ক্লিনিক ও ভার্চুয়ালভাবে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি হাসপাতালগুলো এখন সাধারণ মানুষের আস্থার একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সহানুভূতিশীল ব্যবহার করার জন্য মুখ্যমন্ত্রী চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মিনা রানী সরকার, জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার অধিকর্তা সাজু ওয়াহিদ। অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে রাধানগর আয়ুষ্মান আরোগ্য মন্দির, ধলেশ্বর স্যাটেলাইট ডিসপেন্সারি আয়ুষ্মান আরোগ্য মন্দির সহ মোট 5টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে ঘরে নলের মাধ্যমে নিরাপদ পানীয় জল পৌঁছানোর প্রকল্প জল জীবন মিশনে সত্যিই সার্থকভাবে জলের অপর নাম জীবন সেই কথাটাই অনুভব করাচ্ছি। আজকের পর্বে শোনা যাক এই প্রতিবেদন।
1: জল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর সেই জল পৌঁছে দিতে দেশের গ্রামাঞ্চলের প্রতিটি পরিবারের ঘরে চলছে জল জীবন মিশন। এই উদ্যোগের লক্ষ্য গ্রামীণ পরিবারগুলির ঘরে ঘরে নলের মাধ্যমে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দেওয়া। শুধু জল সরবরাহ নয়, জল ব্যবহারের সচেতনতা, জল

0: সংরক্ষণ এবং স্থানীয়ভাবে জল ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেই প্রক্রিয়ায় বলিষ্ঠভাবে সামিল এবং উপকৃত 29 জেলার সুবিধা প্রাপকরাও। এই সুবিধার আওতায় এসে কৈলাসহরের যুবরাজনগরের বাসিন্দা বিনয়দেব জানালেন নিজের জীবন মানে ইতিবাচক পরিবর্তনের কথা।
1: নলের মাধ্যমে আমার নিজের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছি। তার আগে অনেক দূর থেকে কাঁচা কুয়োর জল বাড়িতে নিয়ে আসতে হতো এবং অনেক অসুবিধার সম্মুখীন হতো, কিন্তু জলজীবন মিশনের মাধ্যমে বিনামূল্যে নলের মাধ্যমে বাড়িতে জল পাওয়ার পর এখন অনেক সুবিধা হয়েছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: পরিষ্কার পানীয় জল মানে সুস্থ পরিবার, নিরাপদ জীবন এবং সুন্দর ভবিষ্যৎ। জল জীবন মিশন, ঘরে ঘরে জল, সুস্থ জীবনের অঙ্গীকার। 29 জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
2: এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ ও ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস দেখুন। অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নব এপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামীকাল রাত 11:45 পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং রাজনীতি ও শাসন ব্যবস্থাতেও সেবার মনোভাবই চালিকা শক্তি হওয়া প্রয়োজন। ভাতনগর থেকে বারাণসী সেবা যাত্রায় অংশগ্রহণকারী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে তিনি সেবা পরম ধর্ম এর আদর্শকে গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পগুলির সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেবার মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই আদর্শই দেশের অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার কাজে যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
3: রাজনীতি আপনি জগা পে হুনাব আপনি জগা পে হাসন ব্যবস্থা আপনি জগা পে হেকিন হম তো রাষ্ট্র নির্মাণ কে লিয়ে নিকলে হুয়ে লোক হম বিকশিত ভারত কে সংকল্প কো লেকর কে নিকলে হুয়ে লোক হ্যাঁ 2047 তক বিকশিত ভারত কে নির্মাণ মে হমে যুবা শক্তি কি বহুত বড়ি ভূমিকা কো একদম সে মজবুতি কে সাথ আগে বড়ানা হ্যাঁ। আজ কি যুবা পিঢ়ি বিকশিত ভারত কি নির্মাতা ভি হ্যাঁ আর এই পিঢ়ি এক বড়ি লাভার্থী ভি হোগি।
2: মতবিনিময়ে সেবা যাত্রীরা পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। আগামী 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাবিত 3 দিনের সর্বভারতীয় ব্যাংক ধর্মঘট চলাকালীন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক ও সচল থাকবে। এই 3 দিন ব্যাংকের যাবতীয় পরিষেবা চালু থাকবে। সমবায় ব্যাংকের পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে। ডাক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির জন্য আগামী 7ই অক্টোবর আগরতলায় আঞ্চলিক স্তরের ডাক আদালত অনুষ্ঠিত হবে। ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও সমস্যা লিখিতভাবে সাধারণ ডাক অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো যাবে। লিখিত অভিযোগ আগামী 5ই অক্টোবর বিকেল 4টার মধ্যে আগরতলায় পোস্টমাস্টার জেনারেল নর্থ ইস্ট 1 রিজিওনের অফিসে পৌঁছতে হবে। তাছাড়া pmgagartala@gmail.com ইমেলেও অভিযোগ পাঠানো যাবে। গোমতী জেলার সরকারি কর্মচারীদের নিয়ে আজ উদয়পুরে রাজর্ষি অডিটোরিয়ামে ডিজিটাল পরিষেবা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কুর নাথের প্রমুখ। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের উদ্যোগে আজ আগরতলার পোস্ট অফিস জমুনিতে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবস পালন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। মেলাঘুরে রাজঘাটে আগামী 7ই অক্টোবর থেকে 3 দিন ব্যাপী নির্মহল জল উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। জল উৎসবের শেষ দিনে নৌকা বাইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, উচ্চশিক্ষামন্ত্রী।

কিশোর বর্মণ আজ মেলাঘরে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান। এবার খেলার খবর। এশিয়ান গেমসে 4x400 মিটার মিক্সড রিলে দৌড়ে রুপো জিতল ভারতীয় দল। এছাড়া মেয়েদের 10,000 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন সীমা। উশু প্রতিযোগিতায় মহিলাদের 60 কেজি শান্তা বিভাগে দ্বিতীয় হয়ে রুপো পেয়েছেন ভারতের রশিবিনা দেবী নাউরেন। রশিবিনা পরপর 3টি এশিয়ান গেমসে পদক জিতলেন। রোয়িংয়ের পুরুষদের ডাবল স্কালসে সতনাম সিং ও সলমান খানের, শুটিংয়ের মিক্সড স্কেটে অনন্তজিৎ সিং নারুকা ও পারিনাজ ধালিওয়াল ব্রোঞ্জ জিতেছেন। মিক্সড স্কেটে এটি এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়ালো 17। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট গ্রহণ সম্পন্ন। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু রাজ্যে বাস, শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গড়ে তুলতে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন। এশিয়ান গেমসের পঞ্চম দিনে ভারতের পদক সংখ্যা 17 পৌঁছেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

নমস্কার প্রিয় শ্রোতা, আকাশবাণী আগরতলা এফএম উজ্জ্বন্ত 101.6 মেগাহার্জে আপনাদের সঙ্গে আমি দেবাশিস। খেলার মাঠ একটা দিনও কখনো একই রকম থাকে না। আজ যে খেলোয়াড় নায়ক, কাল হয়তো অন্য কেউ। আজ যে দল জিতল, কাল তাকে আবার নতুন লড়াইয়ে নামতে হবে। আজকের খেলতে খেলতে তাই আমরা একসঙ্গে ঘুরে আসব ভারতের মাঠ থেকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে।

আর এই মুহূর্তে ভারতের ক্রীড়া জগতের সব থেকে বড় মঞ্চগুলোর একটি হলো আইচি নাগোয়া এশিয়ান গেমস 2026। ইতিমধ্যেই ভারতের ঝুলিতে চলে এসেছে 17টি পদক, একটি সোনা, 60টি রুপো এবং 9টি ব্রোঞ্জ। তবে গল্পটা শুধু পদকের নয়, গল্পটা মীরাবাই চানুর প্রত্যাবর্তনের, রশিবিনা দেবীর লড়াইয়ের, ভারতীয় শুটারদের ধারাবাহিক সাফল্যের, পুরুষ হকির দাপটের, আরেক নতুন প্রজন্মের, অনিমেষ কুজুর এবং আনহাত সিংয়ের মতো খেলোয়াড়দের উঠে আসার। তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি এশিয়ান গেমসে।

সর্বশেষ হিসেব অনুযায়ী ভারতের মোট পদক 17টি। ভারতের একমাত্র সোনাটি এসেছে মহিলাদের ক্রিকেট থেকে। ফাইনালে শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে ভারত টানা দ্বিতীয়বার এশিয়ান গেমস ওমেন্স ক্রিকেট গোল্ড জিতেছে। এই ম্যাচে স্মৃতি মান্থানার ব্যাট থেকে এসেছে 79 রান, আর সেই মান্থানাই আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রান পূর্ণ করা প্রথম মহিলার ক্রিকেটার হয়েছেন। ভাবুন তো, একটি ফাইনাল ম্যাচ সামনে শোনা, আর সেই ম্যাচেই ব্যক্তিগত ইতিহাসও তৈরি করছেন একজন ক্রিকেটার। এটাই তো খেলার সৌন্দর্য। কিন্তু ভারতের পদকযাত্রা শুধু ক্রিকেটে থেমে নেই,

কিন্তু ভারতের পদক যাত্রা শুধু ক্রিকেটে থেমে নেই, শুটিং থেকে এসেছে একাধিক পদক, আর আজও শুটিংয়ে ভারতের পদক এসেছে মিক্সড টিম স্কিটে। অনন্ত জিৎ সিং নাকুরা এবং পরিণাজ দলিওয়াল জিতেছেন ব্রোঞ্জ আর একটি রোয়িংয়ে। সতনাম সিং এবং সলমন খান পুরুষদের ডাবল স্কালে ব্রোঞ্জ জিতেছেন। তারপর এলেন নওরেম রশনি রশিবীনা দেবী। উইসুর ওমেন্স 60 কেজি সান্ডাতে রূপো পেলেন এশিয়ান গেমসে, এটি তার তৃতীয় পদক এবং টানা দ্বিতীয় রূপো। একজন খেলোয়াড়ের জন্য এশিয়ান গেমসের 3টি আসরে পরপর পদক পাওয়া কতটা কঠিন সেটা আমরা অনেক সময় ফলাফল দেখে বুঝতে পারি না, আর সেই লড়াইয়ের পেছনে থাকে বছরের পর বছর অনুশীলন, পরিশ্রম, হার জিত আর চোট এবং তারপর আবার ফিরে আসা।

খেলার মাঠে কামব্যাক কথাটা আমরা খুব সহজেই বলে ফেলি, কিন্তু কামব্যাকের পেছনে যে কতটা লড়াই থাকে তার একটি বড় উদাহরণ মীরাবাই চানু। মহিলাদের 49 কেজি ওয়েটলিফটিংয়ে রূপো জিতেছেন তিনি। এই পদক ভারতের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমসে ওয়েটলিফটিংয়ে ভারতের দীর্ঘ 28 বছরের পদক খরা শেষ হয়েছে তার হাত ধরেই।

একজন অ্যাথলেটের কেরিয়ারে চোট আসতে পারে, খারাপ সময় আসতে পারে, ফর্ম চলে যেতে পারে, কিন্তু চ্যাম্পিয়নের পরিচয় অনেক সময় শুধু জয়ে নয়, ফিরে আসার ক্ষমতায়। মীরাবাইয়ের এই রূপও তাই শুধু মেডেল টালির একটি সংখ্যা নয়, এটি পার্সিভিয়ারেন্সের একটি গল্প, ফিরে আসার একটি গল্প, কামব্যাকের একটি গল্প, 28 বছরের পদক খরা শেষ করার একটি গল্প।

এবার হকি। আজ কোরিয়ার বিরুদ্ধে ভারতীয় পুরুষ হকি দলের দুর্দান্ত জয়। স্কোরলাইন শুনলে হয়তো বিশ্বাসই করতে ইচ্ছে করবে না। ইন্ডিয়া 8, কোরিয়া 2। এটি এশিয়ান গেমসে ভারতের টানা তৃতীয় জয়। হকিতে ভারতের শক্তির জায়গা কি? গতি, পাসিং, পেনাল্টি কর্নার এবং সবথেকে বড় কথা, সুযোগ তৈরি করার ক্ষমতা। তবে টুর্নামেন্ট এখনও চলছে, তাই প্রতিটি ম্যাচের ফলাফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবার একটু অন্যদিকে চলে যাই। ব্যাডমিন্টন, স্কোয়াশ, টেবিল টেনিসের মতো খেলাগুলোতে ভারতের নতুন প্রজন্ম নিজেদের পরিচয় তৈরি করছে। অনহত সিং স্কোয়াশ ওমেন্স সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন, আর ভারতের মেন্স ব্যাডমিন্টন টিম ইতিমধ্যেই ব্রোঞ্জ জিতেছে। খেলার একটা মজার বিষয় হলো, আমরা সাধারণত মেডেল উইনারদের নাম মনে রাখি, কিন্তু একটি দেশের স্পোর্টিং ফিউচার তৈরি হয় মেডেলের পাশাপাশি এমন সব ইয়ং অ্যাথলেটদের নিয়ে যারা বড় মঞ্চে নিজেদের পরীক্ষা করছে।

জিতেছে। খেলার একটা মজার বিষয় হলো আমরা সাধারণত মেডেল উইনারদের নাম মনে রাখি, কিন্তু একটি দেশের স্পোর্টিং ফিউচার তৈরি হয় মেডেলের পাশাপাশি এমন সব ইয়ং অ্যাথলেটদের নিয়ে যারা বড় মঞ্চে নিজেদের পরীক্ষা করছে।

এবার একটু অন্যদিকে, ব্যাডমিন্টন, স্কোয়াশ, টেবিল টেনিসের মতো খেলাগুলোতে ভারতের নতুন প্রজন্ম নিজেদের পরিচয় কিন্তু তৈরি করছে। অনহাত সিং স্কোয়াশ ওমেনের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন, যেটা আমি আগেই বলেছি। এবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ভারতের নজরে রয়েছেন অনিমেষ কুজুর। পুরুষদের 100 মিটারে তিনি সেমিফাইনালের জায়গা করে নিয়েছেন। 100 মিটার এমন একটি ইভেন্ট যেখানে 1 সেকেন্ডের ছোট্ট অংশ ফলাফল বদলে দিতে পারে। স্টার্ট, অ্যাক্সিলারেশন, টপ স্পিড এবং ফিনিশ, 4টি জায়গাতেই কিন্তু পারফেকশন প্রয়োজন। ভারতের অ্যাথলেটিক্সের জন্য নয় এশিয়ান গেমস, তাই শুধু মেডেলের লড়াই নয়, নতুন প্রজন্মকে দেখারও একটি বড় সুযোগ।

এবার ক্রিকেট, মহিলাদের সোনার পর এবার শুরু হয়েছে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনাল স্টেজে প্রবেশ করেছে ভারতীয় দলের নেতৃত্বে শ্রেয়স আইয়ার। আর এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটের সামনে একটা বড় প্রশ্ন থাকবে, জাতীয় দলের নিয়মিত তারকা এবং এমার্জিং ট্যালেন্টদের সমন্বয় কতটা কার্যকর হয়। টি টোয়েন্টি ক্রিকেট এমন একটি টুর্নামেন্ট যেখানে একটা ওভার, একটা পার্টনারশিপ, একটা ক্যাচ ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। তাই এশিয়ান গেমসের ক্রিকেটে থাকবে, বিশেষ করে পুরুষ ক্রিকেটের দিকেও আমাদের কিন্তু নজর থাকবে।

এবার এশিয়ান গেমস থেকে একটু চোখ ফেরাব। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সামনে রয়েছে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, কিন্তু নিউজিল্যান্ডের জন্য কিন্তু একটি বড় ধাক্কা এসেছে। রাচিন রবীন্দ্রা চোটের কারণে ভারতের বিরুদ্ধে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকে কিন্তু ছিটকে গেছেন। তার ডান কাঁধে ইঞ্জুরি হয়েছে এবং তিনি রিহ্যাবিলিটেশনের সময় প্রায় 6 সপ্তাহ পর্যন্ত তার প্রয়োজন হতে পারে। আর নিউজিল্যান্ড দলে ফিরেছেন অ্যাডাম মিলনে এবং মিচেল ব্রেসওয়েলের স্কোয়াডে কিন্তু জায়গা পেয়েছেন, অর্থাৎ অ্যাডাম মিলনে এবং মিচেল ব্রেসওয়েল টি টোয়েন্টি নিউজিল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়ে গেছেন। অর্থাৎ ভারতের সামনে এখন নিউজিল্যান্ডের ক্রিকেট যে সিরিজ রয়েছে তাতে কিন্তু কিছু নতুন মুখও দেখা যেতে পারে। আর ক্রিকেটে তো একটা কথাই আছে, একজনের অনুপস্থিতি অন্যজনের সুযোগ। এবার সেই সুযোগ কে নেন সেটাই দেখার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের খবরও কিন্তু এসেছে। ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। 11 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে 253টি উইকেট নিয়েছেন। ফাস্ট বোলিং মানেই শুধু গতি নয়, শরীরের উপর ভয়ঙ্কর চাপ, বারবার ইঞ্জুরি, রিহ্যাবিলিটেশন, সব কিছুর সঙ্গে কিন্তু লড়াই করতে হয়। উডের ক্যারিয়ারের সেই কঠিন বাস্তবতারও একটা উদাহরণ।

লিগ 2026-27 নতুন লিগ ফেজ। বিশ্বকাপের পর জাতীয় দলের ফুটবলের নতুন চ্যাপ্টার। একদিকে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও আন্তর্জাতিক ফুটবলে সক্রিয়, অন্যদিকে ফ্রান্সের নতুন কোচ হিসেবে জেনেদিন জিদানের যুগ কিন্তু শুরু হচ্ছে। ফ্রান্সের ক্ষেত্রে আরেকটি খবর, ইব্রাহিমিয়া কোটে চোটের কারণে স্কোয়াড থেকে সরে গেছেন এবং তার জায়গায় লেনি ইয়োরো ডাক পেয়েছেন। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়েও ফিটনেসের একটা সমস্যা ছিল, যদিও তিনি স্কোয়াডের সঙ্গে আছেন। আর পর্তুগালের সামনে কিন্তু ওয়েলস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়স 41 হলেও তিনি এখনও পর্তুগালের হয়ে কিন্তু মাঠে নামছেন। এটাই ফুটবলের একটা অসাধারণ দিক, বয়স বাড়ে কিন্তু মাঠে নামার ইচ্ছেটা সবসময় বয়সের সঙ্গে কমে না। তবে এই সেগমেন্টের সবথেকে জমকালো এবং মজার বলবো না সিরিয়াস খবর যেটা, সেটা হলো ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচ জেনেদিন জিদান এবং গোলকিপার কোচ বার্থেজ, অর্থাৎ সেই বিখ্যাত বার্থেজ জিদান জুটি আবারও ফ্রান্সের নতুন দলে, অর্থাৎ জাতীয় দলে দিদিয়ের দেশের জায়গায় জিদান এবং বার্থেজের যুগলবন্দি আমরা দেখতে পাবো।

রিয়েল মাদ্রিদ সমর্থকদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ফেডরিকো ভেলভার্দে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে কিন্তু অ্যাঙ্কেল ইঞ্জুরি পেয়েছেন। রিয়েল মাদ্রিদ জানিয়েছে তার গ্রেড থ্রি স্প্রেইন হয়েছে এবং রিপোর্ট অনুযায়ী তিনি কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। ফুটবলের বিজি ক্যালেন্ডার ইঞ্জুরি কিন্তু একটি বড় আলোচনার বিষয়। ক্লাব ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল, ট্রাভেল, ট্রেনিং সব মিলিয়ে প্লেয়ারদের ওয়ার্কলোড কতটা সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের খেলতে খেলতে তো আমরা দেখলাম স্পোর্ট বা খেলা আসলে শুধু স্কোরবোর্ড নয়, একটি মেডেলের পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, একটি কামব্যাকের পেছনে থাকে অসংখ্য কঠিন দিন, একটি রেকর্ডের পেছনে থাকে ডিসিপ্লিন, আর একটি ডিফিট বা পরাজয়ের পেছনেও থাকে পরের ম্যাচে ফিরে আসার সম্ভাবনা। ক্রিকেটে একটি কথা আছে, তিনটে ডি যার মধ্যে থাকবে সে কিন্তু কখনই হারবে না। তিনটে ডি কি? একটি ডি দিয়ে ডিসিপ্লিন, একটি ডি দিয়ে ডেডিকেশন, আরেকটি ডি দিয়ে ডিটারমিনেশন। অর্থাৎ তিনটে ডি এর সমন্বয়ে কিন্তু একজন পারফেক্ট স্পোর্টস পার্সন, জীবনের যে কোনো ক্ষেত্রে, শুধু খেলার ব্যাপার নয়, তিনটে ডি যেখানে থাকবে সেখানে কিন্তু সফলতা অনিবার্য। আজ ভারত এশিয়ান গেমসে 17টি মেডেল পেয়ে গেছে, কিন্তু গেমস এখনও শেষ হয়নি, তাই মেডেলটালি বদলাবে, নতুন নাম উঠে আসবে, নতুন গল্প তৈরি হবে। মীরাভাই চানু, রশিবিনা দেবী, অনহত সিং, অনিমেষ খুজুর, আজকের খবরের নাম হয়তো আগামী দিনের স্পোর্টস হিস্ট্রির একটা অংশ হয়ে উঠবে। আর এই কারণেই খেলা এত সুন্দর, জেতা যেমন গুরুত্বপূর্ণ, লড়াইটাও তেমন গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, খেলা শুধু মাঠে হয় না, খেলা তৈরি হয় মানুষের স্বপ্নে। এবং যখন ভারতীয় ক্রীড়াবিদরা পদক নেওয়ার জন্য ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়ান, যখন ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়, জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তখন কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা রোম শিহরিত হয়ে ওঠে। যাই হোক প্রিয় শ্রোতা, এতক্ষণ আমি দেবাশিস আপনাদের সাথে ছিলাম খেলতে খেলতে অনুষ্ঠানে। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জ্বন্ত থেকে প্রচারিত এই অনুষ্ঠানে আমরা শুনলাম জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে তুলে আনা কিছু খবর।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, খেলতে খেলতে অনুষ্ঠানের পর এবার আমরা চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা শোনার জন্য।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে। এখন সময় সংবাদ শিরোনামের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং রাজনীতি ও শাসন ব্যবস্থাতেও সেবার মনোভাবই চালিকা শক্তি হওয়া প্রয়োজন। ভাবনগর থেকে বারাণসী সেবাযাত্রায় অংশগ্রহণকারী সেবাযাত্রীদের সঙ্গে ভার্চুয়াল মত বিনিময়ে তিনি সেবা পরম ধর্মের আদর্শকে গুরুত্ব দেন। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। মোট 52টি ব্লকের মধ্যে 44টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হয়। বাকি 8টি ব্লকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এখানে উল্লেখ করা যায়, এডিসি ভিলেজ কমিটির ভোট গ্রহণ করা হবে আগামী 28শে সেপ্টেম্বর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যে বাঁশকে কেন্দ্র করে বহুমুখী শিল্প এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার লিচু বাগানস্থিত বাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি বলেন, বাঁশ উৎপাদন এবং বাঁশভিত্তিক শিল্পের জন্য সারা দেশের মধ্যে ত্রিপুরা অগ্রণী ভূমিকায় রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে

স্বাস্থ্য পরিষেবা প্রভূতি উন্নতি হওয়ায় বহিরাজ্যে রোগীদের রেফারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আজ আগরতলার অরুন্ধতীনগরে আরবান পলিক্লিনিক ও ভার্চুয়ালভাবে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। আগামী 9 এবং 12 অক্টোবর খুমলুঙে পরিষদীয় ভবনে এডিসির অধিবেশন বসবে। এডিসি সচিব আজ এখবর জানিয়েছেন, ডাক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির জন্য আগামী 7 অক্টোবর আগরতলার আঞ্চলিক স্তরে ডাক আদালত অনুষ্ঠিত হবে। ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ এবং সমস্যা লিখিতভাবে সাধারণ ডাক অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো যাবে। মেলাঘরের রাজঘাটে আগামী 7 অক্টোবর থেকে 3 দিনব্যাপী নির্মহল জল উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। জল উৎসবের শেষ দিনে নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ মেলাঘরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। শুনলেন সংবাদ শিরোনাম। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্ত 101.6 MHz। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান রঙ্গোলি। গজল এবং কাওয়ালির সুরে সাজানো এই অনুষ্ঠানে আমি দেবাশিস আপনাদের সাথে থাকব। আজকের এই রাতটাকে চলুন একটু অন্যরকম করে তুলি। কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ করলেই মনে হয় কোনো পুরনো মেহফিলের দরজা খুলে গেল। আজকের প্রথম শব্দটা এহসাস। এহসাস মানে অনুভব, কাউকে চোখের সামনে না দেখেও তাকে অনুভব করা, কথা না হয়েও মনে হওয়া অনেক কথা হয়ে গেল, কোনো একটা গান শুনে হঠাৎ কারো কথা মনে পড়ে যাওয়া, কোনো পুরনো চিঠি, কোনো ছবি, কোনো গন্ধ, আর তার সঙ্গে ফিরে আসা একটা পুরনো সময়। এই যে অনুভূতি, এই যে বুকের মধ্যে নিঃশব্দ একটা টান, এটাই তো এহসাস। আর ভালোবাসার ক্ষেত্রে এই এহসাসের কোনো মাপ হয় না। কতটা ভালোবাসি, কখনো কখনো এই প্রশ্নের উত্তর নিজের কাছেও থাকে না। শুধু মনে হয় মানুষটাকে ছাড়া একটা জায়গা যেন খালি হয়ে গেছে। সেই অনুভূতিটাই আজকের প্রথম গানে পারভিন সুলতানা আমাদের শোনাচ্ছেন।

0: গানটা শুনতে শুনতে হয়তো আপনারও কোনো একটা মুখ মনে পড়ে যাবে। কিছু অনুভূতি আছে যেগুলোকে যতই লুকিয়ে রাখি কোনো না কোনোভাবে তারা প্রকাশ পেয়ে যায়। উর্দুতে একটা খুব সুন্দর শব্দ আছে, তাসির। তাসির মানে প্রভাব। কোনো মানুষ, কোনো কথা, কোনো স্মৃতি আমাদের মনে যে ছাপ রেখে যায় সেটাই তার তাসির। কিছু মানুষের সঙ্গে হয়তো আমাদের খুব বেশি সময় কাটেনি, খুব বেশি কথাও হয়নি, অথচ তাদের একটা কথা, একটা হাসি কিংবা একটা আচরণ মনে থেকে গেছে বছরের পর বছর। আবার এমন মানুষও আছে যাদের সঙ্গে প্রতিদিন দেখা হয়, কথা হয়, অথচ মনের মধ্যে কোনো দাগ পড়ে না, তাই সম্পর্কের গভীরতার সময় দিয়ে মাপা যায় না। কেউ 10 বছর পাশে থেকেও অচেনা থেকে যায়, আবার কেউ হয়তো 10টা কথাতেই খুব আপন হয়ে যায়। আর কখনো কখনো একটা মানুষকে ভালোবাসার থেকেও কঠিন হয়ে দাঁড়ায় তাকে বুঝতে পারা, কারণ ভালোবাসায় আমরা নিজের মনের কথা শুনি, কিন্তু বোঝার জন্য আমাদের অন্য মানুষের নীরবতাও শুনতে হয়। একটা সময় ছিল যখন চিঠির অপেক্ষা থাকত, ডাকপিয়নের সাইকেলের শব্দ শুনলেই মনে হতো হয়তো আমার চিঠি এসেছে। তারপর এলো ফোন, তারপর মোবাইল। আজ একটা মেসেজ পাঠিয়ে সঙ্গে সঙ্গে উত্তর না এলে আমাদের অস্থিরতা শুরু হয়। কিন্তু প্রযুক্তি যত দ্রুত হয়েছে মনের দূরত্ব কি ততটাই কমেছে? হয়তো না। কিছু অপেক্ষা আজও আগের মতোই আছে, শুধু অপেক্ষা করার ধরনটা বদলে গেছে। আর সে অপেক্ষার মধ্যে যে মানুষটার কথা বারবার ফিরে আসে তার জন্য একটা শব্দও আছে, ইন্তেজার, অপেক্ষা। কখনো সে আসবে বলে অপেক্ষা, কখনো একটা ফোন করবে বলে অপেক্ষা, কখনো শুধু একটা কথা বলবে বলে অপেক্ষা। এই অপেক্ষার আবহ নিয়েই এবার আসছেন এমন একজন শিল্পী যার কণ্ঠে গজল শুনলে মনে হয় কথাগুলো যেন খুব কাছ থেকে বলা হচ্ছে, তালাত আজিজ।
1: Best gift. Sarigama Karwa.

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা রয়েছি রঙ্গোলিতে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, সম্পর্ক। সম্পর্ক মানেই শুধু ভালোবাসা আর হাসি নয়, কখনো সেখানে আসে অভিমান, ভুল বোঝাবুঝি, প্রত্যাশা, দূরত্ব, আবার কখনো ফিরে আসে বিশ্বাস আর নতুন করে কাছে আসার সুযোগ। জীবনের পথে চলতে চলতে সম্পর্ক অনেক বাঁক নেয়, সেই বাঁকে দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনি কি কখনো কোনো সম্পর্ককে নতুন করে বুঝেছেন, নাকি কোনো বাঁকে এসে হারিয়ে ফেলেছেন প্রিয় কাউকে? আজ রাত

সাড়ে নটা আকাশবাণী আগরতলা এফএম পর্যন্ত 101.6 মেগাহার্জে। আজ রাতে অনুষ্ঠানে বিষয় সম্পর্কের বাঁকে, আপনার গল্প, আপনার ভাবনা, আপনার অনুভূতি নিয়ে সরাসরি যোগ দিন আমার সাথে। ফোন করুন 03812326253 নম্বরে আজ রাত 9:30। আজ রাতে অনুষ্ঠানে আপনার কথাতেই খুঁজে নেব সম্পর্কের সেই বাঁকগুলো। আমরা রয়েছি প্রিয় শ্রোতা 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম পর্যন্ত থেকে রঙ্গলি অনুষ্ঠানে। কিছু সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত মায়া থাকে, কথা হয় না তবুও মনে হয় অনেক কথা জমে আছে, দেখা হয় না তবুও মনে হয় মানুষটা কোথাও খুব কাছেই আছে। উর্দুতে একটা শব্দ আছে, কোশিশ। কোশিশ মানে টান, এমন এক আকর্ষণ যার কোনো যুক্তি হয় না। কেন একজন মানুষকে বারবার মনে পড়ে, কেন তার কণ্ঠ শুনলে মনটা একটু অন্যরকম হয়ে যায়, কেন তার উপস্থিতি চারপাশের অনেক মানুষের ভিড়েও আলগা করে চোখে পড়ে, সব কিছুর উত্তর হয়তো আমাদের জানা থাকে না। কিছু মানুষকে যুক্তি দিয়ে বোঝা যায় না, তাদের শুধু অনুভব করা যায়। আর এই কশিশ কখনো কখনো একটা সম্পর্ককে খুব গভীর করে দেয়, কখনো আবার একটা গানকে। একটা ভালো গজলের একটা বড় শক্তি এখানেই, গানের কথাগুলি হয়তো অন্য কারো গল্প, কিন্তু শুনতে শুনতে মনে হয় এ তো আমারই কথা। আজকের এই জায়গায় এসে মনে পড়ে আরেকটি সুন্দর শব্দ, নজাকাত। নজাকাত মানে কোমলতা, সূক্ষ্ম সৌন্দর্য। কথার মধ্যে নজাকাত থাকতে পারে, আচরণে থাকতে পারে, এমনকি ভালোবাসার প্রকাশেও থাকতে পারে। সব অনুভূতি জোরে বলতে হয় না, কখনো চোখের ভাষাই যথেষ্ট, কখনো একটা দীর্ঘশ্বাস, কখনো শুধু একটা হাসি, আর কখনো একটা গানের দুটো লাইনই অনেক কথা বলে দেয়। আমাদের আজকের অনুষ্ঠানের এই গানটি সেরকমই এক নরম মায়াময় আবহ তৈরি করবে আশা ভোসলের এই গানে।

মেহফিলের শেষ প্রান্তে এসে আজ একটা শব্দ মনে পড়ছে, রুহু। রুহু মানে আত্মা। কখনো কখনো কোনো গান শুধু কানে শোনা হয় না।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা ছিলাম রঙ্গোলি অনুষ্ঠানে।

0: প্রিয় শ্রোতা, 101.6 MHz আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্তে এখন সময় আপনাদের প্রিয় লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয় সম্পর্কের বাঁক। সম্পর্ক সোজা পথে চলে না, বাঁক পেরিয়েই গড়ে ওঠে বোঝাপড়া আর বিশ্বাস। কখনো কাছে আসা, কখনো দূরে সরে যাওয়া, কখনো অভিমান, আবার কখনো নিঃশব্দে ফিরে আসা। তবু কিছু সম্পর্ক সময়ের বাঁক পেরিয়েও মনের খুব কাছে থেকে যায়। এই অনুভূতির গল্প, কিছু চেনা কথা আর কিছু না বলা অনুভূতি নিয়ে চলুন আজ রাতে অনুষ্ঠানে। আমার সাথে, আমি দেবাশিস আপনাদের সাথে থাকব 11টা পর্যন্ত। কিছু সম্পর্কে শুরু খুব সাধারণভাবে হয়। এতটাই সাধারণ যে সেই মুহূর্তে আমরা বুঝতেই পারি না এই মানুষটাই হয়তো একদিন আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠবে। একটা পরিচয়, দু চারটে কথা, তারপর একটু বেশি কথা, তারপর অপেক্ষা। কখনো ফোনের অপেক্ষা, কখনো দেখা হওয়ার অপেক্ষা, কখনো শুধু একটা খবর পাওয়ার অপেক্ষা। হয়তো সেই মানুষটা তখনও জানে না আপনি তার জন্য অপেক্ষা করছেন, আপনিও জানেন না কেন অপেক্ষা করছেন। শুধু মনে হয় মানুষটার সঙ্গে কথা বললে ভালো লাগে, দিনের একটা ঘটনা তাকে বলতে ইচ্ছে করে। কোনো মজার কথা মনে পড়লেই প্রথমেই তার কথা মনে হয়, মন খারাপ হলে মনে হয় মানুষটার সঙ্গে একটু কথা বলি। সম্পর্কের শুরুটা বোধহয় এমনই, কোনো ঘোষণা থাকে না, কেউ বলে না আজ থেকে তুমি আমার খুব কাছের মানুষ। প্রিয় শ্রোতা, 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তে আজ আমরা কথা বলবো সম্পর্কের বাঁক নিয়ে। ফোন করবেন 03-2-2-3-2-6-2-5-3 এই ফোন নম্বরে। বলতে বলতে একটা ফোন চলে এসছে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো, বলুন, কে বলছেন?
1: দেখুন বাবু, সম্পর্ক আর কত 90 বছর হয়ে গেল, কত সম্পর্ক, কত ভালোবাসা, কত দেখাশোনা, কত হাজার হাজার মানুষের সঙ্গে কত সম্পর্ক বা হয়েছে, কত

0: সফর করবো কতজন যা থাকে তাদের ভালোবাসা, আমাদের এই এই ভালোবাসার সম্পর্ক আমাদের সম্পর্ক মায়ের সম্পর্ক আমার ভাই বোনদের সম্পর্ক কত সম্পর্ক থেকে যায়, কত সম্পর্ক অতীত হয়ে গেল, কত সম্পর্ক হয়ে গেল, তাদের সম্পর্ক বিদায় হয়ে গেল, আরো আসে কত সম্পর্ক আগে যখন পড়তাম প্রাইমারি যখন মাস্টার মশাইদের সঙ্গে পড়তাম কত তাদের সঙ্গে সম্পর্ক ভালোবাসা পেয়েছিলাম, কত খেলাধুলা করেছি তাদের সঙ্গে, কত কথার মধ্যে কত পড়াশোনার মধ্যে কত কত হয়েছে তাদের সঙ্গে ভালোবাসা কত হয়েছে, কেউ তো সেবাই অপেক্ষা রাখে না, কত সম্পর্ক ভালোবাসা আর বাড়িতে বা গ্রামের মধ্যে কত ছোট ছোট মানুষের সঙ্গে কত ভালোবাসা হয়েছি, এবং কতজন কিছুটা কত আবেগ কত অনুভূতি হয়েছে এটা তো আর অপেক্ষা রাখে না।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। সম্পর্কে শুরুটা বোধ হয় এমনই, কোনো ঘোষণা থাকে না, কেউ বলে না আজ থেকে তুমি আমার খুব কাছের মানুষ, আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে ঢুকে পড়ে একটু অল্প অল্প করে একজন মানুষ, আর একদিন বুঝতে পারি মানুষটা তো আর শুধু পরিচিত কেউ নয়, সে এখন আমার গল্পের একজন চরিত্র। আমাদের আনন্দের সঙ্গে তার যোগ আছে, মন খারাপের সঙ্গেও তার যোগ আছে, আমাদের কিছু অভ্যাসের সঙ্গেও তার যোগ আছে, এমনকি কখনো কখনো আমাদের নীরবতার সঙ্গেও তার যোগ থাকে। আর সম্পর্কের শুরুর জায়গাটা এখানেই সুন্দর, তখন আমরা কাউকে বদলাতে চাই না, তার কাছ থেকে খুব বেশি কিছু চাইও না, শুধু তার সঙ্গে থাকতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তার হাসিটা ভালো লাগে, তার উপস্থিতিটা ভালো লাগে। কিন্তু সময় যত যায় সম্পর্ক তত গভীর হয়, আর তখন একজন মানুষকে শুধু ভালো লাগা নয় বোঝারও প্রয়োজন হয়, কারণ দূর থেকে কাউকে ভালো লাগা খুব সহজ, কাছ থেকে একজন মানুষকে বোঝা অনেক কঠিন। তার রাগ আছে, তার অভিমান আছে, তার ভুল আছে, তার দুর্বলতা আছে, তার কিছু নিজের কিছু অপূর্ণতা আছে, তবু যখন মনে হয় এই মানুষটাকে আমি তার সবটুকু দিয়েই গ্রহণ করতে চাই, তখনই হয়তো সম্পর্কটা সত্যিকারের জায়গা পেতে শুরু করে। সম্পর্কের বাঁক এখান থেকেই শুরু হয়।

0: নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন কে বলছেন?
1: কথা বলছেন, একটু শুনেন, পরে কথা বলুন।
0: আচ্ছা, আপনি শুনুন, অনুষ্ঠানটা শুনুন।

0: সম্পর্ক কত ধরনের হয়। একটি সম্পর্কের শুরুতে আমরা আসলে ভবিষ্যৎ দেখি না, আমরা শুধু সেই মুহূর্তটাকে দেখি। আজ কথা হচ্ছে, আজ দেখা হচ্ছে, আজ ভালো লাগছে, আজ একটা মানুষ পাশে আছে। কিন্তু সময়ের সঙ্গে একটা অদ্ভুত পরিবর্তন আসে। একদিন যার সঙ্গে কথা বলাটা ছিল একটা ভালো লাগা, পরদিন সেটা হয়ে যায় অভ্যাস। তারপর সেই অভ্যাসটাই কখন যেন প্রয়োজন হয়ে যায়, আর তখনই বোঝা যায় সম্পর্ক আমাদের জীবনে কতটা জায়গা করে নিয়েছে। আপনার জীবনে এমন কেউ আছেন যার সঙ্গে পরিচয়টা খুব সাধারণ ছিল, কিন্তু আজ পেছনে ফিরে তাকালে মনে হয় সেই পরিচয়টা না হলে আপনার জীবনটা হয়তো অন্যরকম হতো না? প্রিয়শ্রোতা, নাম বলতে হবে না, সম্পর্কে নামও বলতে হবে না, শুধু গল্পটা বলুন। হ্যাঁ, শুধু গল্পটা বলুন। আর এই ধরনের আপনাদের এই সম্পর্কের বাঘ যেখান থেকে শুরু হয়, সেই গল্পগুলোই কিন্তু অনেক কথা আমাদের মনে করিয়ে দেয়। আমরা অনেক সময় জীবনের বড় ঘটনাগুলো মনে রাখি, কিন্তু সম্পর্ক তৈরি হয় আসলে ছোট ছোট ঘটনাগুলো দিয়ে। একটা খোঁজ নেওয়া, একটা অপেক্ষা করা, প্রয়োজনে পাশে দাঁড়ানো, মন খারাপ বুঝে ফেলা, কিছু না বলেও বুঝে যাওয়া, এই ছোট ছোট ব্যাপারগুলোই একটা সম্পর্ককে বড় করে। আর তাই সম্পর্কের শুরুতে সবথেকে মূল্যবান জিনিস হয়তো ভালোবাসা নয়, সময়। নমস্কার। হ্যাঁ, যেটা বলছিলাম, কেউ আপনাকে সময় দিচ্ছে মানে তার জীবনের একটা অংশ আপনাকে দিচ্ছে, সেই সময়ের মূল্য কিন্তু অনেক। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান।
0: বলুন বলুন বলুন।
1: হ্যাঁ দেখুন, আমরা মানুষেরা মানে সম্পর্ক ছাড়া বাঁচতে পারি না। শৈশব থেকে একদম বার্ধক্য পর্যন্ত একটা অবলম্বন সম্পর্কে।

0: অবলম্বন করে আমরা বেঁচে থাকি। কোনো কোনো সম্পর্ক ঝড়ের মতো আসে, আবার ঝড়ের মতো ভেঙেও যায়। আর কোনো কোনো সম্পর্ক মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকে।
1: ঠিক।
0: আসলে আমার এক বন্ধু এইরকমই, স্কুল জীবনের বন্ধু, সে কিন্তু প্রতিটা ক্ষেত্রে তার সুবিধা অসুবিধা কথা মানে আমাকে কেবল জানাবার জন্য উদগ্রীব হয়ে থাকতো।
1: ঠিক ঠিক ঠিক।
0: সেই স্কুলে গিয়ে তার সমস্যা, পরিবারের সমস্যা, এমন কি আজও পর্যন্ত সে হাটে অপারেশন হয়েছে কিন্তু একদিন যদি দেখা না করি তার সাথে, সে কিন্তু হিসাব রাখে আজ আমি কালকে, আমি হয়তো কাল যাইনি আজকে গিয়েছিলাম, তো যেতেই সে হিসাব করলো কাল আসিস না একটু। আমি যা সত্যি বটে, তার মানে কতটা মানে টান আত্মার সঙ্গে আত্মা যুক্ত থাকলে এইরকমটা বলতে পারে, কারণ তার বাড়িতে তো সবসময় মানুষ আসা যাওয়া করছে, কেউ না কেউ আসছে যাচ্ছে দেখছে। তো আমি কালকে যাই নাই সেটা সে হিসেব রেখেছে,
1: আশা করেছিল, প্রত্যাশা ছিল।
0: আর তার সমস্ত সুবিধা অসুবিধার কথা সে আমাকে গভীরভাবে জানাই। আসলে সম্পর্ক বোধ হয় এরই নাম, যেখানে ভরসা রাখা যায়, বিশ্বাস রাখা যায়, যেখানে কি বলা যায় অবলম্বন রাখা যায়, যে তার তাকে অবলম্বন করে ভালো থাকব। তো এই জিনিসগুলো কিন্তু বর্তমান যুগে আমাকে অবাক লাগছে, এই মোবাইল সর্বস্ব যুগে মানুষের কথা বলাটাই যেন বন্ধ হয়ে গেছে।
1: ঠিক।
0: এবার কথা না বললে সম্পর্ক গড়বে কি করে? আর গর্বে কথা না বললে সুখ দুঃখের জানাবে কি করে? মানুষকে উপলব্ধির কথা জানাবে কি করে? তো এইটা ভাবাচ্ছে, আমরা উন্নতির পথে যাচ্ছি কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে আমরা বাক্য হারা হয়ে যাচ্ছি। এইটুকু বললাম, ভালো থাকবে, নমস্কার।
1: নমস্কার, খুব ভালো বললেন। আসলে আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যেগুলোর কথা মনে পড়লে আমরা আবার সেই বয়সে ফিরে যাই। স্কুলের বন্ধুত্ব, কলেজের বন্ধুত্ব, প্রথম প্রেম, প্রথম চাকরির সহকর্মী, পাড়ার সেই বন্ধু যার সঙ্গে প্রতিদিন দেখা হতো। জীবন পরে সবাইকে আলাদা করে দিয়েছে, কেউ অন্য শহরে, কেউ অন্য দেশে, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ হয়তো আজ আর যোগাযোগই নেই। তবুও একটা পুরনো ছবি দেখলেই মনে হয় আহা কি দিনটাই না ছিল। সম্পর্কগুলো ঠিক এমনভাবেই মনে পড়ে আমাদের। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো, বলুন, কে বলছেন? হ্যাঁ, অম্বিকা মণ্ডল, চিনতে পেরেছি, বলুন।
2: হ্যাঁ, তো দেখুন, সত্যি তাই, সম্পর্ক এমন একটা জিনিস যেটা কিন্তু ধরে রাখার একটা কি বলবো ক্যাপাসিটি বা কায়দা কিন্তু থাকে। হ্যাঁ, তো সব সম্পর্ক আবার কিছু দিনের জন্য আসে, আবার কিছু দিনের জন্য চলেও যায়, কিন্তু সেরকম সম্পর্কের কথা আমি বলবো না আজকে। আমি বলবো একদম ছোট্ট থেকে, যখন আমি কেজিতে পড়ি তখন থেকে আজ পর্যন্ত 35 বছর ধরে যে বান্ধবীর সঙ্গে আমার এখনো পর্যন্ত সম্পর্ক রয়েছে, হ্যাঁ, সেই বান্ধবী কেজি থেকে যত দিন পড়াশুনো করেছি, স্কুল জীবন, ছোট স্কুল, বড় স্কুল, তারপর কলেজ লাইফ থেকে আরম্ভ করে সমস্তটা একসঙ্গে, একভাবে, একই রকম ভাবে, কোনোদিন কখনো তার সঙ্গে আমার এতটুকুর জন্য কোথাও গিয়েও মানে অনেকজনাই চেষ্টা করেছিল আমাদের দুজনের মধ্যে সম্পর্ক ভাঙার, অনেক ভুল বুঝিয়ে ভুল বোঝানো হয়েছিল, আমাকেও বুঝিয়েছিল, ওকেও বুঝিয়েছিল, কিন্তু কেউ পারেনি সেই সম্পর্কের মধ্যে এতটুকু ফাটল বা চির ধরাতে। আজও পর্যন্ত 35 বছর ধরে, বিয়ের পরও, ওরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, কিন্তু তবুও দুজনের মধ্যে একই সম্পর্ক একইভাবে রয়ে গেছে। সমস্তটাই সে যেমন আমাকে শেয়ার করে, সমস্ত ঘটনা আমিও তাকে সমস্তটাই, সেটা পারিবারিক হোক বা কোনো বেড়াতে যাওয়াই হোক বা যা কিছুই হোক, সবটাই কিন্তু একইভাবে দুজন দুজনকে এখনো পর্যন্ত শেয়ার করি। এবং যখন যে

0: সেখানে যায়, আশা করি সারাটা বছরের জন্য আমরা দুর্গাপূজাটা অপেক্ষা করে থাকি, কারণ দুর্গাপূজার সময় ওও আসে বাপের বাড়ি, আমিও যাই। তো সেইটা একটা বিশাল একটা প্রাপ্তি আমাদের দুজনের মধ্যে, এই যে এক বছর পর দেখা হওয়া। এবং প্রত্যেক বছর কিন্তু আমরা দুর্গাপুজোতে যাব এবং দুজন দুজনের সঙ্গে আলাদা বসে গল্প করা, খাওয়া দাওয়া। আগে যেভাবে ও আমাদের বাড়ি আসতো, আমি যেভাবে ওদের বাড়ি যেতাম, ঠিক পুজোর সেই কটা দিন আমরা সেইভাবেই কাটাই দুজনে একসঙ্গে।
1: ঠিক, ধন্যবাদ, খুব ভালো বললেন।
0: হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার।
1: সব সম্পর্ক কি প্রতিদিন কথা বললেই বেঁচে থাকে, নাকি কিছু সম্পর্কের জন্য মাঝে মধ্যে একটা কেমন আছিস এটাই যথেষ্ট? হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? কিছু সম্পর্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলেও একটা অদৃশ্য টান থেকে যায়। বছরের পর বছর দেখা নেই, তবু দেখা হলে মনে হয় মাঝখানে যেন সময়টাই ছিল না, আর সেখানে হয়তো সম্পর্কের আসল শক্তি। নমস্কার।
2: হ্যালো দেবাশিষ দা,
1: বলুন।
2: নমস্কার, শুভ সন্ধ্যা, কথা শুনতে ভালো লাগছে।
1: কে বলছিলেন?
2: আমি যখন যাই তার বাড়িতে যাই, রান্না বান্না করে খাই, চা বানাই, চা খাই। আজকে অনেকদিন হয়ে গেলো হরি বাড়িতে যাই না, বাড়ি পড়ে আছি।
1: আমার কথা শুনতে পাচ্ছেন?
2: এবার আপনি কিছু বলেন উত্তর দিই।
1: আপনার নামটা বলুন আগে।
2: দিলীপ মজুমদার, বিদ্যানগর, রোজই ভুলে যাই।
1: আচ্ছা, দিলীপ মজুমদার। হ্যাঁ, না আমার কোনো প্রশ্ন নেই, আপনি বলবেন, আমার আলাদা কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হলো একটাই, যে জীবনের
2: সম্পর্ক তো অনেক আছে।
1: হ্যাঁ, এটাই
2: মানে যে দুঃখ যত কম থাকে ততই ভালো।
1: আচ্ছা, আপনি একটু অন্যরকম কথা বললেন।
2: কিন্তু সারা জীবন মনে রেখে যায়, এই একদম তুলসী মালার মতো।
1: ঠিক আছে, ঠিক, ধন্যবাদ, ভালো বললেন। আপনার কাছে সম্পর্ক বাড়ানোর দরকার নেই, ভালো।

0: নমস্কার।
1: হ্যালো দাদা, নমস্কার।
0: বলুন।
1: আমি বলছি পূর্ব বর্ধমান থেকে সেকেন্ড আলম
0: বলুন।
1: দাদা, সম্পর্ক নিয়ে কথা হচ্ছে। সম্পর্ক কিন্তু আমি যথেষ্ট স্বীকৃতি দিই, কারণ হচ্ছে সম্পর্কের মধ্যে দেখবেন এমন একটা সময় না, যেমন বন্ধু বান্ধবের সঙ্গে এমন কিছু বন্ধু আছে, যেমন আমার প্রাইমারি বন্ধু আজ পর্যন্ত দুজন আছে, এমন কিছু কথা আছে যেটা আমার আমি আমার নিজের ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গে শেয়ার করতে পারবো না, সেই বন্ধুর সঙ্গে শেয়ার করা যায়। সম্পর্ক এমন একটা জিনিস, বাবা একটা কথা আমাকে বলেছিলেন যে ব্লাড কানেকশনটা শেষ কথা নয়, কিন্তু যার সঙ্গে যত গভীর সম্পর্ক রাখতে পারবে সে ততক্ষণের জন্য সেহেতু না আপনি, এটা আমার বাবা বলেছিলেন। বাবা আজ নেই, বাবা কত হয়ে গেছেন, কিন্তু সেই কথাটা আমার আজও মনে আছে। তা আমি এই সম্পর্ককে স্বীকৃতি দিই, আমি মানুষের পাশে থাকতে ভালোবাসি, মানুষকে সহযোগিতা করি, সেই সঙ্গে অটোমেটিকলি কিছু মানুষ আমার সান্নিধ্যে চলে আসে
0: এবং ওদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে।
1: অবশ্যই অনেক ভালো সম্পর্ক তৈরি করতে পারি বা ইচ্ছাকৃত মানুষের সম্পর্ক গড়ি, কারণ কোনো অসহায় মানুষ তার সঙ্গে এমন একটা ব্যবহার করি সে অটোমেটিকলি আমার সান্নিধ্যে চলে আসে।
0: ঠিক,
1: এগুলো তো আমি প্রথম থেকে পারি, আজও পারছি, যতদিন চেষ্টা করি।
0: মানে আপনার কাছে সম্পর্কের যে কোনো ক্ষেত্রে সম্পর্কের গুরুত্বটা অনেক বেশি, তাই তো?
1: অনেক বেশি, হ্যাঁ, সম্পর্ক আমি যথেষ্ট মর্যাদা দিই।
0: ঠিক,
1: কারণ কি জানেন, এমন কিছু মানুষ আছে যেগুলো অসহায় মানুষ, তাদের সঙ্গে যদি একটু সুসম্পর্ক রেখে একটু হাঁটতে পারেন, তার আশীর্বাদটা কিন্তু কাজে দেবে।
0: ঠিক,
1: এটা আমি ভাবি বা মনে করি, বা সেই সঙ্গে অনেক আশীর্বাদও আমি পেয়েছি।
0: হ্যাঁ,
1: আমি আজ একটা নির্দিষ্ট জায়গায় মানুষের মতো হয়ে বেঁচে আছি সম্পর্কের খাতিরে।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: কেউ না থাকে দাদা, ভালো থাকবেন, ধন্যবাদ,
0: ধন্যবাদ।

0: নমস্কার।
1: নমস্তে স্যার, আমি দীপক দাস বলছি, আগরতলা থেকে।
0: দীপক দাস বলুন।
1: স্যার, সম্পর্ক হলো ডিপ্লোমেজি, আর ডিপ্লোমেজিটা হলো সুসম্পর্ক এবং কুসম্পর্ক।

0: এরকম আমি মনে রেখেছি।
1: হুম
0: ডিপ্লোমেজি অর্থাৎ মানে একটা সুসম্পর্ক, তো আমি চাইছি এবারে পুজোই যাতে সবার মধ্যে
1: হুম
0: ডিপ্লোমেজিটা একদম থাকে।
1: হুম হুম ধন্যবাদ। হ্যালো, একজন মানুষকে জীবনে পাওয়া খুব সহজ হতে পারে, কিন্তু সেই মানুষটাকে জীবনে ধরে রাখা সহজ নয়। আর তার জন্য দরকার বিশ্বাস, দরকার সম্মান, দরকার একে অপরের জায়গাটা বোঝা, আর সবচেয়ে বেশি দরকার একটু ছাড় দেওয়া। নমস্কার। হ্যালো,
2: হ্যাঁ, আমি রানীখামার থেকে গোবিন্দ বাহাদুর রায় বলছিলাম।
1: বলুন।
2: আচ্ছা, ঘটনা যে সম্পর্ক, প্রথম আমাদের এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হয়েছে।
1: না, আমাদের নাম বলতে হবে না, আপনি বলুন, নাম বললে বিজ্ঞাপন হয়ে যায়।
2: আমি একটা চায়ের দোকানে প্রথম চা খেতে গেছি, বাড়ির কাছাকাছি, সেখানে একটা মেয়ে বধু আর কি চায়ের দোকানদারি, চায়ের দোকান করে, আমারও প্রায় বয়স 60 কাছাকাছি, 60 ছুঁয়েছি, ওই মেয়েটার বয়সও প্রায় 42-45। ওই মেয়েটার এতই মানে মানে ব্যবহার ভালো, ওর ব্যবহারে মানে ওইখানে আমি প্রায় আজকে 1.5 বছর যাবত এখানে চা খেতেই যেতে হয়, না দেখলে এখানে সব ভালোই লাগে না।
1: বাহ, এক্স্যাক্টলি এটাই, হ্যাঁ এটাই সম্পর্ক হয়।
2: এটার থেকে একটা পারিবারিক সম্পর্ক মতো, যেমন আমার বাড়িতে কোনো কিছু হলে মানে ফল পাচারি বা কোনো সবজি তৈরি হলে আমি নিয়ে দিচ্ছি, ওর বাড়ির থেকেও কিছু হলে আমাকে দিচ্ছে,
1: ঠিক
2: এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। কিন্তু এখানে স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রী ওই দোকানদারি করে, হ্যাঁ, কিন্তু সবাই মানে পারিবারিক সম্পর্ক একটা হয়ে গেছে,
1: ঠিক ঠিক
2: ভালো লাগে না গেলে ভালো লাগে না,
1: একদম। এই আমি এই কথাগুলি শুনতে চাইছিলাম, সম্পর্ক শুধুমাত্র যে ওই আমার সে জানা মতে জানা পরিচিতর মধ্যে সম্পর্ক তা না, আপনি যেটা বললেন সেটাই পারফেক্ট কথা, এই সম্পর্কটা এভাবেই তৈরি হয়। খুব ভালো বললেন গোবিন্দবাবু, ধন্যবাদ, ভালো থাকবেন।
2: না না, আমার কাছে কিন্তু না গেলে ভালো লাগে না,
1: এটাই
2: ওরও আমাকে না গেলে ওর কাছে ভালো লাগে না, এরকম আর কি হয়ে গেছে, কিন্তু স্বামী স্ত্রী আছে।
1: বুঝতে পেরেছি, ঠিক আছে, ভালো থাকবেন, খুব ভালো বললেন,
2: সত্যি কথাটা বললাম।
1: হ্যাঁ অবশ্যই অবশ্যই।

0: দেখুন, এই যে গোবিন্দবাবু বললেন, সম্পর্কটা উনি চা খেতে গেছেন একটা দোকানে, সেখানে গিয়ে স্বামী স্ত্রী দোকানদারি করেন, চা খেতে যান, কিন্তু দেখুন ওই ভদ্রমহিলার সাথে ওনার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সম্পর্কটাকে কি বলবেন, পারিবারিক সম্পর্ক। এবং এই সম্পর্কগুলি কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। আমরা জীবনে অনেক মানুষের সঙ্গে পরিচিত হই, কিন্তু আপন আপন বলতে পারি কজনকে, সংখ্যাটা খুব বেশি নয়। আর যাদের আপন বলি, তাদের কাছেই আমরা কিন্তু নিজেদের সমস্ত কথা, সমস্ত আলোচনা, সমস্ত ভালো লাগা ভালোবাসা বা ভালো মন্দ সব কিছুই পারিবারিক সূত্রে, পারিবারিকভাবেই কিন্তু একে অন্যের সাথে ডিস্ট্রিবিউট করে দিই, বিতরণ করে দিই। নমস্কার।
1: নমস্কার,
0: বলুন।
1: রাজু রায় বলছি, আগরতলা থেকে।
0: বলুন বলুন।
1: এই যে দেখুন সম্পর্ক, এই যে সম্পর্কগুলি আমাদের এই আত্মিক সামাজিক বিভিন্ন সম্পর্ক আমাদের গড়ে ওঠে, কিন্তু এই সম্পর্কের মধ্যে আমি একটা স্পেসিফিক ছোট্ট একটা মানে ঘটনা বলছি, বললে তো সম্পর্ক নিয়ে অনেক কিছু বলা যায়। আমার একটা সময় উমাকান্ত মাঠের ফুটবল আর আমি, এই সম্পর্কটা যেন একদম আমার ডিএনএ এর মধ্যে মিশে গিয়েছিল।
0: ঠিক, আমার এখনো আছে। আমার এখনো আছে ফুটবলের সাথে সম্পর্ক।
1: দেখি মাঝে মাঝে গেলে আপনাকে দেখি, আপনি একজন বিশাল মানে ফুটবল প্রেমী, না শুধু একজন ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে একটা ঘটনা বলছি।

0: আমাদের সেই ইয়ারটা ছিল 2008 কি 2010। নিয়মিত এ ডিভিশন ফুটবল রাখাল স্মৃতি মানে বি ডিভিশন সি ডিভিশন সবগুলি দেখতাম। তো ওখানে গিয়ে কিছু বয়োজ্যেষ্ঠ লোক আসতো, তারা সব পেনশনার। সেখানে একজনের সাথে আমার খুব মানে ইন্টিমেসি ঘরে উঠেছিল। ওনার ইয়েটা হলো 69 এ হায়ার সেকেন্ডারি। এবার ভাবুন ওনার ইচ্ছা কত প্রেজেন্ট। কোভিড এর সময় মানে 2019 থেকে সম্পর্ক মানে ওই উমাকান্ত মাঠের সাথে একটু ডিট্যাচমেন্ট হয়ে গেলাম এবং ওই তাদের সাথেও আমার বিচ্ছুতি হয়ে গেল। আনফরচুনেটলি তাদের গ্রুপের অনেকেই নেই, এক দুজন আছে। তার মধ্যে একজন এই তো 10-12 দিন আগে হঠাৎ করে আমাদের পোস্ট অফিস চৌমুনিতে উনি এসেছে ওনার ছেলেকে নিয়ে একটি তো অফিসিয়াল কাজে। উনি প্রবেশ করছে, আমি বেরোচ্ছি, হঠাৎ করে চেহারাটা দেখে তো চিনে ফেলেছি। আমি দাঁড়ালাম, আমি দাঁড়িয়ে বললাম, আপনি সিমিদা না? হ্যাঁ, তো চিনতে পারলাম না। আমি তো মনে পড়ে উমাকান্ত মাঠের সেই গ্যালারি, সেই উত্তর দিকের গ্যালারিতে আমরা বসতাম, আপনারা পূর্ব দিকের গ্যালারিতে বসতেন। কোন নামটা কি? আমি তো আমার নাম রাজু। তো মনে কিছু নেবে না, স্মৃতি ভ্রংশ হয়ে গেছে, কিন্তু কিছু মনে পড়ছে, মাঠে যেতাম, ঠিক আছে সব। তো তোমাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই বুড়োটাকে এত বছর পরেও মনে রেখেছো। আমি বললাম, না দাদা এরকম বলবেন না, সম্পর্ক তো আর ওই টি-20 ম্যাচ নয় যে রাত গেই তো বাদ গেই। আমার কাছে সম্পর্কটা বিশাল, আর আমরা ওই গাছের মতো গাছ লাগিয়ে দিই কিন্তু পরবর্তী সময়ে যত্ন করে এটাকে বড় করতে জানি না। সম্পর্ক এমন, একবার তৈরি হয়ে গেলেই হলো না, ধারণ করতে হয়, বহন করতে হয়, যত্ন করতে হয়,
1: রক্ষা করতে হয়।
0: বেশ সুন্দর বললেন, বলে একটা প্রণাম করলাম, বলে দীর্ঘজীবী হোক। আমি ওই দিন রাত্রে এসে বাড়িতে আমি বললাম যে আজকের দিনে আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট, যে আমি যে সম্পর্কটা মানে এখনো ধরে রাখতে পেরেছি এবং উনিও যে আমাকে এতটুকু বাসলতা দেখিয়েছে, এবং সবচেয়ে আমাকে আপনাকে ধন্যবাদ জানাতে হয়। ওই ম্যাটারটা কাকতালীয় ভাবে আজকে একটা প্রসঙ্গক্রমে এসে পড়লো এসএমএ।
1: ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে, কথা শুনে। সত্যি এই যে দেখুন, দেখুন আমাদের প্রিয় শ্রোতারা কিভাবে সম্পর্কের ডেফিনেশনগুলো দিচ্ছেন। এটাই চাইছিলাম আমি। সম্পর্ক যত গভীর হয়, একটা জিনিস খুব নিঃশব্দে তার মধ্যে ঢুকে পড়ে, সেটা হলো প্রত্যাশা। যে মানুষটার কাছে কোনো প্রত্যাশাই নেই, তার কোনো আচরণে আমরা খুব একটা বেশি কষ্ট পাই না, কিন্তু নিজের মানুষ, তার একটা ফোন না এলে, তার একটা খোঁজ না এলে খুব খারাপ লাগে। সে যদি আমার জন্মদিনটা ভুলে যায়, খুব অভিমান হয়। কোনো সমস্যার সময় পাশে না থাকলে মনে হয় এ কী হলো, আপনি তো বুঝতে পারলেন না, আপনি তো এলেন না। সেই যে অন্তত আপনি বা তুমি কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে।
2: দর্দ ক্যা হে, কু হতা হে, কহা হতা হে, ইয়ে ভি তো পতা নহি চলতা। তনহাই ক্যা হে আখির, কিতনে লোক তো হ্যাঁ, ফির তনহা কু হো? মেরা চেহারা দেখকর জিন্দগি নে কহা, মে তুমারি জুড়ওয়া হুম, মুঝসে নারাজ না হুয়া করো।

সম্পর্কের একটা অদ্ভুত নিয়ম আছে, দূরত্ব কমলে প্রত্যাশা বাড়ে, আর প্রত্যাশা বাড়লে অভিমানের জায়গাটাও বড় হতে থাকে আস্তে আস্তে। সমস্যা হলো, আমাদের অনেক প্রত্যাশাই আমরা মুখে বলি না, মনে মনে ঠিক করে নিই। সে বুঝবে, সে ফোন করবে, সে আমার মন খারাপটা ধরতে পারবে, আমি না বললেও সে জানবে। কিন্তু অন্য মানুষটা তো আর আমার মনের ভেতরটা দেখতে পাচ্ছে না, সে হয়তো বুঝতেই পারলো না আমি তার থেকে কি চাইছিলাম। আর সেখান থেকে কখনো কখনো শুরু হয় সম্পর্কের আরেকটা বাঁক, ভুল বোঝাবুঝি। রাগ আর অভিমান কিন্তু এক জিনিস নয়। রাগ আমরা অনেক সময় সবার উপরই করি, কিন্তু অভিমান হয় খুব কাছের মানুষের ওপর, কারণ সেখানে একটা দাবি থাকে, একটা অধিকার থাকে। মনে হয় অন্য কেউ বুঝুক না বুঝুক, তুমি তো আমাকে বুঝবে। আর যখন সেই মানুষটা বুঝতে পারে না, তখন কষ্টটা একটু বেশি হয়। কখনো হয়তো সে সত্যিই ভুল করেছে, আবার কখনো সে কোনো ভুলই করেনি। আমরাই তার কাছে এমন কিছু আশা করেছিলাম সেটা সে জানতই না। আর সম্পর্কের একটা বড় প্রশ্ন এখানেই, প্রত্যাশাটা কি আমরা তাকে জানিয়েছিলাম, নাকি নিজের মনে একটা উত্তর ঠিক করে নিয়েছিলাম আর সেই উত্তর অনুযায়ী না চলায় কষ্ট পেয়েছি। প্রিয় শ্রোতা, আপনাদের কাছেই জানতে চাই, কখনো কি এমন হয়েছে খুব কাছের একজনের উপর প্রচণ্ড অভিমান হয়েছিল, অথচ পরে বুঝেছেন মানুষটা তো জানতই না আপনি তার কাছে কি আশা করেছিলেন? ফোন করুন 03812326253 এই ফোন নম্বরে। সম্পর্ক নিয়ে, সম্পর্কের বাক নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে রয়েছি রাত 11টা পর্যন্ত।

0: নমস্কার।
1: নমিতা দেব বর্মা, হ্যাঁ বলুন।
2: আমার একজন দাদা আছে, মানে একদম বলতে গেলে কিন্তু কোনো

0: সম্পর্ক নেই আমাদের, শুধু রক্তের সম্পর্ক আছে। কিরকম, মানুষ তো মনে করে যে রক্তের সম্পর্ক শুধু আমরা এক মানে কি বলবো ভাই বোন বা আপন, মানে
1: হুম হুম
0: মা বাবার যারা জন্মতে ওরাই শুধু রক্তের সম্পর্ক হয়,
1: হুম
0: কিন্তু
1: হুম
0: না সেটা না। তো আমার বাবা মানে কিডনি পেশেন্ট ছিল আর কি,
1: হুম
0: তো
1: হুম
0: যেদিন আমরা প্রথম জানতে পারি কিডনি পেশেন্ট তো ব্লাড লাগবে, সেদিন তৎকালীন ব্লাড লাগবে।
1: হুম
0: তো সেদিন একজন দাদা আছে আমাদের এখানে রং দেয়, মানে মুসলিম দাদা আর কি,
1: হুম
0: রং করে আমাদের পাড়ায় যে বাড়িগুলি থাকে ওখানে
1: হুম
0: রং
1: হুম
0: করে। তো দাদা সঙ্গে সঙ্গে জানতে পারলো, তো জানতে পারলো বলে যে আমি দেব। তো
1: হুম
0: ফার্স্ট দিন এক বোতল দিয়েছে,
1: হুম
0: তারপর ওটা অনেক বছর আগের কথা,
1: হুম হুম
0: 10-12 বছর হয়ে গেছে হয়তো। তো তারপর অনেক দিন পর
1: হুম
0: তো তার দাদা আমাদের পাশে হয়ে এসেছে না,
1: হুম হুম
0: মানে বাবা যখন মারা যায় তখন বাবা ভাবতে পারেনি, আমরাও সেভাবে মানে বলতে পারিনি।
1: হুম হুম
0: তারা বলে যায় যে আমরা বলি না কেন কান্নাকাটি করছে। তো সেটা হচ্ছে গেল মানে দাদার বাড়িতে যে অনুষ্ঠান হোক, বিয়ে হোক, যে অনুষ্ঠান হোক, মানে আমাদের নিজের মতো করে একটু বলি না, মানে কিনতে আমাদের ঘরে মানে কাঁচা মাংস এনে দেয়, মুরগি হোক যেই হোক এনে দেয়,
1: ঠিক
0: আর জামা কাপড় দেয়।
1: হুম
0: তারপর যে অনুষ্ঠানে হোক আমাদের বলবে, আবার আমাদের ঘরে মানে কোনো কিছু আমাদের মানে কোনো কিছু নেই
1: হুম
0: যে
1: হুম
0: মুসলিম এই সেই, কিন্তু আমরা সব রক্ত সম্পর্ক হয়ে গেছে
1: ঠিক,
0: ওনার সাথে না,
1: মানে
0: যে
1: রক্তের
0: আমার
1: সম্পর্কের,
0: বাবাকে
1: নমিতা, রক্তের সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক থাকে, সেটা হলো মানবতার
0: হ্যাঁ ছোট
1: সম্পর্ক।
0: থেকে হ্যাঁ মানবতার সম্পর্ক,
1: ঠিক
0: আর সেইটা আমাদের
1: মত,
0: ঘরের মতো হয়ে গেছে
1: ঠিক
0: এখন।
1: ঠিক
0: যে শুধু
1: অসাধারণ।
0: ওনার
1: তোমার,
0: মেয়েদের বিয়ে
1: হ্যাঁ
0: হয়েছে।
1: হ্যাঁ, তোমার এক্সাম্পলটা অন্য সবার থেকে আলাদা, খুব ভালো লাগলো নমিতা, এবং এই সম্পর্কটাকেই ধরে রাখবে, এটাই প্রকৃত সম্পর্ক।
0: হ্যাঁ রেখেছি
1: অনেক
0: রেখেছি,
1: ভালো থেকো।
0: তাই বলেছে মানে সেটাই
1: হুম হুম
0: যে কোনো অনুষ্ঠান হোক আমাদের বলবে, আর আমরাও যে কোনো প্রবলেম বা
1: হুম
0: উনি তো
1: হুম
0: আমাদের বাড়িতে আসেই,
1: হুম হুম
0: সেটাই বলতাম।
1: ঠিক আছে, ভালো থেকো, খুব ভালো বললে।

0: নমস্কার।
1: হ্যালো দাদাভাই, নমস্কার।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদাভাই।
0: হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ দাদাভাই, দেখুন, মানে সম্পর্ক থাকলেও ভালোবাসাটা আগে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু এই যে সম্পর্ক। এক আমার আমি যখন 83 সালে ITI পড়ি দাদাভাই, সেই সময় এক মাস্টারমশাই ছিলেন, হ্যাঁ, প্রসূন ঘোষ বলে, উনি হঠাৎ আমরা পড়তে পড়তে 84-তে আমি তখন পাস আউট হয়ে যাই ITI থেকে, এক বছরের কোর্স ছিল। তো মাস্টারমশাই সেই সময় মানে ওখানে কর্মরত ছিলেন, উনি তারপরে ট্রান্সফার হয়ে যায় কলকাতা।
0: মানে ওই প্রসূনবাবুর সাথে আপনার সেই তখনকার যে সম্পর্ক, সেই কত বছর আগে, এখনো সেটা আছে?
1: হ্যাঁ একদম দাদাভাই, সেই চিঠি মানে মাস্টারমশাই আমাকে একটা চিঠি লিখেছিলেন, হঠাৎ আমি দেখছি চিঠিকে, তখন চিঠিটা খুলে দেখছি মাস্টারমশাইয়ের নাম। তখন মাস্টারমশাই নাম্বার দিয়ে দিয়েছিল যে আমি টালিগঞ্জ ITI তে আছি, তুমি একবার এসে দেখা করো প্রবীর। তো আমি মাস্টারমশাইয়ের কাছে দেখা করতে গেছিলাম, উনি আমাকে দেখে জড়িয়ে ধরে বলছে যে তুমি আমাকে মনে রেখেছো, যে চলে আমার চিঠি দেওয়াতে তুমি চলে এসছো, এটাই তো হচ্ছে অটুট বন্ধন, এবং এই বন্ধনটা যেন

0: জীবন মাস্টারমশাই আর ছাত্রর মধ্যে নয়, এটা হচ্ছে মানে ভাই ভাইয়ের মতন। হ্যাঁ, তো এই মাস্টারমশাইকে আমি আমার শতকোটি প্রণাম। মাস্টারমশাই এখন রিটায়ার করে গেছেন, তো এই যোগাযোগটা মাস্টারমশাই মাঝে মাঝে আর কি ফোন টোন করে, এবং
1: এই সম্পর্কটা আপনাদের মধ্যে অটুট থাকুক আজীবন, যতদিন ওনারা আপনার উনি বাঁচেন এবং আপনি যতদিন সুস্থ থাকেন, ভালো থাকবেন, খুব ভালো বললেন সম্পর্ক।
0: দাদাভাই দেখা করি, ভালোবাসে, এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: ধন্যবাদ। আমরা জীবনে অনেক মানুষের সঙ্গে পরিচিত হই, কিন্তু আপন বলতে পারি কজনকে? সংখ্যাটা খুব বেশি নয়। আর যাদের আমরা আপন বলি, তাদের কাছেই আমরা নিজেদের সব থেকে দুর্বল জায়গাগুলো খুলে দিই, সেই কারণেই তাদের দেওয়া কষ্ট সব থেকে বেশি লাগে, তাই না? নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন।
2: সেখানে গিয়ে আমি একটা হোটেল তৈরি করবো, হোটেল বুক করি, হোটেল বুক করবো। সময় একটা দোকানে গিয়েছিলাম, চা দোকানে, চা দোকানে খাওয়া চা খেতে গিয়েছিলাম। তখন আমি ভাবলাম আপনাকে হোটেলে যেতে হবে। হ্যাঁ, উনি আমাকে বললো হোটেলে যেতে হবে না, আপনি আমার বাড়িতে চলো। আপনি ভাই আমার মধ্যে যখন এই কথাটা বললো আমার বাড়িতে চলো, তখন আমার একটা ভয় ছিল যে সত্যি কি ওনার বাড়িতে গেলে আমার ভালো হবে না খারাপ হবে, আমি এটাই চিনতে পারছি না, বুঝতে পারছি না, ভিতরে ভিতরে একটা ভয় ছিল আর কি। আর যখন আমি গুরুকে স্মরণ করলাম, আর যা ওনার হবে দেখি কি করি, ঠিক উনি আমার ওনার বাড়িতে নিয়ে গেল। ওনার বাড়িতে বেশি দূর না, কাছেই, ওনার বাড়িতে নিয়ে গেল, গিয়ে তো বহুত কথাবার্তা হলো। এরপরে উনি আমাকে স্নান টান করালো, খাওয়া দাওয়া করালো,
1: উনি পরে বলেননি, উনি পরে বলেননি হঠাৎ করে উনি কেন এই কথাটা বললেন যে হোটেলে আপনার থাকতে হবে না? আপনি আপনার আপনার মধ্যে কি উনি এমন কাউকে বা এমন কিছু পেয়েছিলেন?
2: যে ভালো লেগেছে বলে আপনি বিপদে পড়েছেন, তার জন্য আপনি আপনাকে আমি কথাটা বলে আমার বাড়িতে আসার জন্য মানে বলেছি আর কি।
1: এখনো আছে সম্পর্ক?
2: হ্যাঁ, এখন মানে কি বলবো, উনিও আমার বাড়িতে এসেছেন, আমিও উনার বাড়িতে, এবার আবার আমার শিশুত্ব বোনের বাড়িতে দমদম, সেখানে আমার শিশুত্ব বোনের বিয়েটা তো বেশি দিন হয়নি, 5-6 বছর হয়েছে, বেশি একটা পরিচিত ছিল না। ওই 23-এ যাওয়ার পরে তখন এনে ঠিকানা টিকানার উপর ভাড়ে তোলার পরে তখন আমি তাদের বাড়িতে গিয়েছি, আমার বছরে পূজা টুজা হয়। হ্যাঁ, এবার আবার যাব 2023-এ, এবার 26-এ যে দুর্গা পূজা আছে এখানে পূজা টুজা হয়, তো উনি ওনার সাথে আমার কথা হয় রেগুলার হয়, এমন সম্পর্ক হয়েছে মানে উনি আমার ছাড়া কথা বলে না। এইটা ফোনে আপনাদের কথা শেষ হওয়ার পরই আমার ফ্যামিলি আমি আধা ঘন্টার মতো কথা বলি।
1: ঠিক আছে, খুব ভালো লাগলো, অনিমেষ খুব ভালো লাগলো।
2: আরেকটা কথা বলি, এখন যে আপনাদের সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছে, যে আপনাদের সাথে আজকে পড়ে যে কথাগুলো বলি, এটা আমার কাছে খুব অত্যন্ত মানে আনন্দের বিষয়, কিন্তু দেখা হয় না, যদি দেখা দেখা হতো এটা আমি সবচেয়ে বড় সম্পর্ক
1: হবে হয়তো একদিন। ভালো থাকবে,
2: এই সম্পর্কটা হচ্ছে আমার সবচেয়ে বড় আর কি।
1: ভালো থাকবে,
2: এই ঘটনাই বললাম।
1: ধন্যবাদ,
2: ধন্যবাদ, ধন্যবাদ।

একটা সম্পর্কের সব থেকে কঠিন সিদ্ধান্ত হয়তো তখনই নিতে হয় যখন আমরা বুঝতে পারি শুধু ভালোবাসলেই সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। কখনো সম্পর্কের মধ্যে ভুল হয়, কখনো বিশ্বাস আঘাত লাগে, কখনো এমন কিছু কথা বলা হয় যেগুলোর পরে নিজের কাছেই খারাপ লাগে, আবার কখনো কোনো কথা বলা হয় না, শুধু দূরত্বটা বাড়তে থাকে। তবু কিছু সম্পর্কের ক্ষেত্রে আমরা শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই, কারণ মানুষটার সঙ্গে শুধু একটা সম্পর্ক নয়, জড়িয়ে থাকে অনেকগুলো বছর, অনেকগুলো স্মৃতি, অনেকগুলো একসঙ্গে কাটানো দিন, অনেক হাসি, অনেক কান্না, অনেকটা জীবন। আর একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসে, সব ভুল কি ক্ষমা করা যায়? হয়তো যায় না। ক্ষমা করা আর ভুলে যাওয়া এক নয়। কাউকে ক্ষমা করলাম মানেই যে আগের মতো বিশ্বাস করতে পারলাম এমনও নয়। কখনো ক্ষমা করি নিজের শান্তির জন্য।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: বলুন কে বলছিলেন?
1: রেখা রায় বলছি, নাগরজলা উত্তর বাজার থেকে।
0: বলুন।
1: আমি চাকরি সূত্রে ইয়েতে ছিলাম, কুমারঘাটে।
0: হ্যাঁ আচ্ছা আচ্ছা,
1: কুমারঘাটে ছিলাম, সে অনেক আগের কথা।
0: হুম
1: হুম, ওখানে পাঁচ বছর ছিলাম, চার বছর একটা বাড়িতে, আর এক বছর এক বাড়িতে। হুম, চার বছর এই বাড়িতে ছিলাম, খুব ভালো ছিলাম, এখনো তাদের সাথে আমার সম্পর্ক আছে।
0: বাহ।
1: হুম, এখনো ফোনে কথা হয়।
0: হুম
1: হ্যাঁ, 35 বছর আগের কথা।
0: হুম হুম,
1: আর এক বছর ছিলাম অফিসের কাছাকাছি একটা বাড়িতে।
0: হুম,
1: তো ওদের সাথেও আমার এমন সম্পর্ক ছিল, যখন আমি আবার মানে ট্রান্সফার হয়ে যাই, তখন মানে সময় ছিল না ব্যাংকের থেকে টাকা তোলা।
0: হুম,
1: তখন আমি বাড়ির মালিক যে, ও আমার বয়সে অনেক ছোট, আমি দাদা বলি সম্বোধন করতাম, আমি বলছি যে দাদা আমাকে কিছু টাকা দিয়ে দেবেন, আমি একটা উজ্জ্বল দিয়ে দিচ্ছি, আপনি টাকাটা তুলে নেবেন। ঠিক আছে, উনি এত বিশ্বাস আমাকে করলেন, আমি পরে ভাবলাম যে এই মানে তার ব্যাংকে টাকা আছে কিনা, তাও তিনি জিজ্ঞেস করলেন না। কিন্তু আমি তো একবারে চলে আসছি আগরতলা, হ্যাঁ তোমার ঘর থেকে, কিন্তু বিশ্বাস, হ্যাঁ আর সম্পর্ক এমনই

0: তৈরি করেছিলাম, এখনো তাদের সাথে আমার মানে যোগাযোগ আছে।
1: আসলে যে আসলে রেখা দিবি, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশ্বাসটা হলো আসল কথা।
0: হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই তো বলছি, যে এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে, এখনো ফোন করলে বলে যে কখন আসবেন, আসবেন আমার আমাদের বাড়িতে, থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। এবং আমরা গেছি, আমি গেছি ট্রান্সফারের পরেও গেছি, এত ভদ্রতা, এত কিছু, মানে এটা বলার মতো না।
1: হ্যাঁ,
0: আমি ভুলতে পাই না, এটা তো গেল। আর আগরতলার একটা ছোট কথাই বলছি, আগরতলা যখন ইয়েতে অফিসে ছিলাম, তখন রোজ আমি বাজারে আসতাম, এটা আমার মানে একটা অভ্যাস ছিল আর কি। বাজারে আসতাম একটা দোকানে, দোকান থেকে আমি আলু পেঁয়াজ কিনতাম। ওই ছেলেটা মানে খুব মানে দেখলাম যে আমার ঠাকুরেরই দীক্ষিত, রাম ঠাকুরের ফটো দেখলাম, ওর থেকে আমি মানে জিনিস আনি, জিনিস আনতে আনতে এমন সম্পর্কে মানে সম্পর্ক দাঁড়িয়েছে। ও আমাকে মানে একদিন আমাকে বলেছে, দিদি আপনার যা লাগে আমার দোকান থেকে নেবেন। ওর বুঝছো, ওর কিন্তু আলু পেঁয়াজের দোকানে। হ্যাঁ, আপনার যা লাগে, এমন কি আপনার যদি কোনো অসুবিধা করেন, আপনার টাকার দরকার হয়, আমার কাছে মানে আমার কাছ থেকে নেবেন। এমনই একদিন মানে অবস্থা ছিল যে আমার একটু টাকারই দরকার, তখন আমি ওকে বললাম যে আমাকে তো কিছু টাকার দরকার। সংক্ষেপেই বলি, ওর কাছ থেকে আমি মানে যখন টাকা চেয়েছি তখনই ও আমাকে দিয়েছে,
1: দেখুন এটাই
0: 5,000-7,000 এমন পর্যন্ত দিয়েছে। কিন্তু আমি ওকে রিটার্ন করেছি আবার, মানে আমি যে বেড়াতে গেলে কলকাতা গেলে ওর জন্য মানে একটা কিছু আনতাম। হ্যাঁ, এখন এখনো ওর বাড়িতে দুর্গাপূজা করে, আমার নিমন্ত্রণ আছে, আমার বাড়ির সবার নিমন্ত্রণ আছে। সম্পর্ক যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানে এটা আমি বুঝাতে পারছি না আর কি এই মুহূর্তে। এত ভালো আমার মানে
1: ধন্যবাদ। কখনো কখনো সম্পর্ক বাঁচানোর জন্য একটা মানুষকে নয়, নিজের অহংকারটাকে একটু হারাতে হয়। কে আগে ফোন করবে, কে আগে কথা বলবে, কে আগে বলবে চলো সব ভুলে আবার শুরু করি, এই হিসেব করতে করতে অনেক সম্পর্কের বয়সও শেষ হয়ে যায়। অথচ একটা ছোট্ট ফোন, ছোট্ট মেসেজ, একটা কেমন আছো, কখনো কখনো এতটাই যথেষ্ট। আপনার কি এমন কোনো সম্পর্ক আছে যেখানে অনেকদিন কথা নেই, আবার ভেতরে ভেতরে এখনও মনে হয় একবার যদিও ফোন করত? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই নেই, কিন্তু সম্পর্ক এমন একটা জিনিস, আমার আজকের প্রিয় শ্রোতা বন্ধুরা যে কথাগুলো বললেন, রক্তের সম্পর্ক থেকেও অনেক সম্পর্ক রয়েছে। নিজের রক্তের সম্পর্কের ভাই বোন আত্মীয় স্বজন, তাদের থেকেও বেশি কিন্তু অনেক সম্পর্ক রয়েছে যে সম্পর্কগুলোর মধ্যে ব্লাড কানেকশন নেই কিন্তু মাইন্ড কানেকশন আছে, মনের যোগাযোগ আছে, তাই না?

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা কথা বলছিলাম আজ রাতে অনুষ্ঠানে সম্পর্ক নিয়ে, সম্পর্কের বাঁক নিয়ে। ফোন করবেন, বেশিক্ষণ আর নেই, মিনিট কুড়ির মতো রয়েছে। 0381-232-6253 এই ফোন নাম্বারে। জীবনে কোনো সম্পর্কই চিরস্থায়ী হওয়ার নিশ্চয়তা নিয়ে কিন্তু আসে না, তাই সম্পর্ক যখন আছে তখন তাকে যত্ন করতে হয়, কথা বলতে হয়, ভুল হলে স্বীকার করতে হয়।

অভিমান হলে জানাতে হয়। আর মানুষটা যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে কখনো কখনো নিজের অহংকারটাও পাশে রেখে চলতে হয়। চলো আবার কথা বলি, কারণ সব সম্পর্ককে ধরে রাখা যায় না, কিছু কিছু সম্পর্ককে একটু চেষ্টা করলে হয়তো হারিয়ে যেতে দেওয়া লাগে না। আর কখনো যদি অনেক চেষ্টা করেও সম্পর্ক আর আগের জায়গায় ফিরতে না চায়, তাহলে ছেড়ে দেওয়াটাও একটা সিদ্ধান্ত, কষ্টের সিদ্ধান্ত, কিন্তু কখনো প্রয়োজনীয় সিদ্ধান্ত। তখন শুধু এটুকু বলা যায়, তুমি আমার জীবনের একটা সুন্দর অধ্যায় ছিলে। সব অধ্যায় শেষ হয়ে যায়, কিন্তু তাই বলে গল্পটা কিন্তু খারাপ হয়ে যায় না।

আজকে যে কথাগুলো শুনলাম প্রিয় শ্রোতাদের কাছ থেকে, শুনলাম বুঝলাম কিছু সম্পর্ক আমাদের জীবনে হুট করেই আসে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, কারোর বাড়িতে ভাড়া থেকে, কারোর দোকানে চা খেতে গিয়ে, কারোর সেই স্কুল জীবনের কোচিংয়ের স্যারের কথা, কেউ বাবার বাড়িতে রঙের কাজ করতে আসা একজন শ্রমিক ভাইয়ের, অনেক সম্পর্ক এইভাবেই তৈরি হয়। এই সম্পর্কগুলোকে কিন্তু আমাদের ধরে রাখতে হবে, এই সম্পর্কগুলি আমাদের বেঁচে থাকার, ভালো থাকার চাবিকাঠি। কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে, থাকে, তারপর একদিন হয়তো দূরে চলে যায়, কিন্তু সত্যি কি যায়? মানুষটা হয়তো এখন আমার পাশে নেই, প্রতিদিন কথা হয় না, কোনো খবরও নেই অনেকদিন, তবু হঠাৎ কোনো গান বাজলে তাকে মনে পড়ে, কোনো পুরনো জায়গায় সামনে দিয়ে গেলে একটা সময় মনে পড়ে, কোনো পরিচিত গন্ধ, কোনো পুরনো ছবি একটা মানুষকে আমাদের সামনে এসে দাঁড় করে, তখন বুঝি কিছু সম্পর্ক শেষ হয়ে গেল, তাদের স্মৃতি শেষ হয় না। আবার কিছু সম্পর্ক শেষ করতে চাইলেও শেষ হয় না, আবার কিছু সম্পর্ক নতুন করে গড়ে উঠে দীর্ঘস্থায়ী হয়।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, তাড়াতাড়ি বলতে হবে, সময় ফুরিয়ে এসছে।
1: হ্যাঁ, আমি রামনগর থেকে রাজু।
0: হ্যাঁ,
1: দেবাশিসদা, সম্পর্ক আমাদের অনেক আগে একটা মাটির ঘর ছিল, তখন মেইনটেনেন্স করতেন উষাবাজার থেকে একজন লোক এসে, ওনার নামও গোপাল, আমার কাকার নামও ছিল গোপাল। গীতা মিতা ডাকতো, এই তখন থেকে আমরা সম্পর্ক বলো 40 বছর আগের থেকে। তখন থেকে উনার বাড়িতে কোনো অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ করতাম, আমরাও যেতাম, আমরা নিমন্ত্রণ করতাম, উনি আসতেন। কিন্তু এখন আমার কাকু নেই, উনিও নেই, কিন্তু এখনো অবধি উনার ফ্যামিলির সঙ্গে আমরা সম্পর্কটা রয়ে গেছে।
0: এটাই এটাই হয়, এই সম্পর্কগুলি বেঁচে থাকে। খুব ভালো লাগলো রাজু, এই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।
1: ভালো থাকবেন,
0: ধন্যবাদ। কখনো কখনো একটা সম্পর্ক আমাদের জীবনে থাকার জন্য আসে না, আসে আমাদের কিছু শেখানোর জন্য। কেউ শেখায় ভালোবাসা, কেউ শেখায় অপেক্ষা, কেউ শেখায় ক্ষমা, কেউ শেখায় নিজের মূল্য বুঝতে, আর কেউ হয়তো শেখায় সব সম্পর্ক ধরে রাখা যায় না, কিছু সম্পর্ককে শুধু সম্মানের সঙ্গে মনে রাখতে হয়, আবার উল্টোটাও সত্যি, অনেক সম্পর্ককে ছেড়ে রাখা যায় না, অনেক সম্পর্ককে ধরে রাখতে হয়। আজকের রাতে যদি একটা কথা মনে রাখেন, তাহলে এটুকুই রাখুন, সম্পর্ককে সময় থাকতে সময় দিন, মানুষকে পাশে থাকতে মূল্য দিন, অভিমান জমিয়ে রাখবেন না, আর ভালোবাসা থাকলে সেটা প্রকাশ করতে ভয় পাবেন না, কারণ জীবন খুব দ্রুত চলে যায়, মানুষও। তবে একটা আন্তরিক সম্পর্কের স্মৃতি অনেক অনেক বছর থেকে যায়। ভালো থাকবেন প্রিয় শ্রোতা, সুস্থ থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যারা অনুষ্ঠান শুনলেন, যারা ফোন করলেন, যারা ফোন করার চেষ্টা

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা ছিলাম আজ রাতে অনুষ্ঠানে। এখন সময় আগামীকালের আবহাওয়ার খবরাখবর আপনাদের দেবার। আগামীকালের আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা অথবা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু জায়গায়। আগামীকালে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, সব থেকে কম 25 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সব থেকে কম 60% মাপা হয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের সবকটি জেলায়। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আগামীকালের আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবার জানিয়ে দিচ্ছি, আগামীকাল 25 সেপ্টেম্বর 2026 শুক্রবার 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ততে এবং ওয়েবজোন OTT প্ল্যাটফর্মে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি সকাল 6:05 কক্সবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 কক্সবরক অনুষ্ঠান হায়ংনি খোড়াং, 6:55 কক্সবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, সকাল 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:40 কক্সবরক সংবাদ, 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন RJ কোয়েলের সাথে, বেলা 11:00 কক্সবরক অনুষ্ঠান LM খোরাং, 2:30 গল্প পাঠের আসর চিরায়ত, বিকাল 3:00 সাফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 সিনেমা শুনবেন RJ মহুয়ার সাথে।

বিকেল 5টায় জলসাঘর, সন্ধ্যে 6:30টায় উজ্জ্বল স্বপ্ন, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, রাত 7:45 কক্সবাজার সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, রাত 8:05 শ্রীমান ও তিলোত্তমা, 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9টায় নিউজ হেডলাইন্স, 9:02 রবি শোনে, 9:30 আজ রাতে অনুষ্ঠান শুনুন আর জে মানালির সাথে, রাত 11টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত